এতক্ষণ পরিবেশিত হল সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান। নিবেদন করলেন পাপড়ি গঙ্গোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ংনে খরাং।

তিনি নেই বাকি ককাহাম তো বই ফাইকা বিদ্যাসাগর নেই ককাহাম সামং কাহাম খ্লাইফ্রু বরকনি নাসলের মগ্ন বড় রকনি ককন পগৈ মানিয়াখে আলামাতেই থাংনানি বেলাইন সায়া যে বরক যে হাও আসায় আহাও বিনি যে মান মাতিন বখারুসু গৈ বিনি শাক থারমাবাই বিনি খাই থাই খাই নানিন বিনি লংমানে খাই থাই কতরকু নেওয়ান সপ্তাই বৈন সুবানা থানথানি জরা জরাও থকক জাগো থকক নাই নিসলাই থকক জাকনাই হামজাজাক লংমানে সরংমুঙ্গ জুদা জুদাখে কতর কতর মানমুং বতঙ্গ বরক কতর রক বাহাইখে বরকনি বক্ষানি মুসুমানো খাই পাইনা বাগৈ পাইফ্লাইয়া খাতুমুং খালকমুং কইনেনি তাই খা গ্রাখে লেংজা গিয়াওই কলম তু খিকলাই তাই কেব কেব বাহাইকে বিগ্রা তাই জুদা জুদা জরা হামিয়ানো লাইয়ৈ বিনি নাহার মঙ্গ সগৈমান আবরক সাওই মান আ হা কতর নিন আ জরানি তমু সামু লাইবু মান তুই উক্তি মানে মান অবশে বিদ্যাসাগর নি

0: এদিকে তিনি সালো তামো তামো পাতিখা এবার তিনি সালো তামো হঞ্জাক আমরা তো এই জন কিছা সা চেরে নাইলাই নাই তিনি খা ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন্স ভিকটিমস অফ এগ্রেশন আবং আবং খা 1982 বিশ্ব পহিলা ইউনাইটেড নেশন চেংলাং মানি বিশি ব্রুম ন ফরচুন ন পালাই যাব উমর শকশকিয়া চড়াই রক ন ফিজিক্যাল হ্যারাসমেন্ট মেন্টাল টাই ইমোশনাল সাফার ক্লাই তংনাই রক ন বাহাইকে মথাংনানি বাগে তিনি হাই সাল অসা পালাই যাব জং তিনি তাকলাইনি থিমংখা চিলড্রেন অফ এগ্রেশন এবা চড়াই রক যে সাতকিত ক্লাই জাগি তংমানি আজাগ খরাং টিসানানি তাঙ্গে হিমালয় চড়াই রকনো সং গোবাং মানো নুকজাগো অমহাই চড়াই রক যে মেন্টালি হ্যারাসমেন্ট এবার ফিজিক্যালি হ্যারাসমেন্ট ক্লাইজাক তঙ্গাই রকন কা শোনানি এবার কাতিরিনানি বাগে চেন গোবাং পদরে পথ লাম না হাট যাগো তাই চিনি হাস্তিও তুমুং নরক অমহাই নগুই তঙ্কাগাই ত্রিপুরা কমিশন অব প্রোটেকশন অব চাইল্ড রাইটস আজাগাও চেন ব্রকনি বাগে খরাং টিসাইমানো হাই হিনে ন তিনি অ সাল ন বিশ্ব ব্রুম ব্রুম ন ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ এগ্রেশন হানাই পালাই যাব বিচি চিচুকু বা বিচি চিচুকু রা বা চিচুকু বিশ্ব তিনি হাই সাল ন বার হায়ক থানি চবা ক্লাইনাং ক্লাইলাংনাই সি রাজা গোপাল চারিন স্বতন্ত্র পার্টিস নামানি বাগে সাকলাই জাখা তাই তিনি হাই সালন নৈশাই নৈচিচার বিশিব কাইসা লাইবুমা গুণা ভারত গণতন্ত্র হাকতর স্নামথানি লোকসভা চংমারিও গোবাং বুথ মানমানি সাকলাই জাখা আবুবাই জুথাপং খাজাখা তাই তিনি হাই সালন ভারত হাকতর উন্নি বেরেমনি এবার হেনরি ফুডস গথাং কবই অঙ্গই এবং কাহাম অঙ্গই তিনি পালাই জাকমানি শাল তাই তিনি শালন বেলাইখান মুং গনাং এবা বেলাইখান রচাব গ্রং বলিউড নি খরকসা থংনুক গ্রং বিনি মুং নতুন হনাই সিনি জাগো বিনি আচাই মানি শাল ব অপারেশন ব্লু স্টার বেলাইখানো মুং খালাই লঙ্কা বিসি চুকুচি রা চারচি ব্রেয় বিনি আচাই মানি শাল তিনি হাই শালন আমসেক জড়াতেই যেন তিনি খানালাইকা লাই থাংজাক জড়ার গো তামো তামো লঙ্কা বা তিনি নিশালন তামো হানি পালাই যা
1: আও ভাজি তাবো সং সাকাম গ্রানি কগ কিসা থাংলাই নে তিনি নি বাগে সাকাম গ্রানি ক কনালাই নে পাইলস বেমান তুই থাইজে থাইনে পাইলস কা খিলাম এবাকে খিলাম নে কিসা তলা রবন মানি নজাগো অব খিলাম নে বিশিঙ্গ এবাকে ফাতার ফানো অঙ্গি মানো বন সয় সয় ইংমানি শিশু গিয়া ফানো যে বাকে ইঙ্গি টঙ্গ আবুনি বিশিঙ্গ রব নুকজাগো কি কসা এবাকে ডাইরিয়া সাল কলক মা অঙ্গি দংহাকে মই কথং এবাকে বুকুর গনান সামুং রক সায়া দংমানি এবাকে তৈ কিসা নংমানি তমু যাই যে গোষ্ঠী রগ এবাকে বংশ রগ তমুই দংহাকে আবনো কারিব বসা খিলি মানি উমর গোবাং ওংখাঙ্কে লিভারনি জঞ্জাল দংখাঙ্কে সানসুগুই খিউনো দংখাঙ্কে এবার জরা গদকে খিকাকে অবেবার মানজাকানি লামা অঙ্গ তবে অ বেমার মানজাকি দংখাকে বাহিকে সঙ্গে সিনি লাইনায়

0: কিফরু তুমন থই ফাইকাকে খিক্র বুমুগ্র তুমন ক খাকে খিফরু তুমু ইগৈ তংখাকে এবাকে টেক্ট কষ্টই তংখাকে অ বেমার মা জাকা হে সাইমানো দাবসিনী খ্রাইটাই তামো অ বেমার মা জাকাকে নামা জরাতই মই গথং এবাকে বুকুর গান সামু সানানি নামায় তৈ সালো মানি ন গ্লাস থাইসি নাই নামায় সামু গবান খ্রাইজাউই তংমানি নামায় সালো দামদক নিসিমি দামসার জরা থুনা নামায় সা হিলেক মানি হলসা মা খ্রাইনানি নামায় ডাক্তি গেলে জাকায় আবহাই সামুরক সানানি নামায় তাই সানসুগুই খিয়াউই তংমানি নামায় তাবো অ বেমার মা জাকাকে তামু তামু জানানি নামায় ডাল সেলাই দই পনির গাজর চাকুমরা লেবু কখৈমানই ফল বেল কয়ফল কুমন আপেল কমলা খাজুরি টকতুই আ তহান আটা তে মাই অ বেমার মা জাকাই তহাকে বিথিব্রাই সেনথাম সানানি নামায় আবুনি বিসঙ্গ জবা কসাক লাইসিনি বাসক বলাই লাইথাম নাওই সাবলুই সেরুই সালসিনি রমুই সাকাকে কিসিসা হলসা অঙ্গ আবুন কারিব হাসিং বাই লেবুরস লগিব চামচ কাইসা মধু সাবলুই সালাওয়াই নেই নাকাকিব আবেমার কিসিসা হলসা অঙ্গ আবুন কারিব তামু তামু খালাইনানি নামায় হিঙ্গাকে কুমুদ খিনানি নামায় তুমু আবেমার মানজাগি তমানি জরাও সতৈ এবাকে সতৈ গথং তৈ কুতুম গ রুই ফুটি রুই নামানি নামায় তাই পিয়াস গথং রং জাকাকেব অ বেমার কিসিসা কাসুজাগো আসুজারা পাইলস বেমানতৈ থাইজে থানি ক সিলাইকা
1: ফাইদি দাবো তং বিদিনী ফাইসঙ্গ সঙ্গ থাকলায় তং বিদি ও থাইপং গাইমানতই সানায় থাইপং বুথাই বেলাইখেন কথক বুথাই হেন সিনি জাকনাই বুথাই ভারত হা কতর গবং কিসাকে থাইপং মানথক চিনি হাওয়াকে বেলাইখেন গবংখে থাইপং বুথাই মানথক রংথং আজিনানি ফাইসিং নাহারে নাইখে থাইপং কায়ী বুথাই ফালে আজুই মানো চিনি হাও যত হাওন এবার মুরারগ হাইন কাইব কাহাম বুথাই মানমারি মানি মানো ফাংব্রুই ফাংবা থাইপং বুফাং কায়ী তরুই বুথাই থাইরুই মানখেন চং হাতি হাবাও তিখলাইব ফালে মানো থাইপং তাবুক ফাইডি সাইমালায় বাহাইকে গাইনানি বা বজরা কালাই গাইনানি থাইপং বি বুচলি ন চারা খাই মানো বুচলি কাহাম নাই কুমন বুথাইনি বুচলি ন নারগৈ সানৈ সালতাম সাকলম খাই গরান খাই টনিউই সালচা তৈয় চমুই থাইপং চারা পলিথিন এবার হাও ফানো চারা খিকলাই মানো ফিয়া বন যে জায়গা গাইনানি আরব খিকলাই খিকলাইকে তাইব কাহাম তাঙ্গই হনকে ইয়ারং যাতে লড়িয়া তৈ তাই কুথুক খাই তৈরক গজায়া তৈখে মা গাইরিনাই এবার থাইপং সং গাইনানি নামায় থাইপং সং কুতুং জাগা গাইব থাঙ্গ সি বা সাই কুচুক হাসক সাকারগ ফানো থাইপং গাই মানো যত হাওন থাইপং কাহামন গাইব বুথাই মানি মানো ফিয়া তৈ নাঙ্গি তংমানি জাগাও খে বুফাং থৈ থাঙ্গ বন তৈ গ্রৈ তাই কুচুক মুরারগন গাইনানি নাঙ্গ চারা খেকলাইমানি তালনৈ সকাং তিন ফুট কুয়ার তিন ফুট কুথুক হাকর খুরৈ সাতুং ফনাঙ্গই তাই হাকর কাইসাও নৈজি কেজি মুসকি তাই বারা গ্রাম সুপার ফসফুট হাকর সুপুঙ্গই কাহামকে সাপলই মা তনি থাই কাইসাতে কাইসা

0: হাকর বাই চি ফুট মিটার হাকসাল মাকলাইনাই থাইফুং চারা ক্লাইমানি উল সালনৈ সালথাম ওয়াতে গুরী হনকে দৈমা লুনাই তাই মূসুক পুন চায়াদেখে হাকর গুড়িউই বেড়া দুমুই মারথাই থাইপুং ফুঙ্গ এমনে বিথি বড়ই রিয়াউব যুগ ফিয়া বথাই কাহাম মাননি বাকই কাইমানি বিশা বিশিক নই ইয়াফাঙ্গ নৈজি কেজি মুসকি তাই নাইট্রোজেন একশো গ্রাম ফসফরাস পাঁচশো গ্রাম রই মানখেবা বুথাই কাহাম তৈব থায়ো বিশুদক বিচি চার অংখেন থাইপুং বুথাই থায়ো পুইলাও কাইসা পুইলাও কিসা কম ন থায়ো জেফ্রো থাইপুং বুফাং বিচিচি বিচি বিচিথাম রক অঙ্গ আফ্রো ন বুথাই কবাং থায়ো কচাংমা জরাও খে থাইপুং থাইফুং বুবার রুনা চেঙ্গো তাই জানুয়ারি ফেব্রুয়ারি খেন বথাই থাইনানি চেঙ্গো মে জুন খেন থাইপুং মুনানি চেঙ্গো থাইপুং কুমুন জুস খ্লাই নংমান থাইপুংনি আওয়ান আকরক খ্লাই চাইমান থাইপুং বথাই এবা বিনিমুশি এমফ্রু গবাং খে জরিউই থাঙ্গু আবন কাশোনানি বাকই লিটার এক লিটার তৈয় দুইশো এম এল প্লানো ফ্রিক করা হই বুথায় কিসা স্প্রে খাইনানি নাই আবহাইকে তুমুং নসং থাইপুং যত্ন খাইকাঙ্কে বিশুও বুথাইন কারে বসলৈব গবাং মানসং বাজার হাতিরক ফালে মানো আমসে জরতই সং খালাইগা থাইপুং কাইমান তৈ তান বিদিও
1: আও ফাটিতাবো সং ককথুম সং থাংলাইসে বান পৈলানি ককথুম সং খালাই ত্রিপুরা হাস্টেনি হাইকোর্ট বেডেগ এল ডি সি বক্সা সুখানি বাকে কয়মং ব্লাইরনাই রক বরকনি সৈমংনি আমজকমু মানে সাকলাইজাকা সালমারি ওখা ও বিসি নি সালদক ও বিসি নি জুন তালনি সাল নৈসি চার সালমারি ও জরা হাঙ্কাই ফংনি দামচিনি সিমি দিবনি দামসা জরাও আও আবো আগুলি ও নাই তাই বড়নি কল লেটার ডাউনলোড খাইনানি বাকে চেংনাই ও বিসি নি জুন তালে সাল চিবা সালমারি সিমি তেব কাহকি সিনাইনি বাকে ওয়েবসাইট নাই মাননাই এইচ টি টিপি এস কলন স্ল্যাশ টি এইচ সি ডট এন আই সি ডট ইন ওয়েবসাইট
0: খনা হায়ুং তংখর সাল আবন রুগই খুয়াই হাস্তে ব খুয়াই জেলা ব হায়ুং তংখর সাল রক্ষাবই গাইসা সামুং বতাং চেংজাকানি থাং তঙ্গ আবো পদ্মবুল তোলা শিকর কল্যাণপুর টেলিয়ামুরা মুঙ্গিয়াকামি ব্লগ যতই কাইচি দকচি যুগো ভিলেজ কমিটি ও কাইবাচি পঞ্চায়েত হায়ুং তংখর সাল পালাইজাকানি থাঙ্গি তঙ্গ খনাঙ্কা চং সাইমানো আবনরগি পঞ্চায়েত কামি পঞ্চায়েত বখাক্তে গাইসা বুফাং কাইমং পান্ডাব সংসার জাগান হই শাখা আরও মান জাগান খুয়াই জেলা পরিষদ নি তাংফাং তাই গবাং মা লুকরক নি চুবাচু মাননি বাকে কামি আমচাইনি লুকরক মান জাগান আমসে জরাতই খুয়াইও খনা
1: ও আবন কারিব তাইব জুদা জুদা থাইরক খানানি তংখর যে ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে পালাইজাকি থাকি তঙ্গ আপনি বিশেষ ঈশ্বর পাঠশালা ইংলিশ মিডিয়াম রংনগব ফংনি দামসি তামানি জরাও ও সালন পালাইজাকি বাকে সাজাকা আপনি কারি আমি ইয়া ফাও তঙ্গ ত্রিপুরা গ্লোবেল পাইনাপল ফেস্টিভেল আবনানি থাকি তঙ্গ ও বিসি নি জুন তালনি সাল নৈসি সিনি সিমি নৈসি চুকু সালমারি জরা আবো উনাই মেজর ধ্যানচান্দ ন্যাশনাল স্টেডিয়াম নিউ দিল্লি ও আপনকারী সি ইউ ই টি পিজি ও যে আমজুকমুং রনাইরক বরক রেগুলার কোর্স এম এ

0: MHC BEd. Kalau ni ni bagai form fill up, engkau itu engkau. Paitak salmari engkau OBC ni, juntal ni sal, cibrei salmari jora. Abono karibu NEET UG ইংরেজি বিষয় নিয়ে সাইনিসি ডক নি তেও ইসে হয় নহয় আবো আমজুম উফিনাই ও বিসি নি জুন তালনি সাল নৈচিসা সালমারি ও জরা হাঙ্গাকে সারিক নি দাম নই তাম মানে সিমি দাম্বা নৈচি সতি জরা আবো ন্যাশনাল টেস্টিং এজেন্সি নি বাকি অকম সাকলাই যাকা তাই প্রেস এবাকে ফ্রেস এডমিট কার্ড বরক ডাউনলোড খাইমান্নাই অবিসিনি জুন তালনি সাল সিব্রী সালমারিনি সিমি আসু যারা কক ঠুম রক্ষণাবাই খা তাবো সেবক বরকলামানি খানালায়েন
1: স্টাফ সিলেকশন কমিশননি বখাকতেই কম্বাইন গ্রাজুয়েশন লেভেল আমজপং অনলাইনতেই নাহার জাকি দঙ্গ নৈশাই নিজি দকনি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট খবই জুদা জুদা বুকচাত হায়র বরক সুপুং জাক নাই আবনি বাগে উমর নাংনা নি নাংনাই বিসি চিচার নি সিমি নেচি সিনি তাই বিচি বিসি থামসি নি সিমি থামসি নেই জরা আবনর কয়বলাই রহনানি পাইথাক শালমারি এবা ও তালনি নই সি নই এবার 22 তারিখ জুন জোড়া নর হরনে দাম জিসা এবার 11টা জোড়া অনলাইনতেই আবন নর বুকচা থাইন সুপঙ্গই মানাই দেব কামকাই সাইমানে নিবাগে https://scc.nic.in থাঙ্গাই কামকাই নাইনানি নাংনাই
0: আওয়ানিয়া ফতঙ্গ হাইকোর্ট অফ ত্রিপুরা ও বেবাগে বুকসা সুথাই কাইবা ও সুপুনানি কয়মংলাই সানজাখা বক্সা আসুতায়কা জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আর নিজাবনি বাকে কাইনই সন্দুক বসংরনি বাকে কাইনই এচিরনি বাকে কাইশা অ বক্সা আসুতানি বাকে রুমারি নানি নাঙ্গো এম এ ইংলিশ তাই কম্পিউটার সায়েন্স ফি নাই আর নিজের রনি বাকি 600 এস টি এইচ এর রনি বাকি হাঙ্গাকাই 300 কমিউমলাই রানানি পাইথাক সালমারি ও বিসিনি জুন তালনি সাল সিথাম সালমারি জরা উমর উনানি নাংনাই গবাং কো খমানি ন বিসি ব্রিজি জরা দরমাই তংনাই তাল 5700 নিসিমি 24000 তেব কাহামকে সিনাই নিমগে ওয়েবসাইট নাই মাননাই https://sct.gov.in ওয়েবসাইট
1: অ্যাপ্রেন্টিস এস বিআই আজাগাও বকচা থাই দঙ্গ স্নিরা বাজি আবনি বাগে রংমারি নাংনাই বিএ বিকম বিএসসি বিবিএ বিসিএ বি বিই বিটেক লাইজাক রক আবনি বাগে নরক কয়বলাই রহরি মান্নাই জুন টালনি চার সালমারি জরা এবা আট জুন জরা উমর খাজাক তঙ্গ বিশি নেই জিনিসিমি বিশি নেই চিচার নরক অনলাইনটি আবন কয়বলাই রহরি মানাই তেই তঙ্গ তীরপ্রাণি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার বরক ত্রাংজাক নাই বুকচা থাই তঙ্গ নৈরা নৈজি আপনি বাকে ডেংমারি নাংনাই বিটেক ক্লাইজাক উমর খাজাক তঙ্গ ব্রিজি জরা অনলাইন নি বখাক থেকে নর কয়বলাই রহরনানি পাইথাক সালমারি ইংখা জুন তালনি বা সালমারি জরা
0: আসে জরা সং সেবগো বরতামানি খানালাইখ্যা
1: তাবো ফাইদে তিনি নবর দেবানি হালকন সেন সাইমানলাইনে তিনি নকা কিসা সময় দঙ্গ না বাক্সা বাক্সা কাইসা কাইনি থাই রগ এবার হাস্টে রগ ওয়া দুইফানো ওয়াইমান হনে সাইমান কা তিনি সালনি সাকানি তংমানি দঙ্গ না থামসি দক ডিগ্রি সেলসিয়াস টে খামানি চাংমারি নেইচিসনি ডিগ্রি সেলসিয়াস

0: তিনি ফুংনি দাম্বা তামই সতী থামজি জরা তুমারি নুকজাখা থামসি সিনি দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস তাই নেইচি চার দশমিক সেলসিয়াস নবরাত্রি হকনি মারিতং শাখা ও চকুচি বা খামাও বাচি ব্রই তাই বেলাইখানে তুংনানি হিনেই ও শালী শালতাম বিশিঙ্গ সাকলাই জাখা খুয়াই সিপাহী জলা গুমটি তাই সাউথ ডিস্ট্রিক্ট তীরপ্রাও গবং খে তুঙ্গুই এবা বেলাই তুঙ্গুই মানো হনেব সাকলাই জাখা
1: নবরতিবানী কক্রকো খালাই তাবু বাইথাগো রসামং খালাই রসামঙ্গ খরং রানু চন্দ্রানী জমাতিয়া

এতক্ষণে রেলওয়ে শোনানো হলো আকাশবাণী উজ্জয়ন্তের ককব্রেকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়মিনী খরাং আকাশবাণী মিলনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। অনুষ্ঠান আজ সকালে শুনবেন, সকাল 7টায়, 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন 7:35 এবং 7:40। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45, পরিবেশনায় মোহন সিং। সমাচার প্রবাদ, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন সকাল 8টায়, 8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠান, শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান, 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ গানে গানে, হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 9:05, 10টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্ধের অনুষ্ঠানে 10:05, ভজন সকাল 10:30 নিবেদনে অনুপ জলটা। ১১টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন বেলা 11:05 এবং বেলা 1:40। দুপুর 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, মধ্যাহ্ন সংবাদ শুনবেন দিল্লি কেন্দ্র থেকে দুপুর 2টায়, 2:15 শুনবেন কবিতার আকাশ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। আমি নারী দুপুর 2:30 অনুষ্ঠানে প্রথমে রয়েছে আমার কথা, আমার কথায় রয়েছেন সুপ্রিয়া গুহ পাটারি। পরে শুনবেন গুরুবারের আলাপচারিতা। 3টে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 শুনবেন বিবিধ ভারতীর রাষ্ট্রসেবার অনুষ্ঠান, বিকেল 5টায় এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5:10 অনুষ্ঠান, শুনবেন একই গীতিকের গান, লোকসঙ্গীত শুনবেন লোকগীতি অনুষ্ঠানে 5:45, 6টায় শুনবেন ককবরক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্বরচিত কবিতা পাঠ, পাঠ করবেন শ্যামল দেববর্মা, পরে শুনবেন ককবরক গান পরিবেশনায় অজয় দেববর্মা। কিষাণবাণী সন্ধ্যে 6:30, 7:05 শুনবেন বন্দনা বাংলা ভক্তিগীতির অনুষ্ঠান, 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন পাক্ষিক কুইজ, অংশগ্রহণে স্বামী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে।

গুণীজন সান্নিধ্যে শুনবেন রাত 8:30 অনুষ্ঠান শুনবেন কবি জয় দেবনাথের একটি সাক্ষাৎকার, সাক্ষাতের গ্রহণে টুটন চক্রবর্তী। নাটক শুনবেন যুববাণী যুব অনুষ্ঠান, 9:30 শুনবেন সরগম অনুষ্ঠানে মিয়াকি মলহর আগে বাঁশুরি বাজিয়ে শোনাবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। 10:00 শুনবেন হারানো দিনের গান। শুনলেন অনুষ্ঠান সচিব।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আজ সকালে। বন্ধুরা, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আপনাদের কিছুটা শীতল করার জন্য বসে পড়লাম আমি শুভ। আমরা প্রথমে চলে যাব আমাদের নিয়ম অনুযায়ী ইতিহাসের পাতায় এবং দেখে নেব আজকের দিনটিকে। আজ 20 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 4 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। আজকের দিনের 862 সাল আব্বাসীয় খলিফা মুনতাশির বিল্লাহ নিহত হলে মুস্তাইন ক্ষমতাসীন হন। ক্যালকাটা হাই স্কুল প্রতিষ্ঠিত হয় 1830 সালের আজকের দিনে। আজকের দিনের 1845 সাল মেক্সিকো যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়। মেজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ানদের পরাজয় হয় 1859 সালের আজকের দিনে। তুরস্কের সুলতান আব্দুল আজিজ আততায়ীর হাতে নিহত হন 1876 সালের আজকের দিনে। সাল 1878 সাইপ্রাসকে ব্রিটেনের হাতে হস্তান্তর করে উসমানীয় সাম্রাজ্য, যা বর্তমানে তুরস্ক। প্রথম বিশ্বযুদ্ধ শেষে প্যারিস সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সাথে হাঙ্গেরির ত্রিয়ানো চুক্তি স্বাক্ষরিত হয় 1920 সালের আজকের দিনে। সাল 1924 বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিক্স এর উপর তার গবেষণাপত্র, যেটি পরবর্তীতে বোস আইনস্টাইন কন্ডেন্স নামে পরিচিত হয়, আইনস্টাইনের কাছে পাঠান। প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয় 1942 সালের আজকের দিনে। আর্জেন্টিনায় এক সেনা অভ্যুত্থানে কাস্টিলো ক্ষমতাচ্যুত হন 1934 সালের আজকের দিনে। ১৯৪৬ জোয়ান ফুরান আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয় 1955 সালের আজকের দিনে। ১৯৭০ এই দিনে প্রশান্ত মহাসাগরে 169 দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গো স্বাধীনতা লাভ করে। চীনে বিক্ষুব্ধরত ছাত্রদের সামরিক বাহিনীর মাধ্যমে তিয়ানমেন স্কোয়ারে গণহত্যা হয় আজকের দিনের 1989 সালে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয় 1989 সালের আজকের দিনে। এরপর ইসলামিক রিপাবলিক অব ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হন আলী খুমেনি। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালের আজকের দিনে। এবারে দেখে নেব জন্ম। অ্যালান অক্টেভিয়ান হিউম ভারতের বেসামরিক কর্মকর্তা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা। এর জন্ম হয় 1829 সালের আজকের দিনে, মৃত্যু হয় 1912 সালে। সত্যেন্দ্রনাথ সেন প্রখ্যাত রঙ্গমঞ্চ ও শিল্প নির্দেশক এবং ভারতের প্রথম গণ্যমান্য মঞ্চের প্রবর্তক। এর জন্ম হয় 1902 সালে এবং মৃত্যু হয় 1971 সালে। মার্কিন অভিনেত্রী, কৌতুক অভিনেত্রী, চিত্রনাট্যকার ও গায়িকা রোজালিন্ড রাসেল এর জন্ম হয় 1907 সালে, মৃত্যু হয় 1976 সালে। ওয়াল্টার হেডলি নিউজিল্যান্ডের ক্রিকেটার, এর জন্ম 1915 সালে এবং মৃত্যু 2006 সালে।
রবার্ট ফ্রান্সিস মার্সগার্ড মার্কিন প্রাণরসায়নবিদের জন্ম হয় ১৯১৬ সালে এবং মৃত্যু ২০০৯ সালে। নতুন সমর্থ ভারতীয় অভিনেত্রীর জন্ম হয় ১৯৩৬ সালে এবং মৃত্যু ১৯৯১ সালে। এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান অভিনেতা ব্রুস ডান। এসপি বালসুব্রমণিয়ম ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা। এর জন্ম হয় ১৯৪৬ সালে, মৃত্যু ২০২০ সালে। মার্কিন অভিনেত্রী জুলি হোয়াইট এর জন্ম ১৯৬১ সালে। রাশিয়ান গণিতবিদ ভ্লাদিমির বয়েভদস্কি এর জন্ম ১৯৬৬ সালে এবং মৃত্যু ২০১৭ সালে। অ্যাঞ্জেলিনা জোলি মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানব হিতৈষিণী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেন ১৯৭৫ সালে। তিনি তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার ও একবার একাডেমি পুরস্কার লাভ করেন। ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছা দূত মনোনীত হন। বিশ্বব্যাপী মানবতা প্রচার ও শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। টিম রজন বিখ্যাত কানাডিয়ান অভিনেতার জন্ম ১৯৭৬ সালের আজকের দিনে। তাইওয়ান অভিনেত্রী রয়েন ই জং এর জন্ম ১৯৪৮ সালে। জার্মান ফুটবলার লুকাস

পোদোলস্কি, এর জন্ম 1985 সালের এই দিনে। ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার বেন স্টোকস, এর জন্ম 1991 সালের আজকের দিনে। এবারে মৃত্যু। উসমানীয় সুলতান আব্দুল আজিজ, উসমানীয় সাম্রাজ্যের 32তম সুলতানের মৃত্যু হয় 1876 সালে।

বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ফ্যাট স্পোফোর্ড এর জন্ম হয়, দুঃখিত মৃত্যু হয় 1926 সালের এই দিনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1853 সালে। আরব নেতা ও হেজাজের বাদশাহ হুসেন বিন আলী এর মৃত্যু হয় 1931 সালে। তিনি জন্মগ্রহণ করেন 1854 সালে। শ্রীমো নামে পরিচিত রামকৃষ্ণের অন্যতম শিষ্য ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্তের মৃত্যু হয় 1932 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1854 সালে। জার্মানির সম্রাট দ্বিতীয় বিলহেম এর মৃত্যু হয় 1941 সালে। জার্মান নাৎসি কর্মকর্তা এবং হলকস্টের মূল হোতা রাইনহার্ড হাইড্রিখ এর মৃত্যু হয় 1942 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1904 সালে। হাঙ্গেরীয় মার্ক্সবাদী দার্শনিক নন্দনতত্ত্ববিদ সাহিত্য ইতিহাসবিদ এবং সমালোচক গরিকি লুকাস এর মৃত্যু হয় 1991 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1885 সালে। ফরাসি গণিতবিদ মেনিস রনে ফ্রেসে এর মৃত্যু হয় 1973 সালে। তিনি জন্মগ্রহণ করেন 1878 সালে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও লোকসভার সদস্য সতীশচন্দ্র সামন্ত এর মৃত্যু হয় 1983 সালে। তিনি জন্মগ্রহণ করেন 1900 সালে। ইরানের ধর্মীয় নেতা আবদুল্লাহ রুহুল্লাহ খামেনির এর মৃত্যু হয় 1989 সালে। কিংবদন্তি পরিচালক ও চিত্রনাটকার বাসু চ্যাটার্জি এর মৃত্যু হয় 2020 সালে। তিনি জন্মগ্রহণ করেন 1930 সালে। শ্রোতা বন্ধুরা, আমরা দেখে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিনটিকে। এবারে এখানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় জয়তী চক্রবর্তী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। এবারের সরকারের কিছু প্রকল্প, কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের অসংখ্য কল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্প রয়েছে। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন ও সামাজিক নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের সাহায্য করে। এ প্রকল্পগুলি হল আয়ুষ্মান ভারত যোজনা, আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমা দেওয়া হয়ে থাকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY, গৃহহীনদের পাকা বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি PM কিষাণ, কৃষকদের আর্থিক সহায়তা প্রদানে একটি সরাসরি নগদ হস্তান্তরের ব্যবস্থা, স্বচ্ছ ভারত মিশন, গ্রামাঞ্চলে ও শহরাঞ্চলে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শৌচালয় নির্মাণ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যা শিশুর উচ্চশিক্ষা ও বিয়ের জন্য সঞ্চয় ও স্কলারশিপ প্রকল্প, ক্ষুদ্র যোজনা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ঋণ সহায়তা প্রদান,

আরও কিছু প্রকল্পের মধ্যে রয়েছে সমষ্টি উন্নয়ন কর্মসূচি, যা গ্রামীণ শ্রম সম্পদের সদ্ব্যবহার, ইন্দিরা আবাস যোজনা, বাসস্থানের ব্যবস্থা, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি, লাভজনক কর্মসংস্থান সৃষ্টি করা, নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি, চাষের উপযোগী দ্রব্য প্রদান, জওহর রোজগার যোজনা, গ্রামীণ বেকারদের কর্মপ্রদান, নেহেরু রোজগার যোজনা, শহরের বেকারদের সমস্যার সমাধান, মিড ডে মিল স্কিম, মধ্যাহ্নভোজনের ব্যবস্থা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, সর্বশিক্ষা অভিযান, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সুসংহত শস্য বিমা প্রকল্প, কৃষি শস্যের বিমাকরণ, অপারেশন ব্ল্যাকবোর্ড, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, জাতীয় সাক্ষরতা উন্নয়ন, সাক্ষরতার হার বৃদ্ধি করা, অন্ত্যোদয় অন্ন যোজনা, খাদ্য সুরক্ষা প্রদান, বন্দে মাতরম যোজনা, গর্ভধারণকালীন অবস্থায় শুশ্রূষা, জননী সুরক্ষা যোজনা, গর্ভবতী মহিলাদের যত্ন, স্ব আধার প্রকল্প, মহিলাদের ক্ষমতা প্রদান, স্বাবলম্বন পেনশন প্রকল্প, সবলা প্রকল্প, বয়সন্ধির মেয়েদের পুষ্টি ও স্বাস্থ্যের সচেতনতা।

ইত্যাদি আরও অনেকগুলি প্রকল্প রয়েছে সরকারের অধীনে। বন্ধুরা, চলছে প্রচণ্ড দাবদাহ, বর্ষা প্রবেশ করলেও বৃষ্টি দেখা নেই। এই সময়তে নানা সমস্যা হতে পারে। এই সময়তে প্রচণ্ড রোদে ঘর থেকে বেরোনো মহামুশকিল। বেরোনোর আগে অবশ্যই ছাতা ব্যবহার করবেন। ছাতা অবশ্যই কালো হওয়া দরকার, কারণ কালো রং সূর্যের কিরণ চষে নেয়। সঙ্গে অবশ্যই পর্যাপ্ত পানীয় জল থাকা বাঞ্ছনীয়। চোখে কালো চশমা ব্যবহার করা একান্ত উচিত। নাক মুখ হালকা কাপড় দিয়ে বেঁধে রাখা দরকার। এবং যে কাজগুলি রোদে করা দরকার, সে কাজগুলি সকাল সকাল বা পরন্ত বেলায় করা একান্ত উচিত। আর যেগুলি একান্ত বাঞ্ছনীয়, সেগুলি ছায়াযুক্ত স্থান করে নেওয়াই ভালো। এই সময়তে হালকা খাবার খাবেন। মশলাযুক্ত অতিরিক্ত তেল, চর্বি এসব খাওয়া বর্জন করুন। এই সময়তে প্রচুর লেবু পাওয়া যায়, লেবুর শরবত খাবেন বারবার। চিনি উপেক্ষা করুন। ভালো জাতের আখের গুড় ব্যবহার করুন। বাড়ি ঘরে যাতে বাতাস চলাচল করতে পারে সেদিকে নজর রাখুন। বাড়ির কাছাকাছি বড় গাছপালা থাকলে ছায়ের আশ্রয় নিন। আর আপনার যদি কোনো ফসলের জমি থাকে, বিশেষ করে এই সময়তে সবজি, সেগুলি একটা ছায়ার ব্যবস্থা করুন। কখনো তীব্র রোদের মধ্যে এইসব শাকসবজি বা ফুল গাছের গোড়ায় জল দেবেন না। জল দেবেন

অন্ত বেলায় সারা রাত তখন সিক্ত থাকবে। এইগুলি নিয়ম মেনে চলুন, তাহলে দেখবেন শরীর এবং স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা, শেষ করছি অনুষ্ঠান আজ সকালে, কাল সকালে প্রত্যাশা নিয়ে। আর সঙ্গে ছিলাম আমি সুখ, আকাশবাণী পিরোনিয়া। একটু পরে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলায় সংবাদ, এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলার সংবাদ এবং কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ আজ ভার্চুয়ালি অংশ নেবেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। অংশ নেবেন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 ভারতীয় কুস্তিগির। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত GI ট্যাগ যুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে গঠিত বিভিন্ন টাস্কফোর্সের কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলাধুলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8 রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে 10ম ভারত লাও পিডিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং লাও পিডিআরের মধ্যে ঘনিষ্ঠ সভ্যতার সম্পর্ক রয়েছে যা বৌদ্ধ ধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সংস্কৃতি এবং মানুষে মানুষের যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024.

0: On that occasion, a number of agreements and MOUs were signed, and today we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন ১০,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিক জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা বলেন। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত ৭৭ লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী ৩৬ মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদ দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য ৯,৫৮৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে ২১ জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক এবং ১২ জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে, ৪৯ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে ৫০,০০০ টাকা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা, সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত ৮:৩০ সঞ্চয়িতা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পাদন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। গতকাল রাতে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে শুনানিতে তার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে প্রশ্নের জবাবে রুবিও বলেন, ওয়াশিংটন ও নতুন দিল্লির চুক্তি শেষ হওয়ার পথে। রুবিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরেন। রুবিও আরও বলেন, কোয়াডের চারটি দেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বর্ধিত সামুদ্রিক সহযোগিতাকে সন্তোষজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ডক্টর নোমা লুঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকার সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি, উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্টআপ অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় ২ দিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবন্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংবা জানিয়েছেন, মেঘালয় রাজ্য সরকার নতুন করে সোয়াইন ফ্লু সংক্রমণ দেখা দেওয়ায় সব দিক বিচার বিবেচনা করে যথাযথ রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তর সম্ভাব্য রোগ ছড়িয়ে পড়া রুখতে সবরকম সাবধানতা অবলম্বন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ ২০২৬

যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। শ্রী মোদী বলেন, এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিরা পুরুষদের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান তিন বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী ছয়জন ভারতীয় কুস্তিগিরও এতে অংশ নেবেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। খবর এখনকার মতো শেষ হলো। পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুদিনের রাজ্য সফরে আসছেন। তিনি সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলা আসবেন। আগামীকাল 5ই জুন সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি ও অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আজ শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের অর্থাৎ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চস্তরের টাস্ক ফোর্সগুলির অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ প্রসার, দুধ, ডিম, মাছ ও মাংসে আত্মনির্ভরতা, ক্রীড়া প্রসার, অর্থনৈতিক করিডোর উন্নয়ন, পরিকাঠামো ও সংযোগ এবং তাঁত ও হস্তশিল্পের উপরও আগামীকাল অধিবেশনে উপস্থাপনা করা হবে। নর্থ ইস্ট ভিশন প্ল্যান 2047 অর্থাৎ 2047 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংযোগ, উদ্ভাবন, স্থায়িত্ব এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়েও এই অধিবেশনে আলোচনার কথা রয়েছে। আজকের অধিবেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন অর্থাৎ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ঊনকোটি জেলার বাণিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম। কৃষিমন্ত্রী গতকাল কৈলাসহরে ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে আঙুর চাষের উপর ক্ষেত্র দিবস ও ক্ষেত বাঁচাও কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরার মাটি ও জলবায়ু আঙুর চাষের উপযোগী এবং একে আরও মানসম্মত করার লক্ষ্যে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাবেন। আগামী দিনে আঙুর চাষের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক প্রগতি হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, আগামী দিনে আঙুর চাষের বিষয়ে নতুন দ্বার খুলে দিয়েছে কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্র। উল্লেখ্য যে, কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিজস্ব 1500 জমিতে পরীক্ষামূলকভাবে আঙুর চাষ ও গবেষণায় সাফল্য পাওয়া গেছে। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি ও সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা তেল বিপণনকারী সংস্থাগুলিকে তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কর্মকাণ্ডের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলিকে ATF মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করার জন্য 10,000 কোটি টাকার এককালীন বাজেটীয় সহায়তা অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ার সংকট থেকে উদ্ভূত জ্বালানির মূল্যের চলমান অস্বাভাবিক অস্থিরতার সময়ে বিমান সংস্থাগুলির জন্য ATF এর স্থিতিশীল মূল্য নিশ্চিত করতে সংস্থাগুলিকে এই সহায়তা প্রদান করা হবে। নয়াদিল্লিতে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে এই কথা জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত বিমান চলাচল ব্যবস্থার উপর নির্ভরশীল 77 লক্ষ চাকরি রক্ষা করবে। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি NCR এলাকায় পুরনো ট্রাক ও বাস প্রতিস্থাপনের জন্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং বোর্ড NCRPB-কে সহায়তা প্রদানের প্রকল্প অনুমোদন সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে

মানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা ভূয়সীর ভূমিকার প্রশংসা করেছেন। রামনগর 3 নং রাস্তায় রামকৃষ্ণ ক্লাবের রক্তদান শিবিরে গতকাল তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কামালঘাটে ইকফাই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গতকাল বলেছেন, রাজ্যে গত অর্থ বছরে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। ইকফাই বিশ্ববিদ্যালয়ে 3 দিনের নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশনস ফর ইকুইটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ শীর্ষক এক আলোচনা সভায় নিজের বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিপ্লব হালদার এবং রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ দেশের জিএসটি ব্যবস্থার ভবিষ্যৎ সংস্কার, কর ব্যবস্থার স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক সমতা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিকরণ প্রভৃতির বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন। রাজ্যের মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্প সফলতার সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা গ্রামের পঞ্চায়েতের অজগর টিলা গ্রামে গতকাল ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহায়তার একটি স্বসহায়ক দলের দিদিদের শুকনো মাছ উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলমে প্রবেশ করবে। এদিকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, ধলাই, খোয়াই ও সিপাহীজলা জেলায় উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হাকতর গনাঙ্গই আদিবাসী হদানী বেবাক বখাক্তই হামক্রাইতই হুকুমনক রাগ খাইনানী সাকা ফান বকশিনকা মিয়া দিল্লি কতালনি বিজ্ঞান ভবন আদিবাসী নতই ককচংলাই নকবাই সংসাজাক আদিবাসী রকনি হামক্রাই মথা রকনক রাগ খাইনানী তৈ আদিবাসী হামক্রাই তাং বতাং বেচেব বসংকুথুম লাইমাব রাষ্ট্রবক্রক অকক নারেখা রাষ্ট্রবক্রক আদিবাসী হামক্রাইয় যত বেচেব হামক্রাই তুবুনানী বাকি সাকা আদিবাসী হদানী সিকলারকনি বাকি বরম গনাং সেবক যত আদিবাসী স্রাইরকনি বাকি রংনক মানসকরুনানী নাংনাই বসাকা আদিবাসী সিকলারকন থংমুঙ্গ মানজাকনানী খাতুং রুনানী বাকি ক্রংজাক তাংফাং সংন জাইখেবার জানা হারনানী কবকমুঙ্গ নারেখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সংসদীয় কেন্দ্র বারাণসীও তিনিসিমি ব্রিক্স সংস্কৃতিক সামুং বুতাংনি উল নই ককলাম সালাইমা চেংজাগানো নকাশালনী অককলাম সালাইমাও চীন ব্রাজিল মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া নখবই কাই চিসা হাকতনি লুকু আদংরক মানজাগানো আরো জুদা জুদা নাকুকমা বাবাইনতই ককলামগানো ককলাম সালাইমানরগৈ কাশিনী জি আই টেক মানজাক তৈ উডি উপি মানিকনৈনতই ফুনুক মুংব সংসাজাগানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সালনৈনি হাস্তে বেড়াইমাও ফায়ানো বতিনী সানজাও গুহাটিনিসিমি বীরখুংবাই আগরতলাও ফায়ানো খানা আগরতলানী কচাম রাজভবনী পুষ্পবন্ত প্যালেস হোটেলনি হা মতাই রেমাও মানজাগানো দিবর সালথাং ত্রিপুরা হাঙ্করনি লঙ্কামুরাও বিএসএফনি আরি ক্যাম্প বেড়াইনায়ানো আবনিউল ব শালবাগানো বিএসএফনি আউলি নাইকুঙ্গ কুচুক বেরেমনি পান্দাও মানজাগানো পান্দাও মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিবকরা পুলিশ নিদা গিফাঙ্গকরা বিএসএফনি আইজি নখবই কুচু অফিসার রক মানজাকনানি কক তঙ্গ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি আচুক ফাংবাই তিনি শিলং উত্তর সালকা পর্ষদনি এবার এনইসি নি ফিল্ডস নি চিথাম ককলাম পান্ডা সংসার জাগানো ককলাম পান্ডা আও আমচাইনি হামক্রাইনি বাকি খাজাক কুচুক বেরেমনি টাস্ক ফোর্স রকনি সামুং সাসার মানতই ককলাম অঙ্গানো বেড়াইখিরি হুকবার রাং ফনাংমুং বাংরানী দু তক্তই আকরক বাংরানী থংমুং বেখরেপ হামক্রাই তৈ ইয়াকনিস নামজাক মানিনি সাকাব ককলাম তিসা জাগানো নর্থ ইস্ট ভিশন প্ল্যান নই সাই ব্রিজি সিনিনি বিশিঙ্গ উত্তর সালকানো কুচুক হামক্রাইয়ত লাংনানী বাকি অককলাম সালাই জাগানো তিনিনি ককলাম পান্ডাও উত্তর সালকা আমচাই এবার ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ডিয়া তাই ডোনার মন্ত্রী ইয়াকচু

0: ডক্টর সুকান্ত মজুমদার উত্তর সালকা কাইচার হাস্তেনি হাস্তে ফাতেই মন্ত্রী অক্রারক মানজাগানা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা হাস্তেনি বাই থাং মুচুঙ্গুই থৈরমাও জুদা জুদা ক্লাবতেই হদানি সামংন বলাইখা মিয়া রামনগরনি তিন নং রোডনি রামকৃষ্ণ ক্লাবনি যুগালিজাক থৈরিমুং শিবির ককনারক থানী বসাকা সাখাম নকনি ব্লাড ব্যাঙ্ক রগ থৈমান্থক রুবৈতনি থানী মৌসা কেবেং মুং করৈ আরো মানজাকা আউলি নাইখ্রাই মেয়র দীপক মজুমদার হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা উনকৌটি হাঙ্কর বানিয়াতে কতাল আঙ্গুর হুকবার খাইনানি চেংজাখা আবো হাস্তেনি লাইবুমাও পুইলা হুকবার মন্ত্রী মিয়া কয়লা শহরনি উনকৌটি হুকবার ছয় সিমুং কেন্দ্র বুসকাঙ্গ আঙ্গুর কাইমানি সাকাও অসামুং বুতাং চেঙ্গই অকক্ন নারখা বুসকাং সালো আঙ্গুর কাইমানি বিশিংতি হাস্তেনি রাংথং কাহাম অঙ্গানো পান্ডাও থং মন্ত্রী টিঙ্কু রায় সাকা বুসকাং সালো আঙ্গুর কাইনানি নতই কতাল দগলাম ফিয়গৈ রেখা কয়লা শহরনি হুকবার শৈশিমুং কেন্দ্র পান্ডাও ককনারেখা উনকৌটি জেলা পরিষদনি কাসকোকরা অমলেন্দু দাস হুকবার দা গিফাং ডক্টর ফণীভূষণ জমাতিয়া মহারাষ্ট্র পুনেও তংনাই ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপসনি দা গিফাং ডক্টর কৌশিক ব্যানার্জি আকসং পান্ডাও হুকবার খাইনাই রকনি বিশিঙ্গ হুকবার নিমানেই বাগজাখা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহারাই মিয়া কামালঘাট ইকফা ইউনিভার্সিটি নি পান্ডা কাইসাও শাখা হাস্তেও থাংনাই রাং বিছিও জিএসটি নি থুমমারি বাংখা ইকফা ইউনিভার্সিটিও সালথামনি নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশনস ফর ইকুইটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক্স গ্রোথ বুমুঙ্গই ককলাম পান্ডাও ককনারকথানী ব অকক শাখা পান্ডাও ইকফা ইউনিভার্সিটি নি ভাইস চ্যান্সেলর প্রফেসর বিপ্লব হালদার তৈ রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ জিএসটি নি জুদা জুদা বখাকনো তুই ককনারখা হাস্তেনি ব্রৈরকন সাকবাইথাং চুকজাক খাইনাও গ্রামীণ জীবিকা মিশন তাংবতাং চাসামানি লগে কাইসা খুরজাজাকনাই সামুং খাই তঙ্গ মিয়া খোয়াই ব্লকনি সালথাং সোনাতলা গ্রাম পঞ্চায়েতনি অজগর তিলা কামিব ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন তাংবতাংনি রাংনি চুবাচুবাই বাইথাং চুকজাক বদলনি ব্রৈরকনি আক্রান্ত সিনামানি স্নামখর্ন চেঙ্গৈ রোজাখা আবন চেঙ্গৈ রেখা খোয়াই জেলা পরিষদনি আচুকফাং অর্পণা সিংহ রায় তাবুক নবার্তিবানি ককতুমা ভারতনি নবার তিবার বেদেগ সাজাকা বুসকাং দামনি চিব্রিনি বিশিঙ্গ সালগ্রা সালথাংনি নকবার কেরল হাফায়ানো ইয়াং বুসকাং সালদকতাই সালচনি জুন সালমারিও ত্রিপুরা মণিপুর মিজোরামতাই নাগাল্যান্ড কবাংখে ওয়াতই ওয়াউইমানো আগরতলানি নবার তিবার নাইখুংনি বখাকতাই সাজাকা বুসকাং দামনি চিব্রিও সালথাং দলাই খোয়াইতাই সিপাহীজলা হাঙ্কর কুতুং নবার শিবচাউই মানো তিনি সালনি সাকানি তুংমারি থামচিদক ডিগ্রি সেলসিয়াসতে খামাবো নৈচি স্নি ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনিও তঙ্গানো আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি নৈচি চার ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতেই অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রিজি বাবু
1: আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী মোহন সিং।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন মোহন সিং। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

ছুঁদে শোন শোন শোন ছুঁদে আছিস তো।

আসো ভাই করিম চাচা এসো গো সবাই, আসো রে ঢোল বাজিও বাজিও সানাই, টুক টুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গলা ছেড়ে।

0: মহাজন সবার পায়ে করি নমস্কার, আসবেন দয়া করে আমাদের ছোট্ট করে, আসবেন দয়া করে আমাদের ছোট্ট করে, আমার ভাইয়ের বিয়ের দিনে শুধু একটি বা
1: আসবো বইকি।
0: মহাজন সবার পায়ে করি নমস্কার,
1: ও বাবুল কাকা তুমিও এসো গো, হাঁটু দে এসো সবাই, না থাকা

পার আশা চাই, তুমি কেবো আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গে, গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান, গলা ছেড়ে। ওরে বাঁচা পটলা নেড়া বেটে হ্যাংলা, ওরে বাঁচা পটলা নেড়া বেটে হ্যাংলা, হাদারাম ক্যাবলা, আশা চাই, আশা চাই, আশা চাই। ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো পিসে পিসিমা, আচা চাই, আচা চাই, আচা চাই, এসো কিন্তু।

আপনারা শুনছেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান, শুনছেন সিংহদুয়ার ছবির গান। মান্নাদের পর এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার অজয় দাস।

সিংহদুয়ার ছবির শেষ গানটি শুনবেন মান্না দে এবং নমিতা রায়ের কণ্ঠে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার অজয় দাস।

মনে কর, বুকটায় আমার ভরা দিঘির জল মনে কর, জোৎস্না হয়ে ও ফুল টুসি ঝাঁপিয়ে পড়, জোৎস্না হয়ে ও ফুল টুসি ঝাঁপিয়ে পড়।

0: হায় পাবি এমন চলো না দেনা ঘোমটা খুলে আমায় চমকে দেনা দেনা ঘোমটা।
1: আপনারা শুনছেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। সিংহদুয়ার ছবির গানের পর এবারে শুনব রাজনন্দিনী ছবির গান। ছবির গানগুলির সুরকার অজয় দাস, অনুষ্ঠানের প্রথম শিল্পী মান্না দে, আর গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়।

রাজনন্দিনী ছবিতে এবারের গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে। গানের কথায় পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার অজয় দাস।

0: কেন?
1: আমি অভয় দিলাম কবিয়াল চন্দ্রকান্ত, লগ্ন এখন অতি প্রশান্ত, কেউ নেই কাছে ধারে, মানে ধারে কাছে কাছে ধারে, যাও ধনী অভিসারে, কেউ ঘাটে নেই কুল নারী, গেছে যে যার ঘরে।
0: আহা, কেউ ঘাটে নেই কুল নারী, গেছে যে যার ঘরে।
1: লজ্জা কি সই প্রেমের ধারা, বলো সে নাও ভরে।
0: লজ্জা কি সই প্রেমের ধারা, বলো সে নাও ভরে।
1: যমুনার কালো জল, সন্ধ্যার কালো বরণ,

তখন শ্যামের কি হলো বলুন তো? বলুন, ওই জবাব দিন। বেশ, তাহলে আমি বলি। জলে রাধা করছে চান, করছে রাধা জলে চান, আরে রাধা করে জলে চান।

0: आहा आहा
1: भिजलो राधा अबेलाए आहा रे भिजलो राधा अबेलाए जे जा बासे रमणी की जौवन ढाका जाए
2: आहा रे भिजलो राधा अबेलाए आहा रे भिजलो राधा अबेलाए
1: কৃষ্ণ সেই রাধাকে দেখলো ফিরে ফিরে আর বললো
2: ধীরে ধীরে
1: তোমার জন্য হাফি শেষ করেছিলাম আমি
2: আর তোমার জন্য হাফি শেষ করেছিলাম আমি
1: সুন্দরী গো সুন্দরী গো

0: আমার বউ।
1: আদি খেতা
0: এসো হেসে হেসে কাছে ঘেসে আমার পাশে বসো।
1: লজ্জা করে না বুঝি।

0: সত্যবান।
1: বালাই সাত,
0: তুমি যম রাজাকে কবজা করে আমায় ভালোবেসো, ও গো যম রাজাকে কবজা করে আমায় ভালোবেসো। প্রাণনাথ দিল ডাক, কাছে এসো কাছে এসো। যমুনার কালো জল।
2: এবারের শিল্পী মান্না দে।
3: যমুনার কালো জল, সন্ধ্যার কালো বরণ,

শুনলেন রাজনন্দিনী হিন্দির রাজনন্দিনী ছবির গান। শেষ গানটি শুনলেন হৈমন্ত শুক্লার কণ্ঠে, গীতিকা ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার অজয় দাস। আর এর সঙ্গে শেষ হল ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। আকাশবাণী পিলনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে বিশেষ হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন গানে গানে অনুষ্ঠান। গানে গানে অনুষ্ঠানে আজ প্রথমেই শুনুন শোলে ছবির গান। শোলে হলো 1975 সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন রমেশ সিপ্পি, প্রযোজনা করেছেন তাঁর বাবা জিপি সিপ্পি এবং চিত্রনাট্য লিখেছেন সেলিম জাভেদ। চলচ্চিত্রটির কাহিনী বীরু অর্থাৎ ধর্মেন্দ্র এবং জয় অর্থাৎ অমিতাভ বচ্চন নামক এই দুই অপরাধীকে কেন্দ্র করে নির্মিত, যাদেরকে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অর্থাৎ সঞ্জীব কুমার নির্মম ডাকাত গব্বর সিংকে মানে আমজাদ খানকে ধরার জন্য ভাড়া করেন। শুনুন শোলে ছবির এই গানটি।

শোলে ছবিটিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, হেমা মালিনী, অমিতাভ বচ্চন, জয়া ভাদুরী ও আমজাদ খান। সঙ্গীত পরিচালনায় আর ডি বর্মন। এটি মুক্তি পেয়েছিল 1975 সালের 15ই আগস্ট।

1973 সালের অক্টোবর মাস থেকে শুরু করে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের রামনগরের পাথুরে ভূখণ্ডে আড়াই বছরেরও বেশি সময় ধরে ছবিটির চিত্রগ্রহণ চলেছিল। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বেশ কিছু সহিংস দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়ার পর শোলে 198 মিনিটের একটি চলচ্চিত্র হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

0: वाली
1: दूंगी मैं गाली।

শোলে 1975 সালের 15ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম দিকে এটি সমালোচকদের কাছ থেকে নেতিবাচক সমালোচনা এবং বাণিজ্যিকভাবে তেমন সাড়া পায়নি। তবে দর্শকদের ইতিবাচক প্রচারণার ফলে এটি বক্স অফিসে সাফল্য লাভ করে। এরপর এটি ভারত জুড়ে অনেক প্রেক্ষাগৃহে একটানা প্রদর্শনের রেকর্ড ভেঙে দেয় এবং মুম্বাইয়ের মিনার্ভা থিয়েটারে 5 বছরেরও বেশি সময় ধরে চলেছিল।

প্রভাবশালী ভারতীয় চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয়। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের 2002 সালের সর্বকালের সেরা 10টি ভারতীয় চলচ্চিত্র জরিপে এটি প্রথম স্থান অধিকার করেছিল। 2005 সালে 50তম ফিল্মফেয়ার পুরস্কারের বিচারকরা এটিকে 50 বছরের সেরা চলচ্চিত্র হিসেবে ঘোষণা করেন।

আর ডি বর্মনের সুর করা মূল সাউন্ডট্র্যাক এবং আলাদাভাবে মুক্তি পাওয়া সংলাপের সম্মিলিত বিক্রি সেই সময় নতুন রেকর্ড স্থাপন করেছিল। সোভিয়েত ইউনিয়নও এটি বিদেশে সাফল্য লাভ করে। শোলে এক পর্যায়ে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র ছিল এবং 1994 সালে হাম আপকে হে কন মুক্তি পাওয়ার আগ পর্যন্ত এটি ছিল ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।

क्योंकि शेर दिल को न तड़पा के रख दे अगर

0: আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠান। গানে গানে অনুষ্ঠানে এবারের গানগুলো শুনুন কুলি ছবি থেকে। কুলি 1983 সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন কমেডি চলচ্চিত্র, যা মনমোহন দেশাই পরিচালিত এবং কাদের খান রচিত। এই ছবিতে অমিতাভ বচ্চন ইকবাল আসলাম খান চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন রেলওয়ে কুলি।
1: और बेल आइकन को प्रेस करें।

কুলি চলচ্চিত্রটি 1983 সালের দোসরা ডিসেম্বর মুক্তি পায় এবং সেই বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়। এটি মোট 21 কোটি আয় করে। যা সেই সময়ের জন্য একটি বিরল কৃতিত্ব ছিল এবং এটি একটি বিশাল ব্লকবাস্টার ছিল।

কুলি ছবিটি পরিচালনা করেছেন মনমোহন দেশাই, লিখেছেন কাদের খান, প্রযোজনা করেছেন কেতন দেশাই। ছবিটিতে অভিনয় রয়েছেন অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, রতি অগ্নিহোত্রী, ওয়াহিদা রহমান, সোমা আনন্দ, কাদের খান, পুনীত ইসার, সুরেশ ওবেরয়, সত্যেন কাপুর, নীলু ফুলে। সম্পাদনা করেছেন ঋষিকেশ মুখার্জী।

কুলি ছবির এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আজকের মতো গানে গানে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

কান গোলা ভরা, সে তিন্দুরে করলো সারা, চোখে রই চশমা জোড়া, দেখ না একবার খুলে বাবু বুঝবে কি যার মনে, ছিল ধান গোলা ভরা, সে তিন্দুরে করলো

এতক্ষণ পরিবেশিত হলো দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে। শিল্পী ছিলেন সবিতাব্রত দত্ত। আকাশবাণী মিলনীয় অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে ভজন নিবেদনে অনুপ জলতা।

এতক্ষণ নিবেদিত হলো ভোজন, নিবেদন করলেন অনুপ জলোটা। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান।

0: 살아서 관동 맨홀 FM 우젠도
1: 欢迎看到他到这当时的节目，我叫让叫到你把个。

dạ ơi con nó thấy mà con

aja.

中得了吗？

ਸਹੀ ਗੱਲੋਂ

lâu ta mà nuôi thầy trong vui lâu ta mang cho ông.

senang.

আহ তামুসরানী কক্রক কক্তমা বিপাকরংখা রাষ্ট্র বক্রক দ্রৌপদী মর্ম হাগাতর গনাগৈ আদিবাসী হদানি বেবাক বাকাকতৈ হামক্রাইতে হুকুমন গরা খালাইনানি সাকা ফান বক্সিনখা কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি সালনাইনি হাস্তেও বেড়াইমাও ফায়ানো বতিনি সানজাও গুহাটিনি সিমি বীরখুংবাই আগরতলাও ফায়ানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি আচুক ফাংবাই তিনি শিলং উত্তর শালকা পরিষদনি এবা এনইসি নি ফিলসিনি জিথাম ককলাম পান্ডা সংসা জাগানো মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা হাস্তিনি বাইথাং মুচঙ্গৈ থৈরমাও জুদা জুদা ক্লাবতে হদানি সামংন বলাইখ্যা হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা অনুকুতি হাংখর বানিয়াতে গতৈ আঙ্গুর হুকবার খালাইনানি সেংজাকা অবহাসেনি লাইবুমাও পইলা রংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়মিয়া কামালগাত ইকফাই ইউনিভার্সিটিনি পান্ডাও কাশাও সাকা হাস্তেও থানাই রং বিষয় জিএসটিনি থুম্মানি মারি বাংখা হাস্তেনি বরিরকন শাক বাইথাং চুকচাক খালাই নাও গ্রামীণ জীবিকা মিশন তাং বতাং সাসামানি লগি কাইসা খুরসা জাগনাই সামুং খালাই তঙ্গ ভারতনি নবার তৈবার বেদেক শাখা বসকাং দামচিনি চিব্রৈনি বিশি বিসিং সালগ্রা সালথাংনি নবার কেরলম হাফাই হাফায়ান বসকাং সাল দকতে সালচিনি সালসিনি জুন সালমারিও ত্রিপুরা মণিপুর মিজোরামতে নাগাল্যান্ড গবাং হে ওয়াতৈ ওয়াওই মানো বসকাং দামনি চিব্রৈ সালথাং দলাই খোয়াই তে সিপাহী জলা হাংকর কুতুং নবার শিবানৈ শিবৈন টংগানো তিনি সালনি সাকানি তুংমারি থামচি দক ডিগ্রি সেলসিয়াসনি সেলসিয়াস তে খামো নই জিস্নি ডিগ্রি সেলসিয়াসনি গানগিনি টংগানো আসুক জরাতে খেলা লাগে কক ব্রক কক তোমার বুবাগ্রক।

的辈也得得把他当和让这样开马来呢朋友

আউ খাই টংলাই মানে আম্পুলিয়ান কাইপিং খরং বাইরে চাপজাক রেজামুং হাই নরগ জরা খাই টং দিয়ে তেল লগে টং পায়াসাক জরা তৈরি

0: good thing. NetMeds Max.
1: Rutin Kadongo 101.6 MHz FM Ujjain to.

0: محتاجه عشان كنت ضمن يعني شابته. هلو
1: هلو
0: دي فرقه حمت اللي عم صوتك
1: دي فرقه حمت غرزلا من جديد
0: لا شديده
1: متمون طاند انا تني وان كمان كوكس
0: উমর সবচেয়ে গিয়া আশ্রায় রঙ কেব নগদ লাঙে থাঙ বিনি বসানো নাই হানাই হ্যাঁ বসাশিমি নাইরিয়া জায়গা নক ফারানাই সামু খাইনাই মাইরং হান্তা হরুনাই গবাং মা সামু যে সুগিয়া আবনব খাইরানাই উমর সবচেয়ে গিয়া আশ্রায়ন লাঙ্গি যে শ্রাইন নাইকিনি খাইনানি হানাই ও বাইরে নুকজাগো হ্যাঁ তাবনি অজরাবো চাইনি কক বাইব বালাই লাই মানো মাহাই রকমাইব দ সাইটংলাইমানি আবসাব্রী রকনি কক গত সানানী কক নগরীখ্যা বসাব্রী হিঙ্গে চুং কবিন ফুরংনানী নাগো অ তাবুকনি অ জরা স্রাইনি থেকে খাসি ফুরনো নাইডি বসাব্রী হুমর সকসো গিয়া উমর সকসায় বিশাব বিশিংনি স্রাই রকমজসে রে পুমু আবু বুই বাইলা তো সুতংরা দি নিজে নকনি বড় কেব থাকু মাগু ও বাহাই রক বাইসে এংরা ওঙ্গাঙ্গাই সং বসাব্রীনি সামনি থানি তনি ও সে পুনাই বুমা বাদে সামনি থানি তে তনি নাই সঙ্গনা থাকা কক সানা থাকা আগে হ্যাঁ দেব না আও বুমা সারা কেমনি থানি সেফ দিছে করে গিয়া হাঙ্কাই জরাও বুমা নাই মানিয়া অংমানি জরাব দো কেবনি বুমা সেব খাইও কেবনি বুমা ফাদার হাস্তে থাঙ্গো ফাদারও থাঙ্গো সামু খাইনি থাঙ্গো হাঙ্কাই সঙ্গ যে প্রব মকল বসকাঙ্গো তো সঙ্গ বসানো বসাব্রী হিনজাক নাই সঙ্গ তনি মেয়ে হ্যাঁ দেব হাঙ্কাই কিসি চা মকল ফিলিক সাবো ইনসে দেরাও থাকমানো তাপনি অ জরাবো যেন সামনি থানী বসাব্রী নতনি বই সেফ দিং বসাব্রী মানসক থাকলে যেন

0: kabrinyo school thanani sagang masung kobino kok frangna namje betas gutas bubu hai ke bunono hamya sitra chaya ke rom khanga ganang abuno bubu hai khanya nang buwa bu phano sanani nango lajiya kiriya ki oba hai kok roksang betas eba gutas oba hai roksang basabrinyo hongkesang frangna ni nango Tengge kisa tor kai kisang brebu sarong na kera di mani o frang nani nango tangi mani tabuk tomba hairo kebang mandi man besa bre robo serang nani nango au te seng ka ham ham ya bubo bub borok bai ham ya borok eba chini ya borok rok bai seng kok sana ni bufuro kok sana nang ba kok saya eng nani nang oba hairo seng joto no frang nani
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আগরতলা এফএম উজ্জয়ন্ত থেকে প্রচারিত কাকগুড়ক অনুষ্ঠান। এই অনুষ্ঠান আবার আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পড়।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। বাংলাদেশে হাম সংক্রমণে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। গুজরাটের আমেদাবাদে আজ বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এতে যোগ দেবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া শক্তি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে উভয় দেশ মতবিনিময় করবে। আগেই জানানো হয়েছে, ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি গতকাল 5 দিনের সফরে নতুন দিল্লি এসে পৌঁছন। তাঁর সঙ্গে সেদেশের বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবহন মন্ত্রীও প্রতিনিধি দলে রয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভেনেজুয়েলার প্রতিনিধি দলটি শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে ভারতের শক্তি, ওষুধ এবং পরিবহন শিল্প ক্ষেত্রের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ দিল্লিতে ভারত সফররত ভেনেজুয়েলার অস্থায়ী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর বলেন, ভারত ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক দুদেশের মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী করে তুলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র ও ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম এবং রামায়ণ কেন্দ্রিক সভ্যতাভিত্তিক সম্পর্ক রয়েছে। গতকাল নতুন দিল্লিতে সেদেশের ভারত সফররত উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী থংসাভন ফোমভিয়ানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে তিনি এক বৈঠকে মিলিত হন। পরে শ্রীমতী মুর্মু বলেন, ভারত এবং লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, তবে দুদেশের বাণিজ্য এবং লগ্নির এক বিরাট সম্ভাবনা রয়েছে। এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল 10ম ভারত লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের যৌথ কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করেন। এই বৈঠকে উভয় দেশ ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। শ্রী জয়শঙ্কর

0: দুদেশের মধ্যেকার সভ্যতা কেন্দ্রিক সম্পর্কের কথা বলেন।
1: Our two countries have close civilizational ties reflected in the common heritage of Buddhism and Ramayana. Our relations go back in history based on deep cultural and people-to-people linkages. I fondly remember my own visit to your beautiful country during your ASEAN chairship in 2024.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশীর বিশ্ববিখ্যাত GI ট্যাগ যুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 জন শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6টি পণ্য প্রদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও শ্রী মোদী সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ESI হাসপাতালের উদ্বোধন করবেন। অন্যদিকে গুজরাট সরকারের কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগেরও উদ্বোধন করবেন তিনি। এগুলির মধ্যে রয়েছে শক্তি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং দহেজে পেট্রোলিয়াম শোধন পরিকাঠামো। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন পৌঁছবেন এবং সেখানে 2,970 কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী 1,340 কোটি টাকা ব্যয়ে নির্মিত নমো বিমানবন্দর এবং হাসপাতালেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সগুলির কাজও পর্যালোচনা করা হবে বৈঠকে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। গতকাল পর্যন্ত 24 ঘন্টায় এই রোগে আরও 7টি শিশুর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে 601 হয়েছে। সেদেশের স্বাস্থ্য পরিষেবার মহানির্দেশক দপ্তর সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হামের সন্দেহজনক সংক্রমণে 511 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও 90টি শিশু এই রোগে মারা গেছে। সারা দেশে নতুন করে 1,210টি সংক্রমণের খবর পাওয়া গেছে। এবছরের মার্চে শুরু হওয়া সন্দেহজনক হাম সংক্রমণে 74,572 জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে 60,000 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 55,942 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ মায়ানমার সীমান্তে মিজোরামের চাম্পাই শহরে 9টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। সীমান্তের ওপার থেকে বেআইনিভাবে বার্মি সুপারি চোরাচালান প্রতিরোধে এই অভিযান চলছে। স্থানীয় অধিবাসীদের বাড়ি এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে মায়ানমার থেকে বেআইনিভাবে সুপারি চোরাচালান রুখতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। তারই অঙ্গ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ মালব্যনগর অগ্নিকাণ্ডের আহতদের দেখতে সাকেতে একটি হাসপাতালে যান। তিনি আহত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য এককালীন 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের ত্রিপুরা সফরে আজ সন্ধ্যায় আগরতলায় যাবেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন, লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের সব সরকারি এবং আধা সরকারি দপ্তরের কাজের ক্ষেত্রে কাগজের পরিবর্তে অনলাইন ব্যবস্থাকে গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। নবান্ন থেকে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষরিত হবে। রাজ্যে সর্বত্র এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন কাজে স্বচ্ছতা আসবে, তেমনি সংরক্ষিত থাকা যাবতীয় নথিপত্র অনলাইনে দেখার সুবিধা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আমেদাবাদে শুরু হতে চলেছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ ৭টি দেশ থেকে ৪০০রও বেশি প্রতিযোগী এতে অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। শ্রী মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
2: মানে হামিয়া চামুং হামিয়া ফেক জাগনাই মানে রক বাই কবুল মানে গেদাল মানে একচুয়ালি সঙ্গে অকরা রক স্রাই রক ফুনগুই দো যে অবসা খাই অমুখাই তংখে তং থক স্রাই রক তো এই অকরা রক জমুহাই খাই দায় মতো তংথক না ন অবাহাই ওয়ান সুগুই থাঙ হ্যাঁ দেবা আপনি বাকি স্রাই রক বসগাং কাহাম হামিয়া অংনানি সিগান সঙ্গ ওয়ানসক তাই স্রাই রক দো ওর হাই মানে যায় শুধু সঙ্গ নগো সিমিয়া স্কুলও সঙ্গ স্কুলও সামনে থানি সিরঙ্গে খরক সাসরা থানি সিরঙ্গ যতনি বুয়া বুফান যতনি বসানো কাহাম ফরঙ্গে যতন কাহাম বাই স্কুল থাং ফাদারও থাং মালাই থ ফাদারও মালাই থ স্কুল মালাই ব আসারে বুতে কাছে সরাই থানি ব সিরঙ্গে তাম সিরঙ্গ কাহাম সিরঙ্গ হ্যাঁ দেবা অবনি বাকি সঙ্গে মানুষ স্রাই রকনো জ্বর আর নানি নাগো স্রাই রকনো কাহাম ফরং নানি নাগো বাক্সা বাক্সা বোমা বুফা করে ন খো করে রি চুম করে অবাহাইকে স্রাই লামা লামা গুড়ি মাসায়া সাল বসংনি মাসায়া বংখা অবাহাই গবাং মা স্রাই রকম দো আবাহাই গবাং মা আশ্রম রক বসং নুকজাগো স্রাই রকনো জং যে বসক বোমা বুফা করে কষ্ট খাই টংই টং মানে কেবাবা বিসানো লামা খিকলাই গেলাঙ্গো আশায় ওই কেবাবা বহগো টং ফুরনো বুথারি পাই অবাহাই রক বসং নুকজাগো যেফ্রব স্রাই রক স্রাই রক চিনি ইয়াগো শিকা রঙ স্রাই রক চিনি ইয়াগো নো কাহামুগ চিনি ইয়াগো নো আহাম ইয়া মানে জং নুকজাগো হ্যাঁ দেবা ভাজি থেকে সে কক দগো জরা হ্যালো হ্যালো ও জিফর কাহাম নাম সগো তাকো হ্যাঁ তাবো খাই বুড়ি দং দিয়ে সারি দং তাকে ও এ খাইয়া তানি নিয়ং এফ এম রেডিও ও তাওয়ার দ দ দ তাওয়ার মায়া রক দিস্তাব রং খানা নাই নাই দি দ হামবাই গে তাকে ও হাইছে না ও দামো বংখা সাইমালিয়া ফিয়াবা কক দুগলে ফাই দো বাকসা খানা নাই রক খানা ওই কক দু গরং না তা বিয়াঙ্গ আবো খাই ও আও খানা fia paksa bosa ke to khana hori kok du ko krungai to do te sa try khane dia kon do hamai au khana erok technical problem.

ফাদি হজরা কাইসা কক দুক ফাইসক ফাইসাক নাই না সাবত। হ্যালো হ্যালো ব্যাংনি তো সারি তো তাকু খুয়াই তোলাসে কর না খানা হরিয়া না এয়ং দাইসিং খরক তাকু ব সাহর কা খানা হরিয়া হানি বিয়া বাকসা বাকসাকে খানা হই কক দুগ গ্রঙ্গি ন তং মানি সাইমানি জ্বর বা মঙ্কা কিসাবানো ফাই আদা দার মানি বুঝিখা অবতো নক কক দো কক সাই তো মাবা বাদ খেলা হরি আঙ্গা না সাইমালিয়া তামো বংখা নেট বাগ্রক মানিয়া আংখা না তামো বংখা বাক্সা যা খেলা ও খায় বহাই টাওয়ারক গ্রেডিয়াংখা দাসিং বর্ণমান দাহঙ্গা মূ আয়ঙ্গ খায় হানি খরকসা তাকুক সাহর মানি আও বাক্সা বাক্সা জায়গা খানা ইয়ং খানা ও জরা দ সাইমান দিয়া তাকু গাব তবু বেলাই হামবাই নেন গরং হরমা বাগে সাইমান দিয়া তামো বংকা বাক্সা বাক্সা জায়গা এফ এম খানা হরিয়া হানি সাহর টেকনিক্যাল প্রবলেম বা মুসা সকিং খানা ঠিক আছে কক দুক হ্যালো দীপরকা হাম লামসগ তাকু সাবংখা নাই বুড়ি দংটি সাহরি দং তাকু অ জরা শিলং খানাহরি দো না ও খানাহরি দো না স্রাই স্রাই কেন দ কী তাকু নাম শিলং নি দি সাহরি দো ও দাম খাই দো তাকু ইউনিটি নাই ইউনিটি নাবো কাজ খুলক নাকি

দ্রুত সাইকেল, দ্রুত ভুবনডাঙ্গার পাশ দিয়ে পিচ রাস্তা ধরে সাইকেল। সাইকেলে একটি মেয়ে, রোগা, লম্বা,

0: মাথা নিচু, একটু ভারী মাথা দুলছে, হাঁটার তালে না গানের ঝোঁকে কে জানে। হাত একটু উঠে গেল, সুরকে যেন ধরবে। সাইকেল পাশে এসে গেছে এবার।
1: কোথায় যাচ্ছে সে?
2: আরে চমকে দিয়েছিস,
1: ওই মাঠের ওপার থেকে তোকে দেখে চলে এলাম।
2: মাথায় ওটা কি গুঁজেছিস?
1: ধনে পাতা, ভালো না?
2: ভালো তো, ফুলের বদলে এতদিন পাতা লাগাতিস চুলে, এখন একদম ধনে পাতা।
1: হ্যাঁ রে, রাস্তার ধারে চীনা ভবনের গেটের ওদিকটায় একটা বউ বসেছিল শাক লঙ্কা ধনে পাতা নিয়ে।
2: আর তুই একাটি ধনে পাতা কিনে চুলে আটকে নিলি।
1: ওঠ এখন, ওঠ, সাইকেলের পেছনে ওঠ।
2: তুই বরং নাম, হেঁটে চল। এই ঘাসের ওপর দিয়ে হাঁটতে ইচ্ছে করছে এখন আমার।
1: বেশ বাবা বেশ, নামছি। এই তুই মাথা দুলিয়ে হাত পা নেড়ে কি গাইছিলি?

0: আবার শুরু করলি তোর সারেগামা? ওসব আমি বুঝি না।
1: বুঝবি বুঝবি, মোটেই শক্ত নয়, কেমন সহজ দেখবি। এই দেখ, ঘাসে রোদ পড়েছে তো, গাছের পাতায় পড়েছে, ওই সবই তো বিলাবল।
0: পড়েছে, সে তো রোজই পড়ে, আর আমি রোজই দেখি, রোজই আঁকি। একে একে এই রোদ্দু শেষ করতে পারি না রে। এই গাছ পাতা ঘাস যত আঁকি তত বেড়ে যায়। মনে হয় আমি অনেক দূর দূর দৌড়ে দৌড়ে যাই আর আঁকি, সারা পৃথিবীটা আঁকি। কালকে কলা ভবনে সৌমিত দাঁড়ারে একজন বাউলকে ধরে এনেছিল। কি সুন্দর গাই ছিল রে লোকটা।
1: দেখেছি, বুড়ো মতো একজন বাউল তো।
0: হ্যাঁ, খবরদার বুড়ো বলবি না, খুব সুন্দর লোকটা। আমার ইচ্ছে করছিল তো ওর সঙ্গে চলে যাই, অজয়ের ধারে গিয়ে ওর সঙ্গে থাকি।
1: তাই ইচ্ছে করছিল, হয়তো ভালো দেখতে। কি গান গাইল?
0: ওই চিরে কি যেন, দূর আমার চাই মনে থাকে না।

0: তোর গান থামা তো। আচ্ছা এটা একজন পাগলার গান, ইস কি বলিস, সেই জন্যই এত ভালো, ওই জন্যই ওর সঙ্গে আমার চলে যেতে ইচ্ছে করছিল। কাঁচা পাকা দাড়ি ফাঁকে লোকটা যখন হাসছিল, গান গাইতে গাইতে হাসছিল, কি মনে হচ্ছিল বলতো?
1: কি আবার ওর সঙ্গে চলে যাবি বললি তো?
0: সে তো মনে হচ্ছিলই, ইচ্ছে করছিল ওর বোতাম ছেঁড়া ফতুয়াটার বুকের কাছে গিয়ে মাথা রাখি।
1: রাখলেই পারতিস?
0: তোর আমি তো গান বুঝি না, গান জানি না, আমাকে ওই বাউল নেবে কেন? তুই সঙ্গে থাকলে বেশ হতো, দুজনে ওর সঙ্গে চলে যেতাম।
1: দুজন? এবার তুই আমাকেও মারবি দেখছি। কোথায় যেতাম শুনি?
0: ওই যে রে অজয়ের ধারে।
1: অজয়ের ধারে কোথায়?
0: সে তো জানি না, আমি গিয়ে বললাম তুমি এখন কোথায় যাবে, বলল অজয়ের ধারে। আমি বললাম কোথায় থাকবে, বলল তা তো জানি না, অজয়ের ধারে কোথাও থাকব, গুরু যেখানে রাখবেন। বললাম কালকে কোথায় ছিলে? কাল ছিলাম আমোদপুর, আজ আছি এই বোলপুর, রাত কাটাবো অজয়ের ধারে, বলে বলে আবার হাসল। আরে হাসলেই কি হয় জানিস?
1: শুনলাম তো, বললি তো এক্ষুনি।
0: কি বললাম?
1: বললি যে ওর বুকে গিয়ে মাথা রাখতে ইচ্ছে করে।
0: তা তো করেই, কিন্তু হাসলেই আরেকটা জিনিসও মনে হয়, ও হাসলেই না চারদিকটা কেমন শুদ্ধ হয়ে যাচ্ছিল, যেন কেমন রোদ উঠে গেল মনে হলো।
1: এই তো এই তো এই তো, আমি তো তোকে সেটাই বলতে চাইছি তখন থেকে।
0: তুই তুই কি বলতে চাইছিস, তুই তো সেই বাউলকে দেখিসনি।
1: না না শোন, আমি বলতে চাইছি রোদ্দুর, রোদ্দুর
0: মানে
1: আমি বলতে চাইছি শুদ্ধ, শুদ্ধ, সব শুদ্ধ, শুদ্ধ হয়ে গেছে।
0: মানে কি শুদ্ধ?
1: সব স্বর শুদ্ধ। শোন

0: কাল ভোরে বৃষ্টি হলো না?
1: হ্যাঁ হ্যাঁ হলো হলো, কিন্তু ওই যে শিশির, ওই যে বৃষ্টির ফোঁটা দেখ দেখ,
2: সবই তো আকাশ থেকে ঝরে পড়েছে, সব শুদ্ধ পর্দা।
0: না না রে, ঝরে পড়েনি, কেউ ছিটিয়ে দিয়েছে বুঝলি, কেউ না, কেউ আমাদের চোখের আড়ালে ওপর থেকে মেঘ থেকে বাতাস থেকে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে, মজা না?
2: মজাই তো, শান্তি জল যেমন করে ছিটিয়ে দিতে হয় তেমনি করে কেউ ছিটিয়ে দিচ্ছে আর সব শুদ্ধ হয়ে যাচ্ছে বুঝলি তো, গাছ পাতা, ভুবন ডাঙ্গার হোটেল ঘর, পূর্বপল্লীর গেস্ট হাউস, সব শুদ্ধ, সব শুদ্ধ।
3: খোয়াই খোয়াই, তুমি জানো ওরা কোথায়? জানি তো, ওরা এখানেই আসছে এখন রাস্তায়। কোন রাস্তায় খোয়াই? ওরা গোয়ালপাড়ার ভেতর দিয়ে আসছে, দুজনেই সাইকেলে। কি বলছে কি বলছে ওরা? শোনো, কান পাতো, শুনতে পাবে কি বলছে।
0: তুই জানিস তো এই খোয়াইটা কার?
2: কার
0: কার আবার? আমার আমার
2: পুরো খোয়াইটা,
0: পুরোটা। আচ্ছা, তোকে নয় অর্ধেকটা দিয়ে দিলাম। এই যে এতটা পর্যন্ত তোকে দিয়ে দিলাম, তুই কি দিবি আমায়, কি দিবি? আরে তুই কি দিবি বললি না তো?
2: ক্যানেলের ধারটা নিবি, নিতে চাস?
0: হ্যাঁ, খুব মজা হবে। আর ক্যানেলটা, ক্যানেলটার কি হবে? ক্যানেলটা কি তোর?
2: আমার তো বটেই, খোয়াইটা যেমন তোর, ক্যানেলটা আমার।
0: ইস, তার থেকে তুই শুধু ক্যানেলের ধারটা আমায় দিচ্ছিস?
2: আচ্ছা, কালভারটাও দিলাম।
0: দূর, ও দিয়ে কি হবে?
2: ক্যানেলের সব জল তোকে দিয়ে দিচ্ছি।
0: সব জল?
2: হ্যাঁ সব, এখন থেকে যত জল বইবে সব তোর।
0: না, এখন থেকে নয়, আজ সকাল থেকে যত যত জল বয়ে গেছে সব আমার।
2: আচ্ছা আচ্ছা, তাই ক্যানেলের সব জল তোর। কাল যদি একটা কাজ করতিস আরো ভালো হতো।
0: কি রে, কি কাজ?
2: কাল যদি তুই মনে করে ওই বাউলের কাছ থেকে অজয়টা চেয়ে নিতিস কত ভালো হতো।
0: তুই ঠিক বলছিস, অজয় নদী তুই বাউলের না রে?
2: আবার কা
0: বলছিস? চাইলে আমাকে অজয়টা পুরো দিয়ে দিত, পুরো একটা নদী আমার আমার।
2: একটা নদী পুরো দিয়ে দিত তোকে, ভেবে দেখ কি কাণ্ড।
0: আমি বেশ ওই বাউলের সঙ্গে থাকতাম, ওর জন্য রান্না করতাম, ওর সঙ্গে কোথায় কোথায় চলে যেতাম, আর দিনে একবার করে ওর ওই বোতাম ছেঁড়া ফতুয়াটার বুকের কাছে মাথা রাখতাম, রাতে ওখানে মাথা দিয়ে ঘুমোতাম। আর আমি কিছু চাইতাম না।
2: অজয় নদীটা চাইতিস না?
0: ও তো দিতই আমাকে, না চাইতে দিত, তাহলে কি কাণ্ড হতো ভাব একবার।
2: অজয় নদীর যত জল সব তোর হয়ে যেত, সব তোর, সব তোর।
0: এই ঠিক সকালবেলার মতো বললি।
2: সকালবেলার মতো মানে?
0: আরে সকালে বলছিলি না সব শুদ্ধ সব শুদ্ধ, সেরকম বললি, সব তোর সব তোর।
2: ও হ্যাঁ হ্যাঁ, শুদ্ধ পর্দা, বিলাবলে তো সব শুদ্ধ পর্দা। আবার দেখ, এই বিলাবল যখন আলাইয়া এলো তখন তার সঙ্গে একটু কোমল নিয়েও এলো, বাঁচতে গেলে কোমল লিখা একটু লাগেই বুঝলি তো।
0: এই মার খাবি, আবার শুরু করেছিস, পর্দার কথা কে বলছে? আমি বলছি, তুই যে বলছিলি না গাছ শুদ্ধ ঘাস শুদ্ধ, ঘাসের শিশির শুদ্ধ, রোদ্দুর শুদ্ধ, পূর্বপল্লী গেস্ট হাউস, রাঙামাটি হোটেল, রুদ্রপলাশ বাড়ি, সব শুদ্ধ সব শুদ্ধ, সেই রকম বললি, সব তোর সব তোর।
2: আমি জানি রে, তুই চাইলে সব তোর, এই শান্তিনীর সব গাছ তোর।
0: বলিস কি, তুই দিয়ে দিলি?
2: আমার দেওয়ার কি আছে, তোরই তো নদী, তোর সোনাঝুরির সব পাতা তোর।

0: গোয়ালপাড়ার পুকুরের পাশে যে ঢোলকলমি দেখলাম,
1: ধরি তো
0: রামকিঙ্কর আমার।
1: কিন্তু কিঙ্করদাকে তো তুই দেখিসনি।
0: এই কিঙ্কর তো বলছিস কোন সাহসে, তুইও তো দেখিস।
1: ঠিক, দেখিনি, আমাদের দুজনের কেউই দেখিনি।
0: তাহলে তো মুশকিল, কিন্তু রাম কিঙ্করকে আমি চাই।
1: শোন, অজয় আজ পর্যন্ত যত জল বয়ে গেছে তাও তো তুই দেখিসনি, সে তো তোর জন্মের আগে থেকে বয়েছে। এই ক্যানেলে সকাল থেকে কত জল বয়ে গেল তাও তো দেখিসনি। কিন্তু নদীটা যদি তোর হয়, ক্যানেলের জল যদি তোর হয়, তাহলে রাম কিঙ্করের বেলায় অসুবিধে কিসের?
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন না কবিদের আকাশ? এই পর্বে আজ শুনলেন ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং জয় গোস্বামীর কবিতা আবৃত্তি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন না আমি নারী, এই পর্বে আমার কথা।
3: নমস্কার, আমি সুপ্রিয়া গুহপাঠারি। আমি গজারিয়া হাই স্কুলে ক্লারিক্যাল দপ্তরে কর্মরত রয়েছি। আজ বিলোনিয়া আকাশবাণী জীবনের গল্প পর্বে আমি আমার জীবনের কিছু স্মরণীয় দিনের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দিনটি ছিল 10 অক্টোবর 2015 সাল। ওই সময় আমি আমার হাজবেন্ডকে হারাই। আমার ছেলের বয়স তখন মাত্র 3 বছর। এই সময়টি হয়তো ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমি থেমে থাকিনি। আমি আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করতে থাকি কর্মক্ষেত্রে যোগদানের জন্য। আমি কোনোদিন কম্পিউটার শিখিনি, আমি কোনোদিন সাইকেল চালানো শিখিনি, কোনোদিন স্কুটি চালানো শিখিনি, কিন্তু পরিস্থিতি আমাকে সবই বাধ্য করেছিল। আমি আস্তে আস্তে কম্পিউটার, সাইকেল, স্কুটি এগুলি শিখলাম। এরপর আমি 2017 সালে জুন মাসে কর্মক্ষেত্রে যোগদান করি এবং আমি আমার ছেলের বাবা ও মা দুজনের দায়িত্ব একসাথে পালন করার চেষ্টা করছি। ধন্যবাদ বিলোনিয়া আকাশবাণীকে আমার জীবনের গল্প বলার সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, শুনলেন আমি নারী, এই পর্বে আমার কথা। বললেন সুপ্রিয়া গুহ পাটারি, গজারিয়া হাই স্কুলের করণিক হিসেবে যিনি আছেন, ওনার জীবনের কথা। অনুষ্ঠান মেলায় এখন আপনারা শুনবেন না গুরুবাড়ির আলাপচারিতা।
4: নমস্কার, শুভ দুপুর। আজ জুন মাসের প্রথম বৃহস্পতিবার, আর আজকে রয়েছে আমি নারী অনুষ্ঠানে গুরুবারের আলাপচারিতা। আজকের বিষয় রাখা হয়েছে নর্মাল এবং সিজারিয়ান ডেলিভারি, মা শিশুর সুরক্ষায় কখন কোনটা বেছে নেবেন। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বিকাশ মজুমদার মহাশয়। নমস্কার ডাক্তারবাবু।
5: নমস্কার।
4: আচ্ছা, আজকে যে বিষয়টি রাখা হয়েছে সেটি সত্যি প্রাসঙ্গিক আজকালকার দিনে। তো আসলে গ্রামগঞ্জের কেন শহরের দিকেও প্রতিটা মাই, হবু মা বলুন বা মায়ের পরিবার, প্রত্যেকেই এই দুটো বিষয় নিয়ে ভীষণ টানাপোড়েনের মধ্যে থাকে। তো আজকে আপনার সাথে আমাদের আলোচনাতে নিশ্চয়ই কোনটা ভালো কোনটা মন্দ সেই বিষয় নিয়ে ধারণা পাওয়া যাবে। তো প্রথমেই নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান ডেলিভারি দুটির মধ্যে মূল পার্থক্যটা আসলে কি?
5: একটা ভালো প্রসঙ্গ আপনারা এনেছেন, তো আমি মানে ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে বিষয় নিয়ে, কারণ এটা একটা মানে কনফিউশন সবখানে আমাদের সোসাইটিতে মানে আমাদের সমাজে এটা একটা প্রচলিত যে কোনটা করবেন। আমাদের কাছে অনেক সময় এসে বলে যে আমরা কি নর্মাল করবো না সিজার করবো, বা আমরা আপনি কোনটা প্রেফার করেন, বা আমরা তো এটা চাই, এরকম অনেক ধরনের কোশ্চেনে আছে, কারণ অনেকে এই বিষয়ে জানেন না। তো এটা একটা ভালো মানে টপিক, আমি আশা করি আমরা নেক্সট কিছুক্ষণ আমরা আলোচনার মাধ্যমে এটা সবাইকে ক্লিয়ার করে দেব। তো নর্মাল ডেলিভারি তো এটা আমাদের চিরাচরিত প্রথা, যখন থেকে যে মানে মেডিকেল সায়েন্সও কিছু ছিল না তখন থেকে কিন্তু ডেলিভারি ভাবে হয়ে আসছে। মানুষ কি জন্তু জানোয়ার সবারই তো সেভাবে ডেলিভারি হয়ে যাচ্ছে, কিন্তু সিজারিয়ান মানে আবিষ্কার হয়েছে। তো প্রথমে যখন সিজারিয়ান আবিষ্কার, আমি একটু জাস্ট ছোট একটা হিস্ট্রি বলছি, যখন আবিষ্কার হয়েছিল জুলিয়াস সিজার যে প্রথম বাস্ট বেবি সিজারিয়ান মধ্যে ডেলিভারি হয়েছিল, তো ওই সময় কিন্তু বাচ্চা মানে বেবিকে বাঁচানোর জন্য করা হয়েছিল। আলটি প্রথম যখন জেগে হয়েছিল সেক্ষেত্রে কিন্তু মা মারা গেছিলেন। ঠিক আছে, সুপ্যাথেটিক, তো ধীরে ধীরে ধীরে ধীরে আস্তে আস্তে ডেভেলপ হতে হতে হতে এখন মানে মা শিশু দুজনের যখন ফার্স্ট শুরু হয়েছিল উদ্দেশ্য ছিল যে মানে বেবি আর ডেলিভারি হচ্ছে না, তো যা হোক বেবিকে ডেলিভারি করতে হবে। সেই ক্ষেত্রে দেখা গেছে ব্লিডিং মানে তখন তো কি করছিল যে রক্তকরণ তো সেটা বন্ধ করার কোনো উপায় ছিল না, যে সুচার বা সেলাই করা এই পদ্ধতিগুলো জানা ছিল না, তো সেই থেকে শুরুবাত শুরু হয়েছে যে মানে তখন যখন শুরু হয়েছিল সেই তখন তো খুব লিমিটেড ছিল এবং স্পেসিফিক মানে খুব নির্দিষ্ট কিছু কারণে সিজার হতো। তো আজকাল কিন্তু অনেকটা রিল্যাক্স হয়ে গেছে যে অনেক ইভেন ম্যাটারনাল উইশ মানে মা যদি চায় যে আমি নর্মাল করব না তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা করছি, কিন্তু মানে এটা এমন না আমাদের ভাবতে হবে যে সবাই মানে আমি ব্যথা সহ্য করতে পারবো না সবাই সিজারি করে নেব, এটা একদম ঠিক না। এবং আমরা মানে যারা মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত আছি বা মেডিকেল প্রফেশন বা ধরুন বা বিভিন্ন দিকে বিভিন্ন হসপিটালের সঙ্গে যারা আছে বা হেলথ প্রফেশনাল যারা, আমরা অবশ্যই তাদের সবসময় বলি থাকি যে নর্মাল সবসময় প্রেফারেন্স। হ্যাঁ, যদি নর্মাল হতে না যায় সেক্ষেত্রে সিজারিয়ান এটা একটা অপশনাল। হ্যাঁ, অপশনাল মিন কি সেপারেট প্রসেস। হ্যাঁ, তো নর্মালটা অলওয়েজ প্রেফার, নর্মাল যদি হয়ে থাকে মা উইদিন 24 আওয়ার্স সুস্থ হয়ে যায়, হয়ে যায়। সিজারিয়ান হলে এটা কনসিকোয়েন্স অনেকক্ষণ থাকে না। সো নর্মাল ডেলিভারিতে একটাই জিনিসই মানে বিয়ার প্রবলেম, এগুলো ডেলিভারি পেইন। হ্যাঁ, এটা তো মানে কারোর হাতে থাকে, কারোর হাতে থাকে না এটা, কেউ অনেক সময় দেখা যায় 1 ঘন্টার পেইনও ডেলিভারি হয়ে যায়, অনেকে মিনিমাম পেইন, অনেকে পেইনও থাকে না অনেক সময় ডেলিভারি হয়ে গেল। তো মানে এটা তো ডিপেন্ড করবে পার্সন টু পার্সনের উপর। এবং আর প্রবলেম হলো ওনার কন্ডিশন, হেলথ কন্ডিশন, নিউট্রিশন সবকিছু, বা ওনার মানে জরায়ু প্রসবের রাস্তা কেমন আছে, ওইটার উপর সবকিছুর উপর ডিপেন্ড করে। এরপরে সবচেয়ে হলো ইম্পর্টেন্ট হলো যে ওনার সিলেকশন যে উনি নর্মাল প্রসেস যাবেন কিন্তু আগে থেকে সিলেকশন করে নিলে বেটার হয়। আর মনে হচ্ছে যেসব কেসে ডাউটফুল থাকে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো বড় হসপিটাল যেমন GB IGM যেখানে 24 ঘন্টা অপারেশনের ব্যবস্থা আছে, ওইসব হসপিটালে নর্মাল প্রসব করালে আমার মনে হয় মা বা বাচ্চা দুজনের সেফটিতে। কারণ অনেক সময় দেখা যায় প্রসব আমরা ভাবি যে এটা নর্মাল হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে 100% কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে সেটা নর্মালই হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যাদের জন্য কিছু ডাউটফুল থাকে এরা বড় হসপিটালে গিয়ে ডেলিভারি করালে মানে বাচ্চা মা দুজনের জন্য, কারণ বাচ্চা অনেক সময় জন্মের পর অনেক সময় কান্না করে না বা কোনো কোনো সমস্যা দেরিতে কান্না করে, সেক্ষেত্রে যদি শিশু মানে ডাক্তারের সামনে রেখে করা হয় বাচ্চার জন্য রিস্কটা অনেকটা কমে যায়।
4: আচ্ছা ডাক্তারবাবু, মানে আমাদের ওয়ার্ল্ড এর মধ্যে আর কি প্রথম সিজারিয়ান বেবি কে? তো সাধারণ ভাবে কোন ডেলিভারিকে বেশি স্বাভাবিক ও নিরাপদ বলা হয়?
5: অফকোর্স মানে আপনি নর্মাল ডেলিভারিকে আমরা স্বাভাবিক এবং নিরাপদ বলবো, কারণ আপনি এখানে দেখুন নর্মাল ডেলিভারিতে যে শুধুমাত্র মানে ব্যথার একটু সমস্যা থাকে আর টাইম একটা ডিউরেশন। হ্যাঁ, আদারওয়াইজ অল আর সেফ। মানে মনে করবেন না যে নর্মাল ডেলিভারি বাচ্চা হলে বাচ্চার মাথায় চাপ পড়বে। আমরা অনেক আমরা ছোট যখন ছিলাম তখন আমরা পড়াশোনা যখন করছি তখন ভাবতাম যে নর্মাল ডেলিভারির সময় বাচ্চার মাথা কম্প্রেস হয়ে যায় মানে মানে বাচ্চা জন্মের পরে প্রবলেম ধরতে হবে না, মোটেই তেমন কিছু নয়, এমন কোনো ডিফারেন্স বেশি কিছু নেই। একটাই যদি প্রলং লেবার যদি হয় সে হ্যাঁ একটা মানে যখন কম্প্রেশন মানে আমরা সেকেন্ড স্টেজ যদি বলি বাচ্চার ডেলিভারি প্রসেসে সেই স্টেজটা যদি প্রলং রং হয়, সেক্ষেত্রে বাচ্চা অনেক সময় জন্মের পরে যদি কান্না ইমিডিয়েটলি কান্না করলে কোনো সমস্যা হয় না, আর যদি ডিলে কান্না হয় মানে প্রসেসটা আলটিমেটলি ডেলিভারির পরের ব্যাপারটাই মেনে মেনে পড়ে, ডেলিভারির পরে যদি বাচ্চা কান্না না করে ইমিডিয়েটলি যদি পেডিয়াট্রিশিয়ান মানে শিশু ডাক্তারবাবু ওনার অ্যাটেন্ড করেন, তো সেক্ষেত্রে মানে 99 মানে কি বলবো 90% উপরে চান্স থাকে যে কোনো প্রবলেমই হবে না,
4: কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এই যে ফরসেপ ডেলিভারি বলে একটা কথা আছে, এই ব্যাপারটা কি?
5: এটা হলো মানে অ্যাকচুয়ালি যেমন আমাদের বলবো যে লাইক বিলোনি হসপিটাল বা রুরাল হসপিটাল যেগুলি আছে, তো এইসবখানে কি হচ্ছে আপনার সিজারিয়ান ব্যবস্থা নেই, তো সেক্ষেত্রে দেখা যায় যখন নর্মাল ডেলিভারিতে একটু ডিফিকাল্ট হয় যে মানে প্রসেসটা লম্বা হচ্ছে, মানে সেকেন্ড স্টেজ আমরা যেটা বলি ডেলিভারির মানে জরায়ের মুখ পুরা খোলার থেকে ডেলিভারি অবধি এই টাইমটা প্রলং, হ্যাঁ মা খুব কষ্ট হচ্ছে, ডেলিভারি করতে পারছে না মানে ব্যথা দিতে পারছে না, ব্যথাটা ইনসাফিসিয়েন্ট আছে, তো রাস্তাটা একটু ছোট আছে বা হয়তো মানে স্লাইট একটু হয়তো ডিলে হচ্ছে, তো সেই ক্ষেত্রে কাট স্টেজ মানে সেকেন্ড স্টেজটা কাট করার জন্য ছোট করার জন্য বা মায়ের কষ্টটাকে একটু কম করার জন্য তখন আমরা ফরসেপ ডেলিভারি করা হয় বা ভেন্টুস ডেলিভারি।
4: বর্তমানে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা এত বাড়ছে কেন?
5: এটা একটা মানে এটা ভালো প্রশ্ন, এটা আমার মানে এক একজনের এক এক বিয়ে হতে পারে, বর্তমানে আমরা দেখছি ম্যাটারনাল উইশটা ইজ মোস্ট কমন, যে মারাই চাচ্ছে, মারা চাচ্ছে এবং বাড়ির মানে সবাই আমাদের বলছে যে না কোন রিস্ক নেওয়া যাবে না, ওদের রিস্ক তো বোঝানো মুশকিল, কারণ আমরা তো পেইনলেস ডেলিভারি হয় না,
4: মায়েরও কোনো কষ্ট হতে পারবে,
5: হ্যাঁ মায়ের কষ্ট তখনই হয়, মানে পরের কষ্ট সহ্য করবে কিন্তু ডেলিভারি কষ্ট কেউ সহ্য করবে না, ঠিক আছে? তো এটা হলে আর ডেলিভারিটা হলে ধরেন আপনার সিজারিয়ান তো আমরা প্ল্যান করে নিই বা ইনফ্রাস্ট্রাকচার রেখে করে নিই, ইমিডিয়েটলি হয়ে যায় বাচ্চা ডেলিভারি, দুজন সেপারেট হয়ে যায়, কিন্তু নর্মাল ডেলিভারি তো একটু টাইম কনজিউমিং, তখন সব বাড়ির যে মানে গার্জিয়ানরা থাকেন বা সবাই থাকেন মা বাবা সবাই সবাই কিন্তু অনেক টেনশন নিয়ে থাকেন, তো বলে যে আমরা বাবা এত টেনশন সহ্য করতে পারবো না, তুমি সেফলি ডেলিভারি করে দাও। সো আমি বলবো না যে সিজারিয়ান ইজ 100% সেফ, সিজারিয়ান করতে গিয়ে অনেক মা মারা যাচ্ছেন, কারণ সেই ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রকম মায়ের যেমন জটিলতার থেকে প্রবলেম হতে পারে বা যে অজ্ঞান করা হয় ওটার থেকে অনেক সময় রিয়েকশন হয়ে মায়ের সমস্যা হতে পারে, সেফ বলতে কিছু নেই,
4: মা বিশেষ করে হবু মা যদি দুর্বলতা থাকে,
5: তো এই জন্য আমরা মানে আগের থেকে প্রপার মানে কি হবো আমরা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্ট যেভাবে আমরা হেলথ সেটআপটা সাজিয়েছে বিভিন্ন রুরাল হসপিটালে যে বিভিন্ন আশা কর্মীরা আছেন ওনাদের মাধ্যমে সমস্ত মানে কি বলবো মানে ম্যাক্সিমাম 99% মানে প্রেগনেন্ট মহিলাকে স্ক্রিনিং করা হচ্ছে, গর্ভবতী মাদের স্ক্রিনিং করে আনা হাই রিস্ক পেশেন্ট সিলেকশন করা হচ্ছে, এই হাই রিস্ক পেশেন্ট গুলিকে আমরা স্পেশাল ফোকাস দিচ্ছি, হ্যাঁ তো ফোকাস দিয়ে সেটা ওগুলিকে স্পেশাল কেয়ার দিয়ে সেটা তারপরে আমরা ওদের ডেলিভারি স্থানটা কোথায় হবে সেটা নির্ধারণ করা হচ্ছে, তো এই জন্য আজকাল দেখা যাচ্ছে ম্যাটারনাল ডেথ অনেক কমে গেছে, কিন্তু অনেক সময় তারপরেও দেখা যায় মানে প্রেগনেন্সি রিলেটেড না হলো মানে এছাড়া অ্যাবর্শন রিলেটেড অনেক ডেথ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ডেলিভারি সম্পর্কে মারা যাচ্ছে না কিন্তু দেখা যায় বাচ্চা নষ্ট করতে গিয়ে বাচ্চা খারাপ করতে গিয়ে বা অনেক সময় বা জরায়ু মানে টিউব প্রেগনেন্সি হয়ে সেগুলি মারা যাচ্ছে,
4: মানে এখন যে গর্ভবতী মায়েদের যত্ন সম্পর্কে আশারা থাকাতে কিন্তু অনেকটা বেশি, হ্যাঁ এটা একটা মানে ভূমিকা কিন্তু
5: আশার ভূমিকা কি বলবো, আমরা তো এভাবে আশাকর্মীরা ঘুরছে আরে কি, কিন্তু ভেবে ওদের যে রোল মানে আগে একটা সময় মাগে প্রেগন্যান্ট মাদের ট্র্যাক করা যেত না কোথায় ছিল, এখন ওনাদের মাধ্যমে যত গ্রামেগঞ্জে যত মারা আছেন মানে মানে হবেন বা যারা প্ল্যানিং করছেন ওইগুলি কিন্তু মানে খুব সুন্দরভাবে ট্র্যাকিং হচ্ছে, হ্যাঁ গভর্নমেন্ট একদম বারে এখন বিভিন্ন ট্র্যাকিং সিস্টেম আছে, হ্যাঁ এবং এটা অনলি না ডেলিভারি পর্যন্ত শেষ এবং বাচ্চার 6 মাস অবধি ওইটা ট্র্যাকিং করা হচ্ছে, বাচ্চা 6 মাসের মধ্যে বাচ্চার কোনো সমস্যা, বাচ্চা সব সুবিধা পাচ্ছে, মা সবকিছু ফ্রিতে পাচ্ছে, নর্মাল থেকে ডেলিভারি সিজারিয়ান সবকিছু সরকারি হসপিটালে ফ্রি পাচ্ছে।
4: এক্ষেত্রে কিন্তু অঙ্গনওয়াড়ি স্কুলগুলিরও ভূমিকা অনেক আছে,
5: অঙ্গনওয়াড়ি স্কুলগুলি অ্যাকচুয়ালি তো তারা অনেক কাজ করেন, তো ওটার সঙ্গে অ্যাকচুয়ালি আমরা লিঙ্কটা এইভাবে হয় আশা লিঙ্ক করে সোসাইটি প্লাস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার প্লাস হসপিটালের সঙ্গে, তো মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণিরা অনেক মানে একসময় করে গেছেন, এখন ওনাদের জন্য কিছু রিলিফ আশা থাকাতে,
4: তো আশাদের আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আশাদেরও অনেক ধন্যবাদ,
5: হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, ওনাদের ছাড়া তো আমাদের সেই হেলথ প্যারামিটার ম্যাটারনাল হেলথ একদম পসিবল না,
4: একদম পসিবল না। তো যাই হোক, নর্মাল ডেলিভারির সুবিধাগুলো কি কি?
5: নর্মাল ডেলিভারির সুবিধা হলো মানে আমি যেটা বলেছিলাম কি অসুবিধা কি কথা, আর সুবিধা হলো কি মানে আপনি ডেলিভারি হলেন, ডেলিভারি পরে ইমিডিয়েটলি আপনি চলাফেরা করতে পারবেন, খাওয়া দাওয়া করতে নর্মাল যা যা করতে পারে একটা মানুষ সব করতে পারবো, হ্যাঁ কারণ 48 আওয়ার্স পরে পেশেন্ট আমরা ডিসচার্জ করে দিই, বাড়ি গিয়ে 6 উইক্স পরে একদম সুস্থ অবস্থায় থাকতে পারবে,
4: আগের মতো,
5: হ্যাঁ বাড়িতে গিয়েই ও নিজেরটা নিজে করতে পারবে, বাইরে সিজার হলে আপনি কি হতে হবে ওর অ্যাটলিস্ট সপ্তাহে 10 দিন ওনার সঙ্গে একজন সাপোর্ট থাকতে লাগবে। এরপরে সেলাই জায়গায় ব্যথা থাকতে পারে, অনেক সময় ইনফেকশন হতে পারে। নরমাল ডেলিভারিতে এসএস এমন কোনো সমস্যা নেই,
4: তো নরমাল ডেলিভারি পরে মা কত দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে?
5: আমরা তো বলি 6 সপ্তাহ, 6 সপ্তাহ পরে একদম নরমাল হয়ে যাবে। বাট অনলি থিং ইজ মানে ওনাকে ওই নিউট্রিশন 6 মান্থ পর্যন্ত আমরা যেটা বেবি নিউট্রিশন বলি, মাকেও সেই পরিমাণ খাওয়া দিতে মানে পর্যাপ্ত পরিমাণে খাওয়া থাকতে হবে। না হলে আমরা আমরা দেখি কি দেখা যায়, মার আরে খাওয়ান দেওয়া হচ্ছে না, খাওয়া কম দেওয়া হয়। কেন? মা সেলাই শুকাবে না, তার শরীরটা শুকাবে মানে ইয়ে হবে না,
4: আগের দিনে যেটা
5: আগের দিনে ছিল। কিন্তু এখন আমি যদি মাকে যদি মানে প্রপার নিউট্রিশন খাওয়া না দিই তাহলে বাচ্চা কোথা থেকে পাবে? বাচ্চা কিন্তু নিয়ে যাবে, বাচ্চা দুধটা কিন্তু আমাদের ব্রেইনটা এমন ভাবে তৈরি যে বাচ্চার জন্য আমার আমার জন্ম আমার থেকে বাচ্চা হয়েছে, তো আমার খাদ্য খেয়ে বাচ্চা বাঁচবে। তো সেই কারণে মার দুধ অটোমেটিক যারা নিউট্রিশন পুয়ার নিউট্রিশন ওদেরও কিন্তু মিল্ক তৈরি হচ্ছে।
4: হ্যাঁ,
5: সাফিসিয়েন্ট হয়তো না বাট মিল্ক তৈরি হচ্ছে। তো মিল্কটা কোথাতে আছে? এক্সট্রা আমরা যেটা খাচ্ছি পুরোটাই ওইদিকে চলে যাচ্ছে আমাদের মার আর সেই মায়ের নিউট্রিশনটা কোথায়? মা দেখেন অনেক সময় মারা দেখে যে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, বলে আমাদের বিভিন্ন রকমের মানে নোয়াখালী যারাদের এমন হচ্ছে ওঝাবদ্যের কাছে না নিয়ে ডক্টরের কাছে আনলে আমার মনে হয় অনেকটা বেটার।
4: আর এই নরমাল ডেলিভারি পরে কি ভারী জিনিসপত্র নেওয়া বা না নেওয়া এরকম ধরনের?
5: এটা আমরা বলি 6 সপ্তাহ অবধি মানে কোন ভারী জিনিস উঠানো না, কারণ ওই সময় আমাদের যে জরায়ুর মানে মানে পাশাপাশি পাঁচ জরায়ুর মধ্যে যে চেঞ্জটা হয় না পুরো প্রেগনেন্সি টাইমে, ওটা আবার নরমাল অবস্থায়
4: ফিরে আসতে সময় নেই।
5: 6 টু মানে ধরেন 1.5 থেকে 3 মানে 3 মাস আছে ম্যাক্সিমাম 3 মাস।
4: আর এই সময় মানে ভালো খাদ্য,
5: হ্যাঁ
4: পুষ্টিকর খাদ্য, পুষ্টিকর খাদ্য মাকে দিতে হবে।
5: কারণ মা যদি না খায় বাচ্চার দুধ কোথা থেকে আসবে, বাচ্চা খাওয়াটা কোথা থেকে? আমরা সবাই বাচ্চা কেন কিভাবে ভালো থাকে কিভাবে ভালো থাকবে সবাই আসবে, বাচ্চাকে খাওয়াবো 6 মাস পর্যন্ত বাচ্চাকে মায়ের দুধ ছাড়া আর কিছুই দেবেন না, কোনো কিছুরই দরকার নেই, মধুর জল বা এইসব হ্যাঁ মিষ্টি কথার মতো কিছু করার জন্য কিছু দরকার নেই।
4: আচ্ছা, তো নরমাল ডেলিভারি মানে একটা শিশুর জন্য কোনো কি উপকার আছে? অনেকে বলে যে নরমাল ডেলিভারি হলে বাচ্চা খুব মেধাবী হয় এরকম অনেক,
5: না এরকম এক্সারসাইজ কোনো মানে কোনো মানে
4: বাচ্চার ক্ষেত্রে সিজারিয়ান আর নরমাল দুটোই
5: না না এমনি কোনো প্রবলেম কোনোটারই অ্যাডভান্টেজ মানে ইয়ে নেই,
4: বাচ্চা ডিসঅ্যাডভান্টেজ না
5: না কোনো কিছু অ্যাডভান্টেজ নেই, একই একই বাচ্চার।
4: তো গর্ভাবস্থায় আপনি কি মনে করেন যে গর্ভাবস্থায় কি করলে নরমাল ডেলিভারি হতে পারে?
5: হ্যাঁ অবশ্যই এটা একটা গুড কোয়েশ্চেন। আমরা কি করে দেখি যারা প্রেগনেন্সি হয় এখন আজকাল বর্তমানে দেখি অনেক মারাই মানে কি হয় মুভমেন্ট করেন না, নাড়াচাড়া করেন না, কোনো ধরনের অ্যাক্টিভিটি করেন না, এক্সেপ্ট ফিউ মানে যারা হাই রিস্ক মাদার ওদের ছাড়া বাকিরা হ্যাঁ কিছু ছোটখাটো এক্সারসাইজ আছে, হ্যাঁ যোগা ব্যায়াম আছে, এগুলি তো করতেই পারেন আর কোনো প্রবলেম নেই। কারণ বিশেষ করে আমাদের যে পেলভিক এক্সারসাইজ এটা খুবই দরকার হ্যাঁ মাদের, যারা টার্ম মানে নিয়ার ডেলিভারির টাইমের দিকে যাচ্ছেন কিছু পেলভিক এক্সারসাইজ আছে, এগুলি আপনি কোনো হসপিটালে যোগাযোগ করলে আপনাকে হয়তো দেখিয়ে দেবে।
4: এখন কি হসপিটালও এই সম্পর্কে ডাক্তার
5: এটা যখন আপনি ভিজিটে যান যে রেগুলার হেলথ চেকআপ তখন ওনারা বলে দেন যে কি কি এক্সারসাইজ করা যাবে।
4: আচ্ছা আচ্ছা,
5: ঠিক আছে, ওই এক্সারসাইজ গুলি করলে কি পেলভিক এক্সারসাইজ অ্যাকচুয়ালি বলো রিল্যাক্স থাকার জন্য, টেনশন আমি যদি একটা জিনিস ইউজ না করি তাহলে কি হবে ওইটা মানে আস্তে আস্তে জিনিসটা একটু টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো পেলভিক্সটা যদি আমরা এক্সারসাইজ করি হ্যাঁ তাহলে আস্তে আস্তে রিল্যাক্স হবে, কারণ আমাদের শরীরে অলরেডি হরমোন আছে এটা রিল্যাক্স হওয়ার জন্য। তো আমি যদি পাশাপাশি এটা একটু মানে এক্সারসাইজ করি তাহলে আমাদের পেলভিক্সটা অনেকটা।
4: আচ্ছা ডাক্তারবাবু,
5: এটা এমন ডাইরেক্টলি এমন কোনো কিছু বলা যায় না, করলে সবারই হবে, যেহেতু স্পেসটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম থাকে, সবার পেলভিসের সাইজ তো একরকম থাকে না, এক একজনের এক এক রকম, যার যার মানে বডি কনস্টিটিউশন মানে স্ট্রাকচার অনুযায়ী।
4: তো ডাক্তারবাবু একটা প্রশ্ন করি যে যখন কোন গর্ভবতী মা থাকেন ওনার যে মানসিক স্বাস্থ্য যে ব্যাপারটা ওইটা গুরুত্বপূর্ণ কি এই সময়?
5: হ্যাঁ মানুষের আমরা তো অ্যাকচুয়ালি স্বাস্থ্য বলতে কি বুঝি, মানুষ নট অনলি শুধু দৈহিক স্বাস্থ্য, আমাদের হয়তো ধারণা আছে যে আমাদের শরীর সুঠাম দেহ সুস্বাস্থ্য মানে একদম মোটা সোটা লম্বা দেখলে মনে হয় না সুস্বাস্থ্য, না মোটেই না। সুস্বাস্থ্য বলতে আমরা যেটা বলি মানসিক, হ্যাঁ মানসিকটাও ইম্পর্টেন্ট, দৈহিক মানসিক এবং সামাজিক। আপনি সমাজে সুস্থ ভালো পয়সা বড় লোক মানে আছে কিন্তু দেখা যায় কোনো সামাজিক রিলেশন নেই, আমি ওনাদের ওনাকে স্বাস্থ্য সুস্বাস্থ্য মানে অধিকারী বলবো না। তো সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে আপনার ইভেন প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক থাকতে হবে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার সঙ্গে ভালো সম্পর্ক, তখনই আপনার আপনার বাড়ির পরিবেশটা মানে ইয়ে হবে আর কি সুস্বাস্থ্যের অধিকারী।
4: তো প্রথমবার মা হতে চলেছেন, এমন মহিলাদের জন্য কি ধরনের মানসিক প্রস্তুতি দরকার?
5: হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটা বর্তমান যুগে, অ্যাকচুয়ালি এখন হলো আপনার সমস্ত কি বলবো কম্পিউটারের যুগ, এখন মারা প্রেগনেন্সি আসার আগের থেকেই সবকিছু দেখে ফেলেন মোবাইলে যে কি কি ঘটনাগুলি ঘটছে। আমি ওদের বলবো যে মানে এই ব্যাপারে এটা যারা এক্সপার্ট ওনারা এদের দেখা উচিত। হ্যাঁ, সবাই মোবাইল খুলে এগুলো দেখলে কি হবে, ভয় ছাড়া আর কোনো কিছু মানে হবে না।
4: হ্যাঁ,
5: তো কিছু জানতে হলে সবসময় স্বাস্থ্যকর্মী পরামর্শ করতে হবে, আর যারা মা হচ্ছেন প্রথমবার না, তো আমরা অবশ্যই বলবো সবাইকে যে মানে অ্যাটলিস্ট প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং, মানে আমার প্রেগনেন্সি নেওয়ার আগে আমার শরীরটা ঠিক আছে কিনা আগে একটা কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং ডক্টরের পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার, দুজন হাজবেন্ড ওয়াইফ দুজনে থাকতে হবে, দুজনেরই কন্ট্রিবিউশন আছে এখানে, তো দুজনে টেস্ট করতে হবে, করে সবাই দেখবে যে আমার কোনো অসুবিধা না থাকলে ডাক্তার বলবে ঠিক আছে আপনার এখন প্রেগনেন্সির জন্য ট্রাই করতে হবে। বাচ্চা আসার পরে টাইম টু টাইম প্রত্যেক মাসে মাসে চেক আপ করতে লাগবে, টাইম টু টাইম ভ্যাকসিনেশন ভ্যাকসিনগুলো দিতে হবে, আর যেগুলি প্রেসক্রাইব করবে ডাক্তারবাবুরা ওগুলি রেগুলার নিতে হবে। আর স্যার কোনো কোনো স্পেসিফিক্যালি কারোর যদি কোনো আগের থেকে কোনো ডিজিজ থাকে সেই ওষুধগুলি ডাক্তারের পরামর্শ নিয়ে রেগুলারলি খেতে হবে।
4: আচ্ছা, তো যে বিষয়টা আপনার কাছে জানতে চাইছি যে আপনি যেহেতু বললেন যে মোবাইলে দেখে ফেলে, তো গর্ভবতী মায়েদের মোবাইল বেশি পরিমাণে ব্যবহার করা,
5: আমি তো বলবো যে মানে আপনি বলেছেন ঠিক, এটা আজকাল মানে মানে অনেক পেশেন্টে আমাদের এসে বলে ডাক্তারবাবু আমার তো মনে হয় এমন এমন হবে, তো আমি বলছি তুমি কিভাবে জানলে, কো না মোবাইলে দেখেছি।
4: না, আমি সেটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে মোবাইল, যে সারাক্ষণ মোবাইল দেখা, সেটাকে গর্ভবতী মায়েদের পক্ষে উচিত কিনা, আমি সেটা বলতে চাইছি আর কি।
5: ঠিক আছে, এটা একটা মানে ট্রিকি কোশ্চেন মানে বলবো, কারণ হলো যে এটা ডাইরেক্ট কিছু আমি মানে বলতে পারবো না, দেখবে না, কিন্তু অ্যাকচুয়ালি কি হতে পারে মোবাইল যে মানে আমাদের কলগুলি আসে, এটা কি রেডিয়েশন? রেডিয়েশন এফেক্ট একটা থাকতে পারে, যে প্রলং যদি আমরা লং টাইম ঘন্টার পর ঘন্টা মোবাইলে মানে অন মানে লাইভ অন থেকে কলে কথা বলি, তো এটা মানে আর্লি প্রেগনেন্সিতে একটা প্রবলেম হতে
4: পারে,
5: এটা কোনো সায়েন্টিফিক প্রুফ আমার কাছে নেই।
4: হ্যাঁ,
5: বাট বেটার ওই সময় কোন লাইভ লং টাইম কথাবার্তা করা, যদি কিছু দেখতে হয় আপনি ডাউনলোড করে দেখতে পারেন, বাট আপনি এটার জন্য চোখেরও সমস্যা হতে পারে না, লং টাইম যদি আমি মোবাইলে দেখি, গর্ভবতী না শুধু, যে কোনো মানুষ আমরা যখন কনস্ট্যান্ট মোবাইল দেখি আমাদের দেখবেন সবারই, বাচ্চাদের বিশেষ করে এইভাবে এইভাবে দেখে কাছাকাছি গিয়ে দেখে,
4: হ্যাঁ,
5: তো এগুলি চোখেরও প্রবলেম হতে পারে, মানসিক প্রবলেম হতে পারে, অনেক ধরনের প্রবলেম হতে পারে, কারণ একটা জিনিস মানে এখানে যা দেখাচ্ছে এগুলি সবটাই সত্যি না, কিন্তু মোবাইলে যা দেখে সবটাই সত্যি না, এখন আরো এআই এর যুগ, এখন কত কিছু মানুষে মানে ইমাজিন করে করে বানিয়ে ফেলছে, তো এইসব কিছু দেখে যদি আমি বাস্তব আমার সঙ্গে কম্পেয়ার করি তাহলে কি হবে, তাহলে আমি তো বুঝবো যে আমার সঙ্গে আমার মধ্যে কিছুই নেই, মানুষের মধ্যে অমুক আছে, অমুকের মধ্যে অমুক আছে, আমার ট্যালেন্ট নেই, আমার নেই, মানসিক স্বাস্থ্য তো রেডিয়েশন এটা এমন কোন প্রুফ বা কোন এখনো এরকম কিছু নেই, বাট স্টিল একটা এফেক্ট থাকলে থাকতে পারে, বিশেষ করে আর্লি প্রেগনেন্সি, যদি আমরা জানি একটা দুটা মাত্র সেল থেকে একটা বড় আকারে মানুষ হয়, মাল্টিসেলুলার হয়ে যায়, এফেক্টটা যদি কম সেলুলার অবস্থা হয় তাহলে এটা ভবিষ্যতে প্রবলেম মেজর হতে পারে, হয়তো ফিজিক্যালি দেখা নাও যেতে পারে, বাট স্টিল এটা হয়তো জেনেটিক কোন সমস্যা চেঞ্জিং হতে পারে, কে জানে, এটা তো আমাদের এখনো সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং কোনো কিছু ডাটা নেই।
4: আচ্ছা আচ্ছা, আর কোন কোন পরিস্থিতিতে আমরা সিজারিয়ানের ডিসিশনটা নেই আর কি, সেটা যদি বলেন। আচ্ছা,
5: একচুয়ালি মানে আমরা দেখি যখন দেখি বাচ্চা মার বেবির সাইজ, ওয়ান অফ দ্য ওয়ান কজ ইজ দ্য বিগ বেবি, অনেকটা বিগ বেবি, আর অনেক সময় দেখি আমরা ডেট পার হয়ে গেছে, ব্যথা উঠছে না, বাচ্চার মাথা মানে নিচের দিকে নামছে না, বা অনেক সময় বাচ্চা উল্টা আছেন, অনেক সময় দেখা যায় মাল্টিফিটাস বাচ্চা, দুজন ফিটাস বাচ্চা থাকে, অনেক সময় দেখা যায় মানে জরায়ের মধ্যে যে ফুলটা থাকে, টুইন বেবি, অনেক সময় জরায়ের যে ফুলটা থাকে এটা জরায়ের মুখের মধ্যে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি কোনোভাবে ট্রাই করতে পারি না।
4: আচ্ছা,
5: সেই সব আর মানে বিশেষ যখন ডেলিভারি পেইনটা উঠে তখনই অনেক সময় আমরা অ্যাসেস করতে লাগে যে আদৌ সেই নর্মালি যাবে কিনা, তো অ্যাসেসমেন্ট করে সেই তখনই ডিসিশন নেওয়া উচিত আমি মনে করি, আগের থেকে মানে সবটা বলা যায় না যে তোমার সিজারিনই হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যখনই পেইন উঠে তখন ডক্টরের কাছে গেলেই ডক্টর বুঝতে পারবে যে কতটুকু চান্স আছে নর্মাল ডেলিভারি, 100% কেউ বলতে পারে না যে নর্মালি হবে। ঠিক আছে,
4: আচ্ছা, আগে যেমন বিশেষ করে শহরের দিক ছাড়া আর কি গ্রামের দিকে সিজার মানে বিশাল ব্যাপার, হ্যাঁ, এটা একটা অপারেশন, তো এইভাবে বাচ্চা হলে অনেকদিন অকেজো থাকে, কাজ করতে পারবে না, তো এখন কিরকম ওই ধরনের মনোবৃত্তি কি এখনো রয়ে গেছে মায়েদের মধ্যে?
5: না না এখন নেই, গ্রামে গঞ্জের মানুষরাও এখন সিজার করাচ্ছে, সুন্দর যাচ্ছে, এমন কোন সমস্যা আমি তো এখন এখন ফেস করি না বা কেউ কোশ্চেন করে না। কারণ মানে সবাই এখন, আগে গঞ্জে কি ছিল মানে আমাদের পূর্বপুরুষরা কিছু মানে পড়াশোনায় কম জানতো, ওদের ধারণা ছিল যে সিজারিন হলে কাজকর্ম করলে ওই সিজারটা ফেটে যাবে, সেলাইটা ফেটে যাবে। তো এখন কিছু না, আমরা যে সেলাই দিই এটা 3 মাসের মধ্যে পুরোপুরি নর্মাল হয়ে যায়। তো এমন ওনারা প্রপার এক্সারসাইজও করতে পারেন, রেগুলার এক্সারসাইজ করলে একদম আগের মতো হয়ে যাবে।
4: সিজারের পরে কি ধরনের সাবধানতা অবলম্বন?
5: তো সিজারের পরে অ্যাকচুয়ালি অফকোর্স এটা মানে আমাদের তলপেটে একটা কাটা থাকে, তো এটা শুকাতে 3 মাস সময় লাগে পুরাপুরি। তো 3 মাসের মধ্যে আমরা কোনো জিনিস ভারী জিনিস উঠাবো না, তলপেটে প্রেশার পরে এরকম কোনো কাজ করবো না। হ্যাঁ নরমাল, আর বাকি তো আপনার 2 সপ্তাহ পরে 3 সপ্তাহ পরে থেকে একদম নর্মালি চলতে পারবে। শুধু মানে এক্সেস তলপেটে ব্যথা পরে, চাপ পরে, টান পরে, এরকম এক্সারসাইজ ছাড়া মানে ব্যাসার ছাড়া আর সবকিছু।
4: তাহলে মানে ইদানিং কালে মানে স্বাস্থ্যবিজ্ঞানের উন্নতির ফলে সিজারিয়ান করা বা সিজারিয়ান বেবি যেটাই বলুন এখন কিন্তু অনেক বেশি উন্নত হয়ে গেছে, তাই না? আগের তুলনায় আমি বলছি, আগের তুলনায় এখন সিজারিয়ান করাটা অনেক বেশি উন্নত।
5: না ঠিক আছে, সিজারিয়ান উন্নত বলতে আমি বলবো যে মানে যে জায়গায় সিজার হচ্ছে, মানে হলো সাপোজ বিলোনিয়াতে সিজার হওয়া আর আগরতলা সিজার মধ্যে কোনো এমন কোনো ডিফারেন্স নেই, বাট ডিফারেন্স হলো এখানে যদি কোনো কমপ্লিকেশন হয়, কমপ্লিকেশন হলে সেটা হ্যান্ডেল করার মতো স্পেস হয়তো বিলোনিয়াতে সব সব পেশেন্টের জন্য, যেমন আইসিইউ দরকার, তখন কিন্তু আইসিইউ পাওয়া যাবে না, কারণ এই ডিস্টেন্সে যাওয়া হবে তখন পেশেন্টের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।
4: ওইটাই
5: আগরতলা যদি করা হয়, জিবি হসপিটালে করা হয়, তখন আপনি ওইখানে আস মানে জিবিতে সব পেডিয়াট্রিশিয়ান থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, তো যখনই যেটা দরকার লাগে ইমার্জেন্সি আমরা আইসিইউ তে নিতে পারি। অনেক সময় সিজার করতে গিয়ে দেখা যায় অনেকক্ষণ সময় লাগে, তারপরে পুরো অজ্ঞান করতে হয়, তো সেক্ষেত্রে অনেক সময় মায়ের মানে ঝুঁকি বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা অনেক সময় আইসিইউতে নিয়ে একদিন রাখি, তারপরে যখন সুস্থ বোধ করেন তখন আমরা নর্মাল ওয়ার্ডে শিফট করি।
4: আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা প্রচলিত আছে যে প্রথম বাচ্চা যদি সিজারিয়ান হয় তারপরেটা অবশ্যই সিজারিয়ান করতে হবে।
5: না না, এটা একদম মানে ঠিক না। আমরা এখন প্রচুর আপনি আমরা স্ট্যাটিস্টিক্স আমার জানা নেই, বাট এটাকে আমরা ভিভ্যাক বলি, যেটা ভেজেনিয়াল ডেলিভারি মানে আফটার সিজারিয়ান সেকশন। তো সেটা মানে কি বলবো, এখন আমাদের জীবিতে প্রতিনিয়তই আমরা নর্মাল ট্রাই করছি, কারণ আগের বেবিটা কেন সিজার হয়েছে সেটাই উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, তো মানে পরের মানে সিজার করবো না নর্মাল করবো, ঠিক আছে? অনেক সময় দেখা যায় বেবিটা সেম, এই যে কষ্টটা সেম না, যেমন প্যালভিসটা ছোট, এখন যদি আগেটা যদি সিজার হয়ে প্যালভিস ছোটর জন্য, তো এটা পরের বাচ্চাও সিজার লাগবে। অনেক সময় দেখে বাচ্চা উল্টো আছিল এই জন্য সিজার হয়েছে, তো পরের বাচ্চা যদি নর্মাল থাকে তাহলে নর্মাল ডেলিভারি হতে পারে, এমন কোনো কথা নেই যে এটাকে সিজারই করতে হবে, এরকম কোনো কথা নেই। বাট বিবেকটা ট্রাই করতে হবে এমন জায়গাতে যেখানে সিজারের ব্যবস্থা আছে, ঠিক আছে? ওইটা বড় হসপিটালে ট্রাই করতে হবে যেখানে 24 ঘন্টা মানে সিজারের সার্ভিস আছে।
4: আচ্ছা, গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপ থাকলে তা বোধহয় অবশ্যই সিজারিয়ান?
5: হ্যাঁ, এটা তো একটা হাই, না না না না, এটা মোটেই না। উচ্চ রক্ত থাকলে আমরা অনেক সময় মানে ম্যাক্সিমাম সময় আমি আমাদের রক্ত মানে উচ্চ রক্তচাপটা চিকিৎসা করার চেষ্টা করি, কন্ট্রোল করার চেষ্টা করি। যখন কন্ট্রোল হয় না, যখন দেখা যাচ্ছে যে পেশেন্ট ডেলিভারি পেইন উঠছে না, আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি এটাকে ডেলিভারি ব্যথাটা উঠানোর জন্য। যদি না উঠে, কোনো রেসপন্স না করে, তখন সিজারিয়ান সেকশন। অনেক সময় দেখা যায় যে আমি মানে এই যে টাইমটা আমাদের কাছে নেই, প্রেশার খুব বেশি, মা কনভালশন হয়ে গেছেন, চোখ মুখ উল্টে গেছেন, তখন সেই ক্ষেত্রে আমরা হয়তো সিজার করে টাইমটাকে শর্ট করি, কারণ বেবি যতক্ষণ না ডেলিভারি হবে ততক্ষণের জন্য মায়ের রিস্ক শেষ হবে না। হ্যাঁ, তো যে বেবিটাকে মাটাকে সেপারেট করে দিলে মার হেলথ মানে প্যারামিটারগুলো ইম্প্রুভ হবে।
4: আর ডায়াবেটিস বা থাইরয়েড থাকলে
5: ঠিক সেম ওই, আমরা নর্মাল ডায়াবেটিস থাকলো আমরা নর্মাল ডেলিভারি করতে আমরা মোটামুটি 9 মাস অবধি চলে যাই, একদম ডেট পর্যন্ত যেতে পারি যদি সব ঠিক থাকে। আর বেবি ডায়াবেটিস দেখা যায় কি বাচ্চার সাইজটা বড় থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক সময় সিজার করতে লাগে, সবার ক্ষেত্রে লাগে না।
4: আচ্ছা আচ্ছা, তো সিজারিয়ানের পরে মানে একটা মায়ের কতদিন গ্যাপটা নিতে হয় পরের বাচ্চা যদি না হয়?
5: আমরা তো বলি মানে মিনিমাম নর্মালি যে কোনো বাচ্চা গ্যাপিং হলে 3 ইয়ার্স, তো সিজারিয়ান করলে 1 ইয়ার পরে পেশেন্ট ক্যান টেক ইভিডিস, মানে যদি মনে হয় যে আপনার মার এজ হয়ে গেছে বাচ্চা নেওয়ার জন্য নিতে নিতে পারে। বা অনেক সময় আমরা অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি আসে, তো 1 বছরের মধ্যে অনেক সময় আসে, তো এগুলিতে আমরা কন্টিনিউ করি একদম 37 উইকস পর্যন্ত কন্টিনিউ করি।
4: রিস্ক থাকে কি?
5: হ্যাঁ, রিস্ক তো অবশ্যই থাকে, বলতে এখন রিস্ক না, শুধু ডেলিভারি পেইন উঠলে তখন একটা হয়তো আগের সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে থাকে, তো সেক্ষেত্রে আমরা ওই টাইমটা আসলে বাচ্চা মেচুর হলে সঙ্গে সঙ্গে
4: প্রিকশনটা নেওয়া হয়,
5: প্রিকশন সেক্ষেত্রে এক্সট্রা প্রিকশন নিতে হয়,
4: প্রিকশন নিতে হয়। ঠিক আছে, শেষবারের মতো নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে কি করা যেতে পারে?
5: না, অফকোর্স সিডার ফার্স্ট এন্ড মানে বিগিনিং যদি আমি করি সেটা হলো আমাদের প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং, হ্যাঁ, এবং তারপরে আসছে অ্যান্টিনেটাল চেক আপ, প্রপার অ্যান্টিনেটাল চেক আপ, যেটা আমাদের আশাদের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চলে আসছে, হ্যাঁ, বিভিন্ন ভ্যাকসিনেশন করা, এবং টাইম টু টাইম আমাদের প্রথমে যেমন ওয়ান মান্থে দেখাতে হবে, পরে লাস্টের দিকে আমার সপ্তাহেও দেখাতে হবে, সপ্তাহে সপ্তাহে। কিছু স্পেসিফিক কেস থাকে হাই রিস্ক পেশেন্ট যারা মানে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা, বা সারা কোনো মানে মায়ের কোনো জটিল সমস্যা আছে, সেই ক্ষেত্রে ওদের আরো ক্লোজ গিয়ে ডেলিভারির টাইম আসলে ওদের হসপিটালাইজড হতে হবে। হসপিটালাইজড হলে ওইখানে ডক্টরের সুপারভিশনে ওইখানে তখন ডেলিভারি প্রসেসটা প্ল্যান করতে লাগবে,
4: এটাই নিরাপদ।
5: হ্যাঁ, অবশ্যই নিরাপদ।
4: তো শেষবারের মতো আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন, মানে শ্রোতা বলতে মানে হবু মায়েদের?
5: আচ্ছা, হবুমায়েদের বলবো আমরা, তোমরা প্রেগনেন্সি নিয়ে বেশি এত ভয় পাবে না, এটা ন্যাচারাল জিনিস, হ্যাঁ, নর্মাল জিনিস, নর্মাল হিউম্যান ফেনোমেনা, একটা মহিলাদের এটা ফেস করে যেতে হয়। আমার মারা যেমন, আমার দিদিমারা, ঠাকুরমারা যেভাবে।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন না আমি নারী পর্বে গুরুবারের আলাপচারিতা আকাশবাণী বিলোনিয়া, একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান বিবিধ ভারতী। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: this news bulletin.
1: এতক্ষণ শুনলেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ আপনারা শুনবেন একই গীতিকারের লেখা গান, গীতিকার মাজলু। প্রথম গানটি শোনাচ্ছি পেইং গেস্ট ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর। গানের কথা লিখেছেন মাজলু এবং গানটিতে সুর দিয়েছেন শচীন দেববর্মণ।

এবারের গানটি শুনুন, আশা ভোঁসলে এবং মোহাম্মদ রফির কণ্ঠে, নও দো গারো ছবি থেকে। গানের কথা লিখেছেন মজলু এবং গানটিতে সুর দিয়েছেন শচীন দেববর্মণ।

অনুষ্ঠানে ব্যয় গানটি শোনাচ্ছি মেরে জীবন সাথী ছবি থেকে, শিল্পী কিশোর কুমার, গানের কথা লিখেছেন মজু এবং গানটিতে সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়া ছবির গান অবকাশ রঞ্জন অনুষ্ঠানে। আজ আপনারা শুনছেন একই গীতিকারের লেখা গান, গীতিকার মজলু। অনুষ্ঠানে এবার গানটি শোনাচ্ছি ইয়াদো কি বারাত ছবি থেকে, শিল্পী কিশোর কুমার এবং মোহাম্মদ রফি। গানটিতে সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

মোহাম্মদ রফি এবং সহশিল্পীর কণ্ঠে অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি, হাম কিসি সে কম নেহি ছবি থেকে। গানের কথা লিখেছেন মজু এবং গানটিতে সুর দিয়েছেন রাহুল দেব বর্মণ।

অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি, বুদ্ধ মিল গয়া ছবি থেকে। গানের কথা লিখেছেন মাজলু এবং গানটিতে সুর দিয়েছেন শচীন্দ্র বর্মণ, শিল্পী কিশোর কুমার।

অনুষ্ঠানে এবার গানটি শোনাচ্ছি, কালিয়া ছবি থেকে। গানের কথা লিখেছেন মজু, গানটিতে সুর দিয়েছেন এবং শিল্পী রাহুল দেব বর্মণ।

অবকাশ রঞ্জন অনুষ্ঠানের সবশেষ গানটি শোনাচ্ছি, তিন দিব্যান ছবি থেকে। শিল্পী মোহাম্মদ রফিক, গানের কথা লিখেছেন মজু এবং গানটিতে সুর দিয়েছেন শচীন দেববর্মণ।

শ্রোতা বন্ধুরা, এই গানটি দিয়ে শেষ হলো আজকের মতো পুরনো দিনের হিন্দি চাইচাবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনে। এই অনুষ্ঠান আপনারা আবারও শুনতে পাবেন আগামীকাল ঠিক একই সময়ে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন লোকগীতি লোকসঙ্গীত অনুষ্ঠানে।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি, লোকসঙ্গীত অনুষ্ঠানে শিল্পী ছিলেন জয়তি চক্রবর্তী। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন ককবরক অনুষ্ঠান। এতে আজ প্রথমে শুনুন স্বরচিত কবিতা পাঠ, পাঠ করবেন শ্যামল দেব বর্মা।
1: সুবাচু সুগেন সুগুই রিমান রুমান সুবাচু ব্রক নিলামাও নাংসুকমানি বিসিংগ শুভ শুভ কাইসিয়া সাকনি সিমি নাইনে কাহাম খ্লাইমানী বুনি কাহাম বরকুঙ্গু ইসুবামু কুরি হিনকি বুঝম কুরি হিনজাগ ও মুনি সুলে শুভমুং বেলাইন কতর ফরজতে খরকচা হামসথানি বাইথং থিনাংনি লাংমা গুসং থানি শুভসু বিশিংতুই হামজাকমা খাইরকমা ওয়ানসুকমা বিশিংতুই ফাই সুবাসু সুবাসু মানকে বসুসে টংটক শুভনাই বইমান হুনই সাকনজাগ খম খম লুকুবাই রুজাগ বরম দাবক নিকলব নিমু বুকুক্তুই বুকুক্তুই নংখর কক কাহাম হামিয়া অ বুকুকবাই ন সরাই মারক অ বুকুকবাই ন বলাইমুং রক বুকুক্তুই নংখর কক তাতাল সাহই খুইমুং কুবুই সাই পয়তা জিমুং নখর বাই কাশে বুকুক্তুই ন অ বুকুক্তুই নখরমানি ক খামিয়া রক বরকন জলিমা রো ক কাহাম রক্ষে হামজকমুং রো বুকুক্তুই নখর কক বুলাই টকলাই সবা নাংলাইমা বেভাগ নাসেল মুং কক চিপ জামাবাই কক বৈ কক থানচা নিমারি কৃ আর অ খুকবাই ন সেজাব অ খুকবাই ন হামবাই বরো হামিয়াব পেপলাও কাহামব পেপলাও চিনি বুকু কাছে তৈন খুক সিদ্রবাই খা মোনাগ খুক রুবাই বাই খা কচাঙ বরকনি খুক তৈ নখরমানী অ মুংনি বিসা নিয়া ন কাহাম হামিয়াবাই দালকজাক চিনি অ বুকু দাবনি ককলকনি মুং হিক গ্রী নুখুং সাই হিক কথালাই মুং নুখুংনি খাকচাং মুং বুসা বুসা রক তৈ ন বুমা বফানি খা তংমুং ফিয়া হিক হিনজাকনাই নুখুংনি কমাই থাঙ্কাই বুসানি খাও ফায় মোনাকমু খা কসমিয়া হপুং সাপুং হি ক্রী নুখুঙ্গ আমং সিমং বিয়ালনি জরাব সাজলা সাজুকনি বিরমান সাবসে সুবানাই সাবসে নাইকলাই বরকনি হামক্রায় টংলায় খারক সুসু আম হনিব গান মানিয়া আম হনিব খরং কিফিলিয়া বরকনি টেকটনলেস সাইব হামিয়া হিক সাই খরকনি কপ চাবলাইমুং থিনাংনি নাহারমুং হিক্রিয় কমাইথাঙ্গ ও ইমাং সাবনি লাংমাব সাবনি নুখুঙ্গ অ বাহাই উংনাতং সেগাংবারিয়া কেবসাইমানিয়া দাবনি ককলক নিমু বুড়া বুড়িচুক আবিসা কলিনি সিমি চেঙ্গি বুড়া বুড়িচুক চিনি বরকনি লাংমা আবিসা কলিয় চেংমা বুড়া বুড়িচুগ সংসারী আকর্মা সাইচুং সাক বাসাইমানিয়া নাঙ্গ লগি লাথা জাইখানি কৃই কে মাতঙ্গ লিগি সিগি কে সাক চলি থাইয়া ফান কৃই সাবি মান থাইয়া সাক বরা গিয়া সামুং হুমুং কৃই বরম নাইব কৃই লাড়া থাতা লামান তুই খাকসামা কৃই কথাং তঙ্গুই মুসংজাগ দাইসা জিরাই সিগলানি উমর উংনানী কিফিল ফায়া ফিয়া মানফিরনানি তাবনি কপলপনি মুং রুংনকনি আমজকমুং খনা সাল ফাইখে ন রুংনগ আমজকমুং চেংনাই ইয়ংও খাও কিরমা বাই দুগ দুগ টংথমা বাই কিসা রসা বৈ হু হু শিকং কংসা বাই উংজাগিয়া নাঙ্গ কং নই কানমুং চুমুং যত তিয়ার জরন সিমিন নাসিংজাক সরুমুংনি বিসিংগ ফাদ ফাইন হনই রুংনকনি আম জকমুং খাও তুব টংথকমুং বুসুক সরঙ্কা বাহাই ইংখা আবনতৈ নাহারমুং আমজকমুনি বেলটক খাই সৈন্য চেঙ্গ রং সরনাই রক যত পাল খাই আমজকমুং খতল টঙ্গ খরচে এব খরক নই নাইকলাই রাইডে চাইয়াতে মানজাক্ষে বাক্সা রোজাক ফাত্র তিখলায়ী সুবাসু সানকে রুয়াবরক ইয়াক ফলগৈ তাব নিকলব নিমুং খা বলং বুফাং ওয়াফাং জাবরা বুদুক সরামা বলং টগরক ইয়াবরি রক বাই মোসাংজাক বলং তরমা লকমা আসাইমা থৈমা বলংনি থায় বরক বলং কমরুগ বগনি টংথাই কেসেব বুফাং ওয়াফাং করিয় বানে সেব করি টগ্রক মুখরা মান্দার মশা সাম্বারি মুসলে বুফাং বরগনি লামা বুসুচি গথক বলং বলং বলং বাতি নবর তুবু টংখর কাহাম সুনাম হয়ং নিবাগৈ হামারি ইংনি বাসাও বলং খাতিমং মনসুন্ন নারকি টংখর হামসানাই সালব্রুমন তাবনি

শুনলেন ককবরকে আধুনিক জ্ঞান, শিল্পী ছিলেন অজয় দেববর্মা। এরই সাথে শেষ হলো ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী।

নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিষাণবাণী অনুষ্ঠানে। কিষাণবাণী অনুষ্ঠানে আজ প্রথমে জেনে নেব আবহাওয়ার পূর্বাভাস এবং এই সময়ের কৃষি পরামর্শ। এছাড়া শুনব লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। এই অনুষ্ঠানে এই সময়ে সবজি ক্ষেতে রোগ পোকার আক্রমণ এবং তার প্রতিকার সম্পর্কে এ নিয়ে আলোচনা করবেন কৃষি বিশেষজ্ঞ পূজা রায়। আমাদের আজকের অনুষ্ঠানের হ্যালো কৃষক বন্ধু অনুষ্ঠানের আলোচনার বিষয় এই সময়ে সবজি ক্ষেতে রোগ পোকার আক্রমণ এবং তার প্রতিকার কিভাবে কৃষক ভাইরা করবেন, এ নিয়ে আলোচনা করবেন কৃষি বিশেষজ্ঞ পূজা রায়। কৃষক বন্ধুরা, জেনে নেব প্রথমে আবহাওয়ার পূর্বাভাস, এরপর শুনব এই সময়ের কৃষি পরামর্শ।

ঋষভবন্ধুরা, আগামী 7 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা এবং এক দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি থেকে 36 ডিগ্রি এবং 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 9 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 50% হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এবারে জেনে নেব এই সময়ের কৃষি পরামর্শ। বোরো চাষিভাইদের উদ্দেশ্যে বলছি, বোরো ধান কাটা শেষ করুন এবং বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে দেরি না করে শস্য নিরাপদ স্থানে স্থানান্তর করুন। যত তাড়াতাড়ি ধান কাটা শেষ করা যাবে, তত তাড়াতাড়ি পরবর্তী আমন ধানের জন্য জমি তৈরি করা যেতে পারবেন। তবে অবশ্যই পরবর্তী ফসল লাগানোর আগে জমির স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া একান্ত প্রয়োজন। মে থেকে আগস্ট মাস পর্যন্ত লেবু জাতীয় গাছের কাটিং লাগানোর সবচাইতে উপযুক্ত সময়। বৃষ্টি মৌসুম শুরু হওয়ার আগে যে সমস্ত জমিতে এই লেবু জাতীয় গাছের চারা লাগানো হবে, সেখানে 0.5 বর্গমিটারের গর্ত 3 মিটার ব্যবধান করে নিতে হবে। চারা লাগানোর আগে মাটি ও সার সমানুপাতে মিশিয়ে কিছুদিনের জন্য রেখে দিতে হবে। যারা মুরগির প্রতিপালন করছেন কৃষক বন্ধুরা, এই সময়ে মুরগির রানীক্ষেত রোগের টিকাকরণ একান্ত প্রয়োজন। তবে এই টিকাকরণ অবশ্যই প্রাণী চিকিৎসকের উপস্থিতিতে করাতে হবে। বর্তমান আবহাওয়ায় মুরগির দেহে বিভিন্ন ভাইরাসজনিত রোগের প্রকোপ দেখা দিতে পারে। মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, টাটকা ও পরিষ্কার খাওয়ার দিন। যারা শূকর প্রতিপালন করছেন কৃষক বন্ধুরা, বর্তমান আবহাওয়ায় শূকরের দেহে ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে। তাপমাত্রার ও খাদ্যের হঠাৎ পরিবর্তন এই রোগের জন্য অনেকাংশে দায়ী। প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে দিন। কৃষক বন্ধুরা শুনলেন প্রথমে আবহাওয়ার পূর্বাভাস, এরপর শুনলেন এই সময়ের কৃষি পরামর্শ।

0: কৃষক বন্ধুরা, শুরু হচ্ছে লাইভ ফোনের অনুষ্ঠান। হ্যালো কৃষক বন্ধু, অনুষ্ঠানে আলোচনার বিষয় এই সময়ে সবজি খেতে রোগ পোকার আক্রমণ এবং তার প্রতিকার, এই নিয়ে আলোচনা করবেন কৃষি বিশেষজ্ঞ শ্রীমতী পূজা রায়। নমস্কার
1: নমস্কার।
0: ম্যাডাম, আপনি তো আজকের বিষয় সম্পর্কে অবগত আছেন। মূল বিষয় আলোচনা করার আগে প্রথমে জেনে নেব এই সময়

0: যে বৃষ্টিপাত হচ্ছে,
1: হুম
0: এই সময় কৃষক ভাইদের কি করণীয় কাজ সংক্ষেপে বলবেন?
1: আচ্ছা, এখন যেরকম যেরকম ভাবে বৃষ্টি হচ্ছে,
0: হুম
1: তার জন্য আমাদের দেখতে হবে যে সবজি যে ক্ষেত আছে
0: হ্যাঁ
1: ওইখানে জল নিকাশি ব্যবস্থাটা ভালো আছে কিনা।
0: হুম হুম হুম
1: হ্যাঁ, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জল যাতে জমে না থাকে।
0: না থাকে।
1: জমে থাকলেই গাছের অনেক ধরনের রোগ হয়,
0: হুম
1: যেমন গোড়া পচা রোগ
0: হুম
1: পচে যায়, তখন গাছের অনেক ক্ষয়ক্ষতি হয়। তার জন্য আমাদের দেখতে হবে যে জল নিকাশি ব্যবস্থাটা যাতে ভালো থাকে,
0: হুম
1: ওইটা যাতে কৃষক বন্ধুরা ভালোভাবে করে। এটার মধ্যে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে যেগুলি আমরা খুব মানে কৃষক বন্ধুদের পরামর্শ দিতে পারি যাতে ওরা ওইগুলি মেনে চলে।
0: শুনলেন কৃষক ভাইরা, এই সময় আপনাদের কী করণীয় কাজ? আমরা এখন মূল বিষয়ে আলোচনা করব। ম্যাডাম, আলোচনার বিষয় এই সময় সবজি খেতে, তো
1: হ্যাঁ,
0: সবজি এই সময় কি কি কৃষক ভাইরা কী কী সবজি লাগিয়েছেন?
1: এখন যেরকম এখন চলছে, যেমন কুমড়ো লাগায় গ্রীষ্মকালীন কুমড়ো, তারপরে বরবটি, তারপরে লঙ্কা ক্ষেত করে এই টাইমে, তারপরে আমরা ঢেঁড়স লাগাতে পারি, তারপরে বেগুন লাগাতে পারি। তো এগুলি সাধারণত এখন চলছে, মানে মানে ক্ষেতে এগুলি রয়েছে আর কি। তো এগুলিরই মানে যত্ন করা, কিভাবে ওদের রোগ নিরাময় করবে সেটা মানে দেখা উচিত আর কি কৃষকদের।
0: আচ্ছা, এই সময়ে সবজি খেতে কি কি রোগ পোকার আক্রমণ হতে পারে?
1: আচ্ছা, হ্যাঁ, এরকম মানে প্রত্যেকটা গাছের আলাদা আলাদা মানে পোকা থাকে, আলাদা আলাদা রোগ হয়। সেটা আমি যেরকম প্রথমে, যেমন আমরা কুমড়ো গাছ লাগাই,
0: হুম হুম
1: ঠিক আছে, তো কুমড়ো গাছে আমরা দেখি অনেক সময় যে কুমড়োর যে পাতাটা থাকে, পাতাটা হলুদ হয়ে যায়। তো তার জন্য আমরা কি করতে পারি, একটা ইনসেকটিসাইড আছে, মানে সেটা সাধারণত হলুদ হয় সেটার ভাইরাস ইনফেকশনের জন্য, ঠিক আছে, মানে ভাইরাস অ্যাটাক করে তার জন্য। তো আমরা একটা মানে কীটনাশক আছে যেটা আমরা মোভেন্টো বলে, ঠিক আছে, মোভেন্টো আমরা এটা দিতে পারি, স্প্রে করতে পারি প্রতি 12 ml, 1 লিটার জলে 12 ml করে। এটা
0: সেটা
1: আমরা,
0: কুমড়ো গাছের জন্য?
1: হ্যাঁ, কুমড়ো গাছের জন্য, মানে যখন দেখবো আমরা কুমড়ো গাছের পাতাটা হলুদ হতে শুরু করেছে তখনই আমরা এটা স্প্রে করব। আবার যদি গাছটা পুরোটাই হলুদ হয়ে যায় তখন কিন্তু করা যাবে না, তখন যাই আমরা ওষুধ যদি স্প্রে করে কোনো লাভ হবে না। তাহলে আমরা যখনই দেখবো ক্ষেতের মধ্যে পাতাটা প্রথমে হলুদ হওয়া শুরু হয়েছে 1-2টা গাছে, তখনই আমরা পুরো ক্ষেতে এটা স্প্রে করে দেব। তারপরে কুমড়ো গাছে আমরা আরেকটা রোগ দেখি যে কুমড়ো গাছের পাতার ওপর সাদা সাদা দাগ পড়ে যায়, মানে মনে হয় যে কুমড়ো গাছের পাতার উপর কুয়াশার মতো পড়ে আছে, সেটাকে আমরা বলি পাউডারি মিল্ডিউ, মানে এটা পাউডারের মতো থাকে। হ্যাঁ, তো ওইটা আমরা কি করি যে অনেক সময় আমরা এটাকে মানে কোনো নিরাময় করি না, আমরা ভাবি যে এরকমই তো মানে চলছে, মানে পাতাটা এরকম নষ্ট হয় না, প্রথমে সিমটম দেখায় না, কিন্তু পরে আস্তে আস্তে পাতাটা কুঁকড়ে যায়। তো তার জন্য একটা মানে সাফ পাউডার একটা ইয়ে আছে, ওইটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে এমিস্টার টপ আছে, প্রতি লিটার জলে 1 ml করে গুলে তারপর আমরা এটাকে স্প্রে করতে পারি।
0: তারপরে বেগুন আছে?
1: হ্যাঁ, বেগুন আছে। তারপরে আমরা যেরকম বেগুন গাছ লাগাই, বেগুন গাছ হলো মানে বেগুন একটাই সমস্যা যে অনেক পোকামাকড় হয়, অনেক রোগ হয়, বেগুন গাছে অনেক রোগ হয় এবং বেগুনের মধ্যে অনেক পোকামাকড় দেখা যায়। প্রথমে আমরা দেখি যেটা বেগুন গাছে খুবই মানে সাধারণত দেখে থাকি আমরা, বেগুন গাছের ডগাটা অনেক সময় মুচড়ে যায়, ঠিক আছে, মানে ডগাতে একটা পোকা আক্রমণ করে যার কারণে ডগাটা মানে ইয়ে থাকতে স্বাস্থ্যবান থাকতে পারে না। তার জন্য একটা মেডিসিন আছে নিমাজিন, যখনই আমরা দেখবো যে পাতাটা অল্প একটু মুচড়ে গেছে তখন আমরা ওইটাতে নিমাজিন গুলে স্প্রে করব প্রতি 1 ml, 1 লিটার জলে 1 ml করে। তারপরে অনেক সময় দেখি আমাদের বেগুনের পাতাটা কুঁকড়ে যায়, পাতাটা কুঁকড়ে যায়, সব গোড়ার থেকে শুরু করে যে গাছটা পুরোটার পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে, তখন আমরা এটাতে ট্র্যাসিড বলে একটা ইনসেকটিসাইড আছে ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো তারপরে যেরকম অনেক সময় বেগুনের পাতা দেখা যায়, এটা খুব কম হয় কিন্তু তাও হয়, ইয়ে মানে পাতাটা হলুদ হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা একটা ওটাতে কেমিক্যাল কোনো মেডিসিন না দিয়ে আমরা এটাতে অর্গানিক্যালি মানে এটা রোগটাকে নিরাময় করতে পারি। ওটাতে বায়ো আর 303 বলে একটা মেডিসিন আছে, যেটা আমরা যদি দিই তখন আমরা গাছটার পাতাগুলি আস্তে আস্তে আবার রিকভার হয়ে যায়, মানে আবার

0: নর্মালি গ্রিন কালার স্বাস্থ্যবান হতে শুরু করে। আচ্ছা, তারপরে যেরকম আমরা এখন লাগাই, যেমন ঝিঙে গাছ লাগাই, ঠিক আছে, ঝিঙে গাছে আমরা, ঝিঙে গাছের রোগের মধ্যে আমরা প্রথমে, ঝিঙে গাছ যেহেতু লতানো গাছ হয়, গাছটার যে গোড়া থেকে পুরো মানে ডগা পর্যন্ত আমাদের খুবই যত্ন করতে হয়। তো অনেক সময় আমরা দেখা যায় ঝিঙে গাছের মধ্যে, মানে যেহেতু এটা এখন বর্ষাকালীন সময়, অনেক সময় জল জমে, বা মানে জল জমে থাকলে তখন ওটাতে ছত্রাকজনিত রোগের আক্রমণ হয়, এটাকে আমরা গোড়া পচা রোগ বলি।
1: ঠিক আছে, জাপোকা ও সাদা মাছির আক্রমণ হয়।
0: হ্যাঁ, সাদা মাছিও হয়। সাদা মাছিটা সাধারণত পাতাতে হয়, হ্যাঁ, আর গোড়া পচাতে, মানে গোড়া পচায় রোগটাতে তখন আমরা অ্যাপ্লাই দেবো ক্ষেতের মধ্যে জেল্লা বলে একটা মেডিসিন, সেটা প্রতি 10 লিটার জলে 15 ml করে গুলে তারপর আমরা সেটাকে স্প্রে করব। আর আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যখনই আমরা এরকম ইনসেকটিসাইড, ফাঞ্জিসাইড এগুলি দেবো, তখন যাতে বিকেল টাইমটাতে দেবো, মানে সন্ধ্যের টাইমটা, যাতে সূর্যের আলোটা তখন মানে প্রখর না থাকে আর কি।
1: আরেকটা জিনিস ম্যাডাম, আমরা এই এই সময় যদি সবজি গাছে পোকামাকড় আক্রমণ হয়, আমরা কিভাবে বুঝবো যে এই গাছ বিভিন্ন পোকার দ্বারা আক্রান্ত?
0: আমরা যখন যে কোনো পোকায় যখন আক্রমণ করে, তখন সেটা হয়তো পোকাটা গাছের মধ্যে থাকে, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, অনেক সময় পাতার ওপরে থাকে না, অনেক সময় যখন আমরা দেখি পাতাটা একটু কুঁকড়ে যাচ্ছে, পাতাটা একটু হলুদ হয়ে যাচ্ছে, তখন আমরা পাতার নিচের যে সাইডটা, লোয়ার পোর্শনটাতে দেখবো যে ছোটো ছোটো পোকা থাকবে, গুড়ি গুড়ি পোকা থাকবে। অনেক সময় কি হয়, আমরা মাকড়সার মতো কিছু পোকা দেখে সেটাকে মানে লক্ষ্য করে রাখি না, লক্ষ্য করে ঠিক আছে চলে যাবে, এরকম আমরা করি, কিন্তু এগুলি কিন্তু পরে মানে ফসলের অনেক ক্ষতি করে। তো সেটা আমরা দেখে বুঝতে হবে যে, তারপরে আমাদের যে কাণ্ড থাকে গাছে, ওইখানে অনেক সময় কি হয়, মানে যেটা আমরা লেদা পোকা বলি, যে কাণ্ডটাকে পুরো মানে ছিদ্র করে দেয়, তো ওইটা আমরা আগের থেকে যখন ডগা ছিদ্র করে দেয়, তখন আমরা যেটা যদি এক দুটো গাছে যখন দেখবো এরকম হচ্ছে, তখনই দেখলে বুঝতে পারবো যে এটা মানে আক্রান্ত হয়েছে। হ্যাঁ, ঢলে পড়া রোগটা যেরকম কি হয়, যে যখন ঢলে পড়া রোগটা যে মাকড়সার মতোই কিছু পোকা থাকে যেটা পাতাটার নিচে থাকে, আর সেটা কি করে, ঢলে পড়া রোগের যে মাকড়সার পোকাটা, সেটা দিনের বেলা কোনো ক্ষতি করে না, যা ক্ষতি করবে সব রাতের বেলা করে, মানে রাত্রেবেলা সেটা কি করে, মানে পাতার যে রসটা থাকে সেটা শুষে নেয়। হ্যাঁ, অনেক সময় আমরা শোষক পোকাও বলি, শোষক পোকার দ্বারা এই মানে যখন রসটা শুষে নেয়, তখন গাছটা মানে একটু দুর্বল হয়ে যায় আর কি।
1: ম্যাডাম, আমরা মাঝে মধ্যে দেখি পাতা ছোপ ছোপ দাগ পড়ে গেছে।
0: হ্যাঁ, সেটা প্রকার আক্রমণ হতে পারে, বা গাছের ভাইরাল ইনফেকশন হতে পারে, অনেক সময় ব্রাউন স্পট বলি, যেটা আবার ব্যাকটেরিয়ার দ্বারাও হতে পারে, এটা মেবি উইল্টিং বলে আর কি, যে মানে গাছটা যে দেখতে মনে হয় যে গাছটা পুড়ে গেছে এরকম লাগে দেখতে। তো তারপর ওইটাকে আমরা, এগুলি সাধারণত ব্যাকটেরিয়ার জন্যই হয়, মানে যেটা ছিদ্র ছিদ্র, অনেক সময় কি হয় মানে ব্রাউন স্পটটা, মানে বাদামি স্পটটা যে বেশি যদি সিভিয়ার হয়, তখন সেটা মানে ইয়ে হয়ে যায়, মানে পুরো পাতাটাই ছিদ্র ছিদ্র হয়ে যায় আর কি।
1: আচ্ছা, আপনি তো বলছেন আর ঝিং, ঢেঁড়স, বরবটি, লঙ্কা, এইসব গাছে কি পোকা আক্রমণ হতে পারে?
0: হ্যাঁ, এইসব গাছে যেরকম আমরা যে ঢেঁড়স গাছ যেমন, ঠিক আছে, ঢেঁড়স গাছে অনেক সময় আমরা দেখি ঢেঁড়সটা যখন আমরা বাজারে যাই বা কিনি, তখন দেখবো কিছু কিছু ঢেঁড়সের মনে হয় যে বিচিগুলি এখন বেরিয়ে যাবে এরকম, মানে আমরা ভাবি যে অনেকগুলি বিচি বেবি আছে তার জন্য এরকম লাগছে, কিন্তু সেটাও কিন্তু একটা ওদের ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার, মানে এটাও কিন্তু একটা রোগের মধ্যেই পড়ে। তো মানে এটা অনেক সময় কি হয়, কোনো ভাইরাসের ইনফেকশানেও হয়, আবার অনেক সময় গাছে যদি আমরা ঠিকভাবে খাওয়া না দিই, গাছের খাওয়া থাকে এনপিকে এগুলি দিতে হয়, ওইটা যদি পরিমাণ মতো না হয়, তখনও ওই রকম হতে পারে। যেরকম আমরা যদি এরকম দেখি যে ঢেঁড়স যখন হচ্ছে, তখন ছোট ছোট এগুলি যখন মানে মোটামুটি আমাদের আঙুলের সমান যখন সাইজ হয়, তখন যদি দেখি যে এরকম বীজটা বেরিয়ে যাচ্ছে, এরকম টাইপের সিমটম দেখা দেয়, তখন আমরা গাছের মধ্যে গাছকে আগে খাওয়া দেব, ঠিক আছে, যে সেটা অনুখাদ্য হতে পারে, তারপরে এনপিকে 50-32-34 হতে পারে, 0-52-34, এগুলি আমরা গাছের খাওয়াটা যাতে গাছ ঠিকভাবে পায়, ওটা আমরা লক্ষ্য করব।
1: ম্যাডাম, আর একটা জিনিস যেটা বলছি, আপনি বাদামি বা কালো দাগ বলেছিলেন,
0: হ্যাঁ,
1: এটা কোন ভাইরাসের জন্য হয়?
0: এটা ভাইরাস না, এটা ব্যাকটেরিয়ার জন্য হয়। এটা ট্রাইকোডারমা ভিরিনি।
1: তো এটার জন্য তো কৃষক বন্ধুরা,
0: হ্যাঁ,

0: সেটা
1: স্প্রে
0: কিশোর,
1: করতে
0: হ্যাঁ
1: পারবে।
0: অবশ্যই করতে পারবে সেটার জন্য। আমি একটা বলে ইমিডাক্লোরোপিড একটা ইনসেক্টিসাইড আছে, সেটা যদি জলের সাথে মানে প্রতি 1 লিটার জলে 2 থেকে 2.5 ml করে আমরা অ্যাপ্লাই মানে স্প্রে করে দেবো
1: স্প্রে
0: আর
1: করতে
0: কি,
1: পারবো।
0: করলে তাহলে মানে ওটা অনেকটাই কমে যায় আর কি।
1: আচ্ছা, এবার আপনি আরেকটা জিনিস বললেন যে কুমড়ো গাছ, বেগুন গাছ, শশা গাছের কথা।
0: আচ্ছা হ্যাঁ,
1: শশা গাছ কিভাবে
0: শশা
1: আর
0: গাছে অনেক সময় আমরা দেখি অনেক ধরনের রোগ হয়। শশা গাছে বেশিরভাগ কি হয়, অনেক সময় পাতা হলুদ হয়ে যায় বা
1: হ্যাঁ
0: শশাটার
1: প্রায়
0: মধ্যে
1: দেখা
0: পোকা
1: যায় শশা
0: আক্রমণ
1: গাছের
0: করে,
1: পাতা
0: হলুদ
1: হলুদ
0: হয়ে
1: এরকম।
0: যাচ্ছে, হ্যাঁ হলুদ। তখন আমরা কি করি, এটা সাধারণত ভাইরাস ইনফেকশনের জন্য হয়, মানে এটা মানে প্রথমে 1-2টো পাতায় থাকে তারপর পুরো ছড়িয়ে যায়। তো তখন আমরা কি করব, এমিস্টার টপ একটা ইনসেক্টিসাইড আছে, ওইটা আমরা প্রতি লিটার জলে 1 ml করে মিশিয়ে তারপরে স্প্রে করে দেব, ঠিক আছে। আর এটার সাথে ইনসেক্টিসাইডটার সাথে আমরা আরেকটা কি করব, যে যাতে গাছের খাওয়ার কোনো অসুবিধা না হয়, যাতে গাছটা মানে যখন আমরা এটাকে স্প্রে করব, বাকি পাতা যেগুলি সবুজ হয়েছে ওইগুলি তো মরে যাবে, কিন্তু গাছের তো বৃদ্ধির প্রয়োজন,
1: প্রয়োজন, হ্যাঁ
0: তখন আমরা কি করব, NPK 20-20-20 এটাও গাছের গোড়াতে দিয়ে দেব। বা যদি আমরা মনে করি যে এটা লিকুইড পাওয়া যায়, আমরা জলের সাথে গুলে দিতে পারি, প্রতি 1 লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে স্প্রে করে দেব।
1: আমরা এতক্ষণ শুনলাম বিভিন্ন পোকার আক্রমণ এবং কি কি লক্ষণ, তো এর প্রতিকার তো
0: হ্যাঁ
1: অবশ্যই
0: প্রতিকার,
1: আছে।
0: ওইটাই রোগ অনুযায়ী আমাদের প্রতিকারটা হয়।
1: কখন আমরা কীটনাশক ওষুধ প্রয়োগ করব
0: আচ্ছা
1: কৃষকদের?
0: ওই যে মানে আমরা যখন সিমটমগুলি দেখব, যে যেরকম আমি একটু আগে শশার কথা বললাম, শশার মধ্যে অনেক ধরনের রোগ হয়, শশা পাতায় অনেক সময় আমরা তাও দেখি যে পাতাটা ছিদ্র হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে পাতাটা ছিদ্র করে মানে যে এটা হলো শোষক পোকা বা লেদা পোকা বলি, ঠিক আছে, লেদা পোকার দ্বারা পাতাটা ছিদ্র হয়ে যায়, তখন আমরা নিমাজিন বলে একটা মেডিসিন আছে ওটা আমরা স্প্রে করতে পারি। তারপর আমার সময় শশার কি হয়, গাছের যে গোড়া পচা রোগ হয়, মানে শশার গাছের যে লতানো থাকে ওইটার গোড়াটা পচে যায়, তখন আমরা মেনকোজেবিন মানে ছত্রাক, এটা সাধারণত ছত্রাকের
1: ছত্রাকজনিত
0: আক্রমণে হয়, হ্যাঁ ছত্রাকের আক্রমণে হয়, তখন আমরা মেনকোজেব স্প্রে করতে পারি, মেনকোজেব কার্বন
1: কি
0: ডাইজিন
1: পরিমাণে স্প্রে
0: এগুলো,
1: করব আমরা?
0: হ্যাঁ সেটা যে মেনকোজেবটা আমরা স্প্রে করতে পারি, প্রতি 1 লিটার জলে 1.5 ml করে আমরা স্প্রে করব মেনকোজেবটা।
1: তারপরে বেগুন গাছের কথা বলছেন,
0: হ্যাঁ বেগুন গাছে তো
1: বেগুন গাছের পোকার আক্রমণের লক্ষণগুলো বললেন।
0: লক্ষণ, হ্যাঁ লক্ষণগুলি যেরকম পাতা, প্রথমে তো পাতা কুঁকড়ে যায়, তারপরে পাতা হলুদ হয়ে যায়, তারপরে যেরকম যে পাতার যে ডগাটা, গাছের যে ডগাটা থাকে সেটাও ঢলে পড়ে যায়। আরেকটা যেরকম এখন বেশিরভাগ হচ্ছে করলা গাছে, ঠিক আছে, করলা গাছে আমাদের কি হয়, অনেক সময় দেখি করলার যে গাছটা মানে করলাটা তেতো হয় ঠিক আছে, কিন্তু গাছটাতে অনেক সময় ইঁদুরের আক্রমণ বেশি হয়, তখন আমরা যদি ওইটা করলা গাছের মধ্যে মানে জৈবিক পদ্ধতিতে যদি যেরকম আমাদের কাঁচা হলুদ পাওয়া যায়, হলুদের মধ্যে এবার হলুদ মিশিয়ে মানে হলুদটাকে পেস্ট করে হলুদের যে জলটা থাকে সেটা যদি আমরা গাছের গোড়ায় দিতে পারি, তার জন্য মানে মানে ইঁদুরের আক্রমণটা কম হয়। আর যেরকম করলাতে আবার সাদা মাছের আক্রমণ খুব বেশি হয়, সেটার জন্য আমরা কি করব, এটার সিমটমটা মানে যে আমরা কিভাবে বুঝবো যে সাদা মাছে আক্রমণ করেছে, তখন দেখবো করলার যে পাতাটা থাকে সেটা আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে, তখনই বুঝবো যে এটাতে সাদা মাছের আক্রমণ হয়েছে। আর তার জন্য আমরা এমিস্টার টপ প্রতি 1 লিটার জলে 1 ml করে মিশিয়ে স্প্রে করে দেব।
1: আর একটা বললেন বরবটি গাছ, বরবটি গাছের মানে কিভাবে পোকার আক্রমণ হয়েছে সেটার লক্ষণগুলো যদি বলেন,
0: আচ্ছা
1: আমরা
0: যেরকম
1: কিভাবে বুঝবো?
0: আচ্ছা হ্যাঁ, বরবটি গাছে কি হয়, বরবটি গাছের পাতায় ছোট ছোট সাদা দাগ হয়ে যায়, মনে হয় যে মানে কিছু একটা হেঁটে গেছে, হ্যাঁ কিন্তু এরকম ব্যাপার হয় না, কি হয় সেটা যে ভাইরাসটা থাকে সেটা বা বিভিন্ন যে পোকা থাকে সেটা কি লিফ মাইনর বলে একটা পোকা থাকে যেটা পাতার যে রসটা শুষে নেয়, ঠিক আছে, তো তখন আমরা বুঝতে পারি না যে সেটা কী সিমটম, তো যখন যদি আমরা পাতার মধ্যে দেখি সাদা সাদা দাগ হচ্ছে তখন আমাদের বুঝতে হবে যে ওই পোকার আক্রমণ হয়েছে। আর তার জন্য আমরা ভলিয়াম ফ্লেক্সি একটা মেডিসিন আছে ইনসেকটিসাইড, যেটা আমরা প্রতি 10 লিটার জলে 8 ml করে মিশিয়ে স্প্রে করে দেব। তারপরে আরেকটা যেরকম বরবটির ক্ষেত্রে কি হয়, ফুল ঝরে যায়, ঠিক আছে, মানে বরবটির যে ফলটা হয় সেটা ফলটা আসার পরে ঝরে ঝরে যায়, তখন আমরা কিং ডক্সা বলে একটা মেডিসিন আছে যেটা প্রতি 10 লিটার জলে 15 ml করে মিশিয়ে দিতে পারে।
1: জৈবিক পদ্ধতিতে কিভাবে রোগ নিরাময় করা যায়?
0: আচ্ছা জৈবিক পদ্ধতিতে আমরা, জৈবিক পদ্ধতিটা সাধারণত মানে খুবই ভালো, যেটা এখন

0: আগেকার দিন এখনে চলছে, মানে সেটা মানুষ এখন রাসায়নিক পদ্ধতিটাকে পিছিয়ে ফেলে এখন জৈবিক পদ্ধতিতেই রোগ নিরাময়ের জন্য চেষ্টা করছে। তাতে আমাদের ফসলেরও ভালো, আমাদের মাটিরও ভালো, মাটির কোনো গুণগত মান নষ্ট হয় না, বা আমরা যে ফসলটা যে খাই তখন আমাদেরও কোনো অসুবিধা হয় না। তো তার জন্য আমরা জৈবিক পদ্ধতিতে আমরা যেটা বেশিরভাগ ব্যবহার করা হয় সেটা হলো নিম গাছকে আমরা খুব ব্যবহার করি জৈবিক পদ্ধতিতে রোগ নিরাময় জন্য। এবার সেটা নিম গাছে, হ্যাঁ, নিম আর নিজে, এবার সেটা বা পাতার হতে পারে বা গাছের ডালে হতে পারে। তো এরকম আমরা কি করি যে যদি মানে আমাদের সেটা সাধারণত বেশি কোয়ান্টিটিতে না হলেও আমরা বাড়ি ঘরে যে যারা ক্ষেত কৃষি করে, ছাদ বাগান করে, বাড়ি ঘরে ছোটোখাটো গাছ লাগায়, ওই আমরা কি করতে পারি যে নিম আমরা যদি কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে জৈবিক পদ্ধতিতে আমরা নিমে যে পাতাটা থাকে, পাতাটা প্রথমে আমরা জলে সিদ্ধ করে, গরম জলে সেদ্ধ করে, তখন ওইটার সাথে কোনো কিছু শ্যাম্পু থাকে সবার বাড়িতে, বা যেরকম ভীম থাকে মানে বাসন মাজার যে সাবান থাকে, বা যে কোনো সাবান, যাতে এটা সাবানটা কেন মিশিয়ে দেওয়া হয়, যখন আমরা ওই নিমের জলটা গাছে স্প্রে করব, গাছে দেব যা বা পাতায় দেব, তখন যাতে ওই পাতাতে মানে নিমের যে নির্যাসটা ওইটা যাতে লেগে থাকে, মানে পড়ে না যায়। আমরা তো সাধারণত গাছের পাতা জল পড়লে সেটা পড়ে যায়, তো সেটা যাতে লেগে থাকে এবং পোকাগুলি যাতে আমরা ভালোভাবে দমন করতে পারি, তার জন্য আমরা সেটার সাথে সাবানটা মিক্স করি, তারপরে করে সেটা ঘরোয়া পদ্ধতিতে স্প্রে করতে পারি। তারপরে আবার আমরা যেরকম হলুদের ব্যবহার করতে পারি, হলুদ যেরকম কাঁচা হলুদ, হ্যাঁ, কাঁচা হলুদটাকে আমরা পেস্ট করে ওটা যে জলটা থাকে ওইটাও আমরা গাছের পাতাতে স্প্রে করতে পারি। সেটা মানে হলুদের ব্যাপারটা সেটা করা ভালো যেখানে শুধু পোকাটা থাকে ওইটাতে, পুরো গাছটাতে না করে শুধু পোকা যেখানে
1: গাছগুলি আক্রান্ত
0: আক্রান্ত হয়েছে ওইটাতে আমরা সেটা স্প্রে করতে পারি আর কি।
1: একটা জিনিস আপনাকে বলতে হবে যে জৈবিক কীটনাশকের চেয়ে জৈবিক পদ্ধতিতে রোগ প্রতিরোধ করা,
0: হ্যাঁ,
1: এটা অনেকটা
0: অনেকটাই ভালো,
1: অর্থনীতিতে সাশ্রয়,
0: অনেকটা সাশ্রয়। কারণ আমরা যখন যে কোনো কীটনাশক, আমরা সাধারণত সারের দাম অনেকটা কম হয়, ঠিক আছে, কিন্তু যে মানে আমরা যে কীটনাশকের জন্য কৃষকদের মানে বেশি পরিমাণে টাকাটা, কস্ট অফ কাল্টিভেশনটা বেশি পড়ে যায়, কারণ এগুলো অনেকটা বেশি, মানে ছোটো ছোটো মানে এরকম যে 20 ML 30 ML এর একটা বোতলের দামই 150-200 টাকা, যেখানে আমরা দেখি যে আমাদের সার কিনতে প্রতি কেজি আমরা সার 8-10 টাকায় পেয়ে যাচ্ছি। তো তার জন্য আমাদের ওইটাতে কৃষকদের অনেকটা সাশ্রয় হয়, যাতে ঘরোয়া পদ্ধতিতে মানে এটা আমরা নিরাময় করতে পারি রোগটা।
1: তাছাড়া কীটনাশক ওষুধের একটা ইয়েও আছে, অপকারিতা
0: অপকারিতা, হ্যাঁ, কীটনাশক ওষুধ যেরকম আমরা যদি মাটিতে থাকে, মাটির যে ক্ষতি উপকারী যে জীবাণুগুলি থাকে যেটা গাছের আমরা উপকার করে এবং মাটির উর্বরতা বাড়ায়, সেগুলিও মানে অনেক সময় মারা যায়। তো তার জন্য আমরা গাছে যখন মাটিটা আমরা দু তিন বছর আমাদের লাভ হবে যখন আমরা গাছকে স্প্রে করব, কিন্তু আস্তে আস্তে মাটির গুণগত মানটা কম হয়ে যাবে, গাছের যে খাদ্যের প্রয়োজন মাটি থেকে ওইগুলি আস্তে আস্তে কমে যাবে বা নষ্ট হয়ে যায় আর কি।
1: আর ম্যাডাম,
0: হ্যাঁ,
1: সাদা মাছি আক্রমণ কিভাবে প্রতিরোধ করব?
0: আচ্ছা, সাদা মাছের আক্রমণের জন্য আমরা ট্রেসিড বলে একটা মেডিসিন আছে, ট্রেসিডটা আমরা প্রতি 1 লিটার জলে 1 ML করে মিশিয়ে তারপর আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। ট্রেসিড আছে, তারপর যেমন সাফ পাউডার আছে, সাফ পাউডারটা সাধারণত কৃষকরা বেশি ব্যবহার করে, কারণ সাফ পাউডারটার দামটা কিছুটা কম হয়, কম দামের মধ্যে আমরা মানে কৃষক ভাইরা মানে এটাকে ভালোভাবে ইয়ে করতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ,
1: আচ্ছা ম্যাডাম, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে পড়েছি, আপনার কাছে জানবো যে এখন যে বৃষ্টির জন্য কি কি রোগ সবজি ক্ষেতে রোগ হতে পারে সাধারণত?
0: আচ্ছা, হ্যাঁ, বৃষ্টির জন্য প্রথমেই যেটা আমি বলবো সেটা হলো গোড়া পচা রোগ, ঠিক আছে, তারপরে হলো ছত্রাকজনিত রোগ, মানে একই জায়গায় যখন অনেক দিন জল জমে থাকবে বা গাছের মধ্যে অনেক জল জমে, তখন পোকামাকড়ও বেশি হবে। আর ছত্রাকজনিত রোগটা সাধারণত কি হয়, যখন ওটার মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় আসে, মানে পোকামাকড় গাছটাতে এসে বসে ওদের পলিনেশনের জন্য, তখনই ওইটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে। তো তখন ওই যখন বৃষ্টি সময় কি হয় যে যেহেতু জলের মধ্যে জীবাণুও বেশি থাকে, তার জন্য তখনে ওই ছত্রাকজনিত রোগটা বেশি হওয়ার সম্ভাবনা আছে।
1: তাহলে এই সময় কৃষক ভাইরা এই রোগ,
0: হ্যাঁ, এই সময়
1: করতে
0: কৃষক ভাই
1: কি
0: একটাই
1: কি ব্যবস্থা গ্রহণ
0: হ্যাঁ
1: করবে?
0: একটাই আমি বলবো যে যখনই মানে প্রথম

0: প্রথমে তো যেহেতু বৃষ্টির সময়, এখন জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালোভাবে রাখতে হবে, যাতে ক্ষেতের মধ্যে জল জমতে না পারে বা গাছের গোড়ায় জল জমতে না পারে। হ্যাঁ, ওদের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যেমন রিজ অ্যান্ড ফারো মেথড, মানে এটা কিছুটা যেখানে গাছটা লাগাবে সেটার যে জমিটা, সেটার যে জমিটা ওইটা লেভেলটা একটু ওপরে রেখে, হ্যাঁ, তারপরে যাতে জলটা সহজে বেরিয়ে যেতে পারে, তারপরে গোড়ার জায়গাটাতে একটু মাটি দিয়ে ভালো করে যাতে জল জমতে না পারে সেটা দেখতে হবে। আর যখনই কৃষক ভাইরা যখন কোনো সিমটম দেখতে পাবে গাছের মধ্যে, যে কোন, হ্যাঁ, কোনো লক্ষণ দেখতে পারবে, তখনই যাতে সঙ্গে সঙ্গে মানে নিজেরা এটাকে প্রতিরোধ করার ব্যবস্থা নেয়, এরকম না যে হচ্ছে হতে মানে এটা ঠিক হয়ে যাবে, এরকম যাতে মানসিকতা না থাকে।
1: আচ্ছা, আর আরেকটা মানে জিনিস দেখতে হবে, ক্ষেতে রোগাক্রান্ত পাতা বা ফল দেখা মাত্রই তা ছিঁড়ে ফেলতে হবে।
0: হ্যাঁ, সেটা এখন যেরকম আমরা দেখি অনেক সময় যে আমি বললাম যে পাতা হলুদ হয়ে যায়, ঠিক আছে, তো এক দুটো পাতা যখন আমরা দেখবো যে হলুদ হয়ে যাচ্ছে বা অনেক সময় পাতা যে কুঁকড়ে যায়, হ্যাঁ, তখন যদি আমরা দেখি, তো প্রথমে যদি একটা মানে পুরো ক্ষেতের মধ্যে যদি এক দুটো গাছে হয়, তখন আমরা পুরো গাছটাই উঠিয়ে ফেলে দেব। আর ফেলে দেব বলতে এরকম না যে পাশে ফেলে দেব, সেটা সবচেয়ে ভালো গাছটাকে পুড়িয়ে ফেলা, মানে যাতে রোগটা বা পোকাটা অন্য কোনো জায়গায় ছড়াতে না
1: পারে।
0: পারে, সেটা আমরা লক্ষ্য রাখবো।
1: কৃষক বন্ধুরা, তাহলে এতক্ষণ শুনলেন এই সময়ে বিভিন্ন সবজি ক্ষেতে বিভিন্ন রোগ পোকার আক্রমণ এবং এর প্রতিকার সম্পর্কে, এ নিয়ে বললেন কৃষি বিশেষজ্ঞ শ্রীমতী পূজা রায়। ম্যাডাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে কথা হবে আগামী শনিবার সন্ধ্যে 6:30। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান সূচি। একটু পরে অর্থাৎ 7:05 শুনবেন বন্দনা অনুষ্ঠানে বাংলা ভক্তিগীতি। অনুষ্ঠানে আজকের শিল্পী অনুপ জালোটা। 7:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসের প্রাক সন্ধ্যায় রাত 8:05 শুনবেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার বেতার ভাষণ। অনুষ্ঠানটি আপনাদের আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এর অবধি পরেই শুনবেন দেশাত্মবোধক গান। গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানটি শুনবেন 8:30। আজকের অনুষ্ঠানে গুণীজন কবি জয়দেবনাথ সাব্যম। 9:00 যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। 9:30 সরগম অনুষ্ঠানে শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীত। এতে শুনবেন আজ বাঁশিবাদন, শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, রাগ মিয়া কিমাল্লার। সিনিয়র সিটিজেন অনুষ্ঠানে হারানো দিনের গান শুনবেন রাত 10:00। দশটা বেজে 30 মিনিটে জানিয়ে দেওয়া হবে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, সে সাথে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। জানলেন অনুষ্ঠান সূচি।

আকাশবাণী বিলোনিয়া, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:05 হয়ে 5 সেকেন্ড। এখন শুনুন বাংলা ভক্তিগীতি বন্দনা অনুষ্ঠানে আজকের শিল্পী অনুপ জালোটা।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি বন্দনা অনুষ্ঠানে শিল্পী ছিলেন অনুপ জালোটা, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রের ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এর অব্যাহতি পরেই শুনবেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার বেতার ভাষণ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার এবং ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলমে প্রবেশ করেছে। অনূর্ধ্ব ১৮ পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: इस चैंपियनशिप के माध्यम से योगासन को एक कॉम्पिटिटिव स्पोर्ट्स के रूप में नई पहचान मिलेगी। मुझे विश्वास है कि भविष्य में योगासन भी अंतर्राष्ट्रीय खेलकूद में अपनी जगह बनाएगा, चाहे ओलंपिक्स हो या मल्टी स्पोर्ट्स इवेंट्स हो। और निश्चित तौर से इसमें अहमदाबाद

0: होने जा रही इस पहली वर्ल्ड योगासन चैंपियनशिप की बहुत बड़ी भूमिका होगी।
1: বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 60টি দেশ থেকে 400 বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন। বিশ্ব যোগাসনের এই অনুষ্ঠানের লক্ষ্য সারা বিশ্বে যোগ ও সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যোগকে অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে।
2: Venezuela is possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
1: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি।
3: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG, natural gas remain stable and adequate stocks of petrol, diesel, LPG are available in the country. Our refineries are operating at optimum level. As far as domestic cooking LPG gas is concerned, no dry out has been reported on the LPG distributorships. Around 99% of the bookings are now online.
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তি যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ NEC-র 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক্সান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতাই আজ একজোট হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুভারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035 এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। তিনি আরও বলেন, দুই দেশের এই বৈঠকে ভারত ও ব্রিটেনের সর্বাত্মক অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার ও ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলি সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন তিনি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য পেয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্যঘর মুক্ত বিজলি যোজনা দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
4: The 2.65 gigawatt was the total installed capacity in India. Now it is 150 plus gigawatt as far as solar alone I am speaking. If at all I can speak about the non-fossil sources, it is 288 gigawatt, including wind, of course hydro, hydro, pump storage, all put together.
1: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি

0: ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।
1: ওয়েস্ট বেঙ্গল লেজিস্লেটিভ অ্যাসেম্বলি আজ নেভা মে জুড়না মেয়ে মানতা হোক ঐতিহাসিক মেয়ে ওয়েস্ট বেঙ্গল কে মাননীয় স্পিকার রতীন্দ্র বোস জি কো উনকে টিম কো মে বধাই দেতা হুম। ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম মে জুড়নে সে আব পশ্চিম বঙ্গল অ্যাসেম্বলি ওর দেশ কে জিতনা অ্যাসেম্বলিজ হ্যাঁ জিতনা বিধানসভায় হ্যাঁ হামারা পার্লামেন্ট হাম সব এক প্ল্যাটফর্ম মে আ গয়ে।
0: ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে।
2: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে, সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: সংঘ লোক সেবা আয়োগ UPSC পরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে এবং ভুয়ো পরীক্ষার্থী বা জালিয়াতি রুখতে একটি ফেস অথেন্টিকেশন প্রোটোকল তৈরি করেছে। কমিশন সম্প্রতি সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে এই ফেস অথেন্টিকেশন ব্যবস্থার প্রয়োগ করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে UPSC চেয়ারম্যান ডক্টর অজয় কুমার বলেন, জালিয়াতি মুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এটি কমিশনের নেওয়া একটি নতুন পদক্ষেপ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় পৌঁছেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ু 1 জুন কেরালায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু 3 দিন বিলম্বে ওই রাজ্যে আজ থেকেই মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। জাকার্তা ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এমআর অর্জুন এবং হরিহরন করুণন পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ এক হাড্ডাহাড্ডি ম্যাচেই ভারতীয় জুটি মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাংখাই সিংকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলামে প্রবেশ করেছে। খবর শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককতমা পরিও সবিতা দেববর্মা তিনি নি ককতমা বোবাগ রক্ষা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল ভেনেজুয়েলা নে বার্জা মাঞ্জার রাষ্ট্র বক্রক দেলস জি রড্রিগেস বাই কক লাম সালাইমাও আজুক লাইখা কেন্দ্র নি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সাকা মোদি হাফাংনি চেতন বাই সালচি সালকা আঞ্চায়ত হালো খামিয়ানি জরা পাই তাবু হামক্রাইনি কেন্দ্র অঙ্গীবা চাখা কেন্দ্র নি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি লকা সালাইনি হাস্তে বেড়াইমাও ফাইখা হাস্তেওত সহক বার্ণ সামুঙ্গ ফুনাঙ্গই তাং সামুং বাঙ্গনা নিতাই ফুরংমুঙ্গ হামক্রাই খ্লাইনানি হাফাং কক রাজাখনে সাকা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল ভেনেজুয়েলা নি বার্জা মাঞ্জেক রাষ্ট্র বক্রক দেল সি রড্রিগেস বাই ককলাম সালাইমাও আজুক লাখা ককলাম সালাইমাও খক থক বানিয়া রাং বক সিনলাইমং শাক হাম সেপ্তাই অটোমোবাইল নখবই জুদা জুদা বাবায় চোবাচুনি লাম বাংরানা নাহারে ককলাম অংখা ককলাম সালাইমা ইয়াগুলো নাইখুংনি সালকা বেদেক নি তাঁকরা রুদ্রেন্দু টেন্ডন শাখা হাকতর নি কতর থক তংমা হাকতর ভেনেজুয়েলা বাই থক মাঞ্জু লাইমং হালকরা খ্লাইনানি শাখা ফান বক্সিনকা খরক নই অজানি বিশিং আমচাইতাই হায়ুং বেরেমনি কক্ন তুই ব ককলাম অংখাতাই গ্লোবাল সাউথ নি বাগে বখাক নই নি হালকনতাই ব কুথু খ্লাইনা ও ফান বক্সিনে কক অংখা কেন্দ্র নি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সাকা মোদি হাফাংনি

Chetan by Shalchi Shalka Amchayo Tonghalok, Hamyani Jora Pai Dabu Hamkraini Kendro Ungiba Chakha, Shilongo Fields Nichi Tham Shalchi Shalka Parishotni Kutum Laimao, Manjagi Boshaka, NEC Tabu Amchaini Hamkraitai Luku Roknik Kakama Shupung Nao, Nangma Barja Yasagitongo, Shalchi Shalka Amchai Hamkrai Montri, Jyotiraditya Shindia Shaka Shalchi Shalka Amchai Notaibo, Pankraktai Hamkrai Klainao, Bebak Ojarok, Thanshake Shamutangitongo. Pandamanjaka Megaloini Hastefa CH Bijoy Shankar, Montriokra Konarat Shangma, Dunar Montre, Yakcho Shokanto Mojumdar, Kendroni Shorastro Shoship, Gubindo Mohon Tai, Dunar Naikungni Tankra, Shonjo Jazu, Abono Karibo, Shalchi Shalkam, Chani Kaijar Hasteni, Hastefatai, Montre Okrashong, Manjaka. Kendroni Shorastro Montri Omit Shah Tini Noka Shalini Haste Beraimao Faika Megaloini Shilongo NEC Panda Manjak Mayagulo Shanjao Agortalao Faika Agortala MBB Birkun Kolao Mushang Shahano Lamshoka Hastini Montriokra Professor Dr. Manik Shah Aro Manjaka MP Rajib Bhattacharjo Agortala Puro Naikraini Mayor Deepak Majumdar Hastini Shoshib Okra JK Sinha Police Ni Dagipang Okra Onurak Nokhoboi Bharat Ni Shankrak Bahinitai BSF Ni Dagi Function. Abuni Yaglobo Birkun Kola Nishimi Shalwagano, BSF Shodor, Naikungo Tanka, Police Shodor Naikung Nibakakti Shazaka, Kanafungo, Udipur Matabari Tirprashundri Mandobo, Mutaidena Tanga Kendroni Montri Omichaha, Abuni Yaglo Agurthalani Kacham Rashbabono No Clau, Pushbabonto Pelesho, Hamutai, Ruma Panda, Manjagana. Diboro Longkamura Ari Amsai Berainao, Tangana Aro, BSF Ni Joandok by Koklam Shalaina, Abuni Yaglo Machangshaho Shalbagani BSF. Shodor Naikungo Kuchukberem Niko Klam Shalaimao Manjagana Aro Montriokra Professor Dr. Manik Shah Shoshib Okra Police Ni Dagipang Okra BSF Ni IZN No Kobi Kuchuk Azukthaini Adongrok Manjagna Koktungo Montriokra Norendro Modi Kuna Montri Bokrok Norendro Modi Kana Gujratai Domon Beraimao Thangana Montri Bokrok Shurato Khok Chichar Shai Chara Rizak Bang Rang Ni Juda Juda Hamkrai Gerang Tang Batang Ni Holong Thong Kayena Tai Chengiriwi Bosong Ni Bekhago Yafarana Abono Karibo Machang Modi Gujrato Kainira Thuyam Ganang Kital ESI Shakham Nogno Chengiriwana Sanjao Montri Bokrok Domono Shogima Yaglo Beg Bagi Kok Nei Shai Chukuras Niji Rizak Rangni Hamkrai Ganang Tang Batangno Chengiriwana Shakham Birkung Thanglai Shu Beraikiri Tang Bekhrep Manjumung Sheptai Luku Hamkrai Rizak Nokhobi Juda Juda Babaya O Tang Batangro Mukthango Sasar Zagana Hastio Tosho Hukbar Untotok no Shamungo Funangai Tang Shamung Bang Renanitai Furung Mungo Hamkrai Klainan Hapankok Reza Kanishaka Jonozati Hamkrai Montri Bikas Devoma Tini Jirania Bakakse Chompok Nogoni Kola Bagan Amchai State Sheri Culture Training Institute Berai Nayi Bo Okok no Shaka Berain Mao Jorao Montri Motani Tabuk Ni Tong Halok Tinang Ni Untotok Tai Hamkrai Ni Juda Juda Bakago Kurungzak Adong Rok by Shukrubai Koklam Shalaka Akashwani Agartala Kendroni Okoktuma Kanaitong Bayo Akashwani Ni Koktumani Update Manani Bagi Login Clyde www.newsonair.com News on AIR App Stay Tutor by Facebook Platform AIR News Alerts to YouTube on ID News on AIR Official Abono Karibo Akashwani Agartala Kendroni Koktuma Update Manake Twitter Eba X Handelo Akashwani News Agartala Facebook AIR News Agartala YouTube Akashwani News Agartala Naina Nangana Atai Malmata Hamkrai Montri Sudang Sudas Tini Unokoti Hankar Fotigrai Bidan Shaba Kendroni Jogonath Pur Tai Fotigrai Hati Berai Naikya Berai Majora Bini Logi Tongkha Krungzak Amsaini Luku Adong Hafangni Officer Tai Engineerok Berai Naimao Yagulo Montri Masang Das Shaka Hatino Hamkrai Ketal Shep Bai Manjuzak Luku Hamkrai Rugzak Laitishano Hafangni Bakakte Shakthharmung Naharjakha Kana Hayung Tongkor Shal Abono Rugitini Agortolani Hoda Shangshanai Motani Jugalima by Walk for Your Planet Tongkor No Romui Narakani Bagai Himboto Klaizaka Agortola Nuyungma Lamprani Shimichenge Juda Juda Lamao Himboto Klaizaka
আগরতলা পুর নাইখরাই মেয়র দীপক মজুমদার সাকা আগরতলা আউলিন সরাই সরাই নাই থকতায় কেতাল থাইস নাম তিসানান নাহারে পুর নাইখরাই হামক্রাই রেগজাক সামুং সাকথারে তাংজাগি দঙ্গ তিনি পুর নাইখরাই চিদক নম্বর ওয়ার্ড বেড়াই নাইমা পায়ে ককতুমা থুমনাই রক্ন অ ককন শাখা ব শাখা আগরতলা আউলিনি জুদা জুদা লামা রেখুঙ্গ তংমা আওয়াইমুং রক্ন দায়টি নরে রেজাগান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিডকনি ক্রিকেট বাতাইলাইমা তিনি সিমি চেংজাখা ওয়াতিনি বাকি মথাকজাক তংমানে তিনি কাইথাম থংমুং অংখা নরসিংগর টিআইটি থংখলা ও আগরতলা কোচিং সেন্টার রান বাচিবা বাই জিবি প্লেস সেন্টার ন এমবিবি স্টেডিয়াম ও এগিয়ে চল সঙ্গ রান ছাড়া থামচি থাম বাই নিউ প্লেস সেন্টার ন তাই নরসিংগর পিটিএ থংখলা নচুক মোচা ক্লাব উইকেট কাইচার বাই চাম্পামুড়া কোচিং সেন্টার ন মেজেনখা ভারতনি নবার দুইবার বেদেক শাখা বস্কাং দামনি চিব্রিনি বিশিং সালগ্রা সালথাংনি নবার কেরালাম তামিলনাডু তাই কর্ণাটক আমচাইও গবাং ওয়াতেই ওয়াইমানো হনাই হজাক মংরেখা নবার দুইবার নাইখং বস্কাং সালনাই সালথামনি বিশিং সালগ্রা সালথাম নকবার নকবার গুয়া মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তাই সালচি সালকা আমচাইও হাফাইন ইয়াং অতালনি চি সালমারিনি বিশিং ত্রিপুরা মণিপুর মিজোরাম তাই নাগাল্যান্ড গবাংখে ওয়াতেই ওয়াওন হনাই শাখা ককতুমা ফাইনানি সিগাং ককতুমা বুবা রক্তে ভাষা সাফিরো মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী তিনি দিল্লি কেতাল ভেনেজুয়েলানি বার্জা মাঞ্জাক রাষ্ট্রবক্রক ডেলসি রড্রিগেস ভাই ককলাম সালেমাও আচুক লেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা মোদী হাফাংনি চেতন ভাই সালসি সালকা আমচাইয় তংহালক হামিয়ানি জরা পাই তাবু খামক্রাইনি কেন্দ্র উন্দুই বাচাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নৌকা সালাইনি হাস্তে বেড়াইমাও ফাইকা হাস্তেও তো সৌবার ন সামুঙ্গ ফুনাঙ্গই তাং সামুং বাংগ্রানি তাই ফুরংমুঙ্গ হামক্রাই ফ্লাইনানি হাফাং কক রেজাখনি শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা ককতুমা তিনি বাকে অরণ্য পাইখা উল্লেখ ককতুমা আওয়াই অঙ্গানে খনা ফুং দামসনি সতী ব্রিচিও

0: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन से बिजली बिल से मुक्ति और बिजली की बचत के लिए पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी।
1: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026 মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে এবং এই অঞ্চলকে বিবাদের কেন্দ্রস্থল থেকে সম্ভাবনার কেন্দ্রে রূপান্তরিত করেছে। শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন যে এনইসি উত্তর পূর্বাঞ্চলের জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং সংস্কৃতির প্রসারের পাশাপাশি এই অঞ্চলের উন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনা একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও আজ এনইসির বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ উত্তর পূর্বাঞ্চল গড়ার সংকল্পে সবাই ঐক্যবদ্ধ। বৈঠকে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও উত্তর পূর্বের অন্যান্য রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ আজ এনইসির বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। আগরতলায় এমবিবি বিমানবন্দরে শ্রী শাহকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক

অভিষেক দেবরায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ সহ ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকগণ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ আগামীকাল সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দেবেন। এরপর আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে বিলাসবহুল পাঁচতারা হোটেল তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে লঙ্কাপুরা সীমান্ত চৌকি পরিদর্শন করবেন তিনি, সেখানে বিএসএফ এর জওয়ানদের সঙ্গে আলোচনা করবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আধিকারিকরা, আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ জানিয়েছেন, সারা দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, গত তিন দিনে 1,50,00,000 এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে 1,43,00,000 সিলিন্ডার সফলভাবে সরবরাহ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অধীন জগন্নাথপুর ও ফটিকরাই বাজার দুটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ও প্রকৌশলীরা। পরিদর্শন শেষে মন্ত্রী শ্রী দাস জানান, বাজারগুলোকে উন্নত, আধুনিক ও জনবান্ধব করে তুলতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারগুলিতে ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। উদয়পুর মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে আজ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার উপর এক মহড়া অনুষ্ঠিত হয়। মহকুমা শাসক ত্রিদীপ সরকার জানিয়েছেন, এই মহড়ায় ছিল এয়ার স্ট্রাইক ও বোমা বিস্ফোরণের কারণে বিপর্যয়ের পরিস্থিতি হলে কিভাবে দুর্গতদের উদ্ধার করা হবে সেই বিষয়ে নানা প্রক্রিয়া প্রদর্শনের মাধ্যমে সচেতনতা গড়ে তোলা। এই মহড়াতে আপদা মিত্র, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক, দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ, আরক্ষা দপ্তরের কর্মীরা অংশ নিয়েছেন। ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 33তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আগরতলায় সিআইটিইউর রাজ্য কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শিবিরে 32 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আগরতলা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পুর নিগমের উন্নয়নমূলক কাজকর্ম জোর কদমে চলছে। আজ পুর নিগমের 16 নম্বর ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। তিনি জানান, আগরতলা শহরের বিভিন্ন রাস্তার পাশে সব ধরনের বিজ্ঞাপন খুব শীঘ্রই সরিয়ে ফেলা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026-এ পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, এটি সমগ্র ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রযুক্তি নির্ভর জনসেবা, তৃণমূল স্তরে উদ্ভাবনী উদ্যোগ এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজলভ্য করে তোলার ক্ষেত্রে বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের এই জাতীয় স্বীকৃতি রাজ্যের জন্য এক অসাধারণ অর্জন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ নতুন দিল্লিতে দেশের প্রথম যাত্রীবাহী ফ্ল্যাক্স ফুয়েল গাড়ির যাত্রার সূচনা করেছেন। ফ্ল্যাক্স ফুয়েল গাড়িতে জ্বালানি হিসেবে 20% ইথানল ও 80% পেট্রোলের মিশ্রণ যেমন ব্যবহার করা যাবে, পাশাপাশি সম্পূর্ণ ইথানল দিয়েও এই গাড়ি চলবে। শ্রী পুরী বলেন, এর মধ্য দিয়ে ভারতের জ্বালানি ব্যবহারের এক নতুন যুগের সূচনা হল। যদি নতুন 2 এবং 4 চাকার গাড়িগুলির 50% ফ্ল্যাক্স ফুয়েল ব্যবস্থাপনায় চলে, তাহলে আরও 311,80,00,000 ইথানলের প্রয়োজন হবে। এর ফলে কৃষকরাও 12,403 কোটি টাকা অতিরিক্ত আয় করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়িও উপস্থিত ছিলেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, রাজ্যের রেশম চাষ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। আজ জিরানিয়া মহকুমার চম্পকনগর স্থিত কলাবাগান এলাকার স্টেট সেরিকালচার ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করে তিনি এই কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস, এ উপলক্ষে আজ আগরতলায় অর্পণ।

সামাজিক সংস্থার উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মেরা যুব ভারত বা মাই ভারত এক সপ্তাহে সর্বাধিক সংখ্যক ব্যবহারকারীর অনলাইন কুইজে অংশগ্রহণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি অর্জন করেছে। এই কুইজে 390,000-এরও বেশি অংশগ্রহণকারী সম্পূর্ণভাবে অংশ নেন। আজ নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এই স্বীকৃতির শংসাপত্র গ্রহণ করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে ফের শুরু হয়েছে। বৃষ্টির জন্য আসর সাময়িক বন্ধ ছিল, আজ আসরের তিনটি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় আগরতলা কোচিং সেন্টার 55 রানে, জিবি প্লে সেন্টারকে এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলে সংখ্য 133 রানে, নিউ প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মৌচাক ক্লাব 8 উইকেটে চাম্পমুড়া কোচিং সেন্টারকে পরাজিত করে। কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 7 দিন কেরলম, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে 10 জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026-এ মোহনপুর আরটি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা। এখন ত্রিপুরা সরকারের পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার একটি বেতার ভাষণ প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনী এবং সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে।
1: প্রিয় ত্রিপুরাবাসী, আগামী 5 তারিখ জুন সমগ্র বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস 2026। এই বিশেষ দিনে আমি বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত স্তরের নাগরিক, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবারও বিশ্ব পরিবেশ দিবস আমাদের সামনে এক নতুন অঙ্গীকারের বার্তা নিয়ে এসছে। এই বছরের মূল ভাবনা নির্ধারিত হয়েছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আ ফিউচার, অর্থাৎ প্রকৃতি ধারা অনুপ্রাণিত জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। সবুজ পাহাড়, নিবিড় অরণ্য আর অনুপম জৈব বৈচিত্র্যের এক অপরূপ লীলাভূমি আমাদের এই পার্বত্য রাজ্য। অনাদিকাল থেকে আমাদের প্রকৃতি তার অকৃপণ ভাণ্ডার উজাড় করে দিয়েছে আমাদের এই পুণ্যভূমিতে। তবে বর্তমান বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে মারাত্মক বিপর্যয়ের কালো মেঘ ঘনিয়ে আসছে, তার বিরূপ প্রভাব থেকে আমাদের এই রাজ্য আজ মুক্ত নয়। মানব জাতির অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, অসচেতনতা, প্রকৃতির উপর ক্রমাগত হস্তক্ষেপের ফলে আমাদের চারপাশের অমূল্য পরিবেশ ও বাস্তুতন্ত্র আজ গভীর সংকটের সম্মুখীন। এই অবস্থাতে আমাদের মূল লক্ষ্য হল প্রকৃতির সেই চিরন্তন ও সহনশীল রূপ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা, জলবায়ু সংকট মোকাবেলায়

0: নির্দিষ্ট ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা এবং সর্বোপরি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, দূষণমুক্ত ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। এখানে আমাদের কি হচ্ছে ত্রিপুরায়, যে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে আমরা বিভিন্ন গাইডলাইন ইস্যু করে থাকি, এবং বিশেষ করে ওয়ান টাইম প্লাস্টিক ইউজেজের উপর আমাদের নিষেধাজ্ঞা আমরা জারি করেছি এবং ভবিষ্যতেও করব, এবং বিভিন্ন প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে আমরা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে পরিবেশ বান্ধব সড়ক নির্মাণের মতো যুগান্তকারী কিন্তু কাজ ত্রিপুরায় হচ্ছে। তবে সরকারের এই দূরদর্শী কল্যাণমুখী প্রয়াস তখনই সর্বাংশে সফল এবং পূর্ণতা পাবে যখন রাজ্যের প্রতিটি নাগরিক ব্যক্তিগত সামাজিক স্তরে সচেতন হয়ে নিজেদের দৈনন্দিন জীবনে পরিবেশ অনুকূল অভ্যাস তথা মিশন লাইফ এর মূল নীতিগুলিকে স্বতঃস্ফূর্তভাবে আপন করে নেবে। এবং আমাদের মনে রাখতে হবে, আজকের সচেতনতাই কালকের ভবিষ্যতের সুরক্ষা। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, বনভূমিময় পরিচ্ছন্ন শক্তি সাশ্রয়ী এক সবুজ ত্রিপুরা গড়ে তুলব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব এক সুন্দর, সুস্থ ও নিরাপদ পৃথিবী। নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন ত্রিপুরা সরকারের পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার একটি বেতার ভাষণ। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনি এবং সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে।

এতক্ষণ শুনলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা সরকারের মাননীয় বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার বেতার ভাষণ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন গুণীজন সান্নিধ্যে এই অনুষ্ঠানটি। আজকে গুণীজন সান্নিধ্যে এই অনুষ্ঠানে রয়েছেন কবি জয়দেবনাথ।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, গুণীজন সান্নিধ্যে এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভকামনা। আজকে আমাদের এই গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের বিশিষ্ট একজন তরুণ লেখক, ঔপন্যাসিক শ্রী জয়দেবনাথ। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
2: নমস্কার।
1: তো গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে আমি প্রথমে জানতে চাইব যে কিভাবে এই মানে লেখালেখিতে আশা পদার্পণ করা।
2: লেখালেখিতে পদার্পণ মানে কবে করা হয়েছে সেটা নির্দিষ্টভাবে মানে তারিখ বলা যায় না, কিন্তু ওই সময়টুকুই আমি মোটামুটি
1: বুঝতে পারছি।
2: ওই সময়টা বলতে পারো, আমি যখন স্কুলে ছিলাম দেওয়াল পত্রিকায় নাটক লেখার মধ্য দিয়ে আমার মানে সাহিত্যে প্রবেশ স্কুল জীবন থেকে আর কি।
1: স্কুল জীবন থেকেই লেখালেখি। তো এই পর্যায়ে মানে লেখালেখি কিভাবে চলছে, কি লিখতে ভালো লাগে?
2: আমি তো মূলত কথা সাহিত্য নিয়ে চর্চা করার চেষ্টা করি আর এখনো সেটা নিয়েই করছি।

0: আর নাটকও লেখা হয়, কিন্তু আমার মানে প্রথম সৃষ্টি হচ্ছে নাটক।
1: আচ্ছা, প্রথম নাটক দিয়ে শুরু, অনেক কবিতা দিয়ে শুরু হয়।
0: স্কুলে দেওয়াল পত্রিকায় মহালয়া উপলক্ষে একটা নাটক লিখেছিলাম, আমার শিক্ষক মহাশয় ছিলেন শ্রদ্ধেয় ডক্টর থায়ু মগ, আমাদের স্কুলের টিচার ছিলেন, উনি আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন প্রথম নাটকটা লেখার পর। তখন আমার মধ্যে একটা মানে প্রেরণা পেলাম যে সৃষ্টির কাজে, তখন থেকে মূলত চেষ্টা করতে করতে আজকের এই কথা সাহিত্য নিয়ে কাজ করার সুযোগ বা ইচ্ছা এবং সাহস।
1: আচ্ছা, কথা সাহিত্য বলতে গেলে তো বাংলা সাহিত্যের অনেকের কথা মনে পড়ে, বাংলা সাহিত্যের সমস্ত দিকপাল কথা সাহিত্যের, তাদের মধ্যে কাকে ভালো লাগে? যেহেতু আপনি উপন্যাস নিয়ে চর্চা করেন বা লেখার চেষ্টা করছেন,
0: এটি আসলে একটি কঠিন প্রশ্ন। আমাদের বাংলা সাহিত্যে যারা কথা সাহিত্যের দিকপাল রয়েছেন, তারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় কারোর সাথে কারোর তুলনা না করে যদি আমি বলি, আমার ব্যক্তিগত পছন্দের কথা হয়তো বলতে পারি, কিন্তু সেই কথা বললে কথাটা অসম্পূর্ণ হয়ে যাবে বলে আমার ব্যক্তিগত অভিমত। তো আমার ইমদাদুল হক মিলন, মানে আমাদের বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে যারা রয়েছেন, হুমায়ুন আহমেদ তো সবারই প্রিয় প্রায়, আমাদের ভারতের শরৎচন্দ্র সকলের প্রিয়, সকলের প্রণম্য, আর কবিগুরুর কথা তো আর নতুন করে কিছু মানে এক্সট্রা করে কোনো কিছু বলতে হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে যাদেরকে কথা সাহিত্যের মানে দিকপাল বা গুরু যাদেরকে মানি, তাদের প্রত্যেকের প্রতি আমাদের মানে সমান শ্রদ্ধা থাকে এবং পছন্দের ব্যাপারটাও থাকে। কিন্তু আমি যে নামগুলো বললাম, হয়তো এই এই ওনাদের বইগুলো বেশি পড়া হয়েছে বা বেশি ঘাটা হয়েছে সেই জন্য বললাম, কিন্তু আর যাদের বই পড়াও হয়নি হয়তো, কিন্তু তাদের কথা তো মানে বলিনি, কিন্তু এদের মানে এ না যে ওনারা আমার অপছন্দের কেউ। আর আমার তো বয়সও কম, আর পুরো জীবন হয়তো প্রকৃতি আশীর্বাদ করলে হয়তো আরো কিছুদিন বাঁচব।
1: তো ধরো এই পর্যন্ত আমরা তো জানি যে যে জয় দেবনাথ মানে উপন্যাস নিয়ে চর্চা করে, উপন্যাস লেখে, তো উপন্যাস লেখাটা একটা মানে অনেকটা অধ্যাবসায় বা চর্চা অনুশীলনের ব্যাপার। তো আপনার কি উপন্যাস লিখতেই ভালো লাগে?
0: হ্যাঁ, আমার মূলত উপন্যাস লিখতেই ভালো লাগে।
1: এ পর্যন্ত আমরা তো বেশ কয়েকটা উপন্যাস আমরা পেয়েছি,
0: দুটো পেয়েছেন এমনিতে,
1: দুটি কি কি?
0: অবেলার অসুখ নীহারিকা পাবলিশার্স থেকে, আর আমার গদ্য গ্রন্থ রয়েছে বেদনা বিলাস নীহারিকা পাবলিশার্স থেকে, তুলসী পাবলিশিং হাউস থেকে আছে সম্পর্কের দেনা পাওনা, আর এছাড়াও আমার কয়েকটি সম্পাদনার বই রয়েছে যেগুলো ত্রিপুরা রাজ্যের তরুণ কবিরা লিখেন এবং আমি সংগ্রহ করি এবং সম্পাদনার মানে অসম্পূর্ণ সম্পাদনা করি।
1: এটা আবার কিরকম?
0: এটা হচ্ছে আমাদের আধুনিক বাংলা সাহিত্যের মানে ত্রিপুরার যদি দেখি, যারা নতুন লিখতে আসেন তরুণ কবিরা, তাদের প্রথম প্রত্যেকটা প্রত্যেকের একটা প্রথম সৃষ্টির ওই যে নিজের সৃষ্টির প্রতি যে যত্ন এবং তাদের যে প্রত্যাশা, ওই প্রত্যাশাটুকু আমরা যারা সম্পাদনা করি, আমরা তো তাদের বয়সের চেয়ে বেশি সিনিয়র না, তো আমরা যারা সম্পাদনা করি তাদের ওই সৃষ্টিটাকেই আমাদেরকে সম্মান করতে হয়। ওই সম্মান করার ক্ষেত্রে আমাদেরকে কোথাও কোথাও সম্পাদনাটা পুরোপুরি হয়তো করা হয়ে ওঠে না, সেজন্য আমি বলছি অসম্পূর্ণ সম্পাদনা।
1: এটা এটা মনে করা উচিত, সম্পূর্ণ করাই উচিত,
0: করা উচিত, কিন্তু আমরা যদি প্রথম দিন থেকে সম্পাদনাই করি, আমার মতামত বা আমার ব্যক্তিগত অনুভূতি, আমরা অনেক তরুণ প্রতিভাকে হারাতে পারি হয়তো। আমার ব্যক্তিগত অভিমত, হয়তো অনেকেই আমার সাথে দ্বিমত হতেই পারেন।
1: ঠিক, এটা একটু কনসিডারেশন করা আর কি।
0: আমি একবারের কথা বলছি, প্রথমবারের কথা বলছি।
1: আচ্ছা, আমরা একটা কিছু কি শুনতে পাবো, কোনো কবিতা বা অনুগল্প?
0: আমি একটি গদ্য পড়ি।
1: অবশ্যই ছোট মনে হয়,
0: ছোট,
1: ঠিক আছে।
0: আমি নাম দিয়েছি নীরহারা পাখির চিঠি। তুমি চলে যাবার পরে আমি আর আমার তুমি চলে যাবার পরে আমি আরও একবার প্রেমে পড়েছিলাম, জানো? মনে আছে রামনগর রোডে নারায়ণ কাকুর বাড়ির কথা? সে বাড়িতে ভাড়া থাকত মেয়েটি, আমি থাকতাম দোতলায়। কাজ থেকে ফিরে ভাড়া বাড়ির ছাদে উঠে বসতাম, একপাশে ভাঙা এক প্লাস্টিকের চেয়ার, বাকি জায়গা জুড়ে নারায়ণ আঙ্কেলের ফুলবাগান। সন্ধে নামার ঠিক আগে একটি টবে লাগানো কামিনী ফুল গাছে খুব যত্ন করে জল দিত মেয়েটি। আমি ছাদ থেকে বসে বসে দেখতাম, এমনি করে চলছিল দিনগুলো। হঠাৎ একদিন কাজ থেকে ফিরে দেখি মেয়েটির ঘরে তালা। নারায়ণ আঙ্কেলের ছেলে অঙ্কুশ বলল, মিতা আন্টি চলে গেছে বাড়িতে। মেয়েটির নাম যে মিতা সেদিন প্রথম শুনলাম। হঠাৎ বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, কি এক বিষণ্ণতার ভেতর কেটেছে কতগুলো সন্ধ্যা, কি বলবো। মেয়েটিকে বলতে পারিনি কতটা অভাব অনুভব করছি, বুকের ভেতরটা কেমন হাহাকার করছে। বুকের ব্যথা বলায় আরেকটি কথা মনে পড়ল, দেবারতী দাকে তো চিনতে, আমাদের পার্সেল দিত যে, তোমাকেও তো বহুদিন পার্সেল দিয়ে গেছে। একবার যে কলার মোচার রান্না করে দেবারতী দাকে দিয়ে পাঠিয়েছিলে মনে আছে? ভদ্রলোক এক দুপুরে দেশি আলু ও কই মাছের ঝোল দিয়ে পেট ভরে ভাত খেয়ে ঘুমাচ্ছিল, হঠাৎ বুক ব্যথা। বৌদি কেঁদে কেঁদে ফোন করল, দৌড়ে গেলাম। রাস্তায় যদিও অটোর জন্য দেরি হয়েছিল সেদিন, হাসপাতালে নিয়ে গেলাম। রাতটুকুও থাকলো না, চলে গেল। 3 বছরের শিশুটির মুখের দিকে তাকাতে পারছিলাম না, জানো। বৌদি এখন হাউসকিপিংয়ের কাজ করছে, বর্তমানে বাপের বাড়িতে থাকে। তারপরে একদিন অফিসে গিয়ে দেখি আমার চাকরিটা চলে গেছে। নানা রকমের কারণ দেখালো তারা, আমি কোনো প্রতিবাদ করিনি। নির্দোষ হয়েও নির্দোষ প্রমাণ না করে চাকরি ছেড়ে চলে এসেছি। একা মানুষ, থালায় দুমুটো ভাত আর মাথার উপর একটু ছাদ হলে চলে যায় আমার। কেন এত খাই খাই করব, ঝামেলা করব বলো? যাদের খুব দরকার তারা করুক। তুমি চলে যাবার পর আসলে অনেক কিছুই বদলে গেল। কত পাখি চলে গেল নীরে, কত নদী শুকিয়ে গেল অকালে, দুধু বালু চর কেবল, কাছের দূরের কত মানুষকে এভাবে হারালাম, কত কিছু চলে গেল বদলে গেল। সব কিছুর পরেও এই গল্পগুলো তোমাকে শোনানোর আগ্রহটি কেবল বদলালো না, কেবল তোমাকে বলতেই ভালো লাগে। মাঝে মাঝে ইচ্ছা হয় তোমাকে বলি, আমার মন ভালো নেই, মন ভালো করে দাও।
1: হাউসকিপিং, পার্সেল, এই শব্দগুলি আমাদের রামনগরে এসেছে খুব বেশি দিন হয়নি, তো এটা নিরেট নতুন গল্প, নতুন প্রজন্মের গল্প।
0: আমি চেষ্টা করি আমার অবলার অসুখে যখন বিভিন্ন জায়গায়, আমার বিভিন্ন ফ্লটের মধ্যে, আমি এখানে আধুনিক সমাজ ব্যবস্থার যা যা মানে আনুষাঙ্গিক যে বিষয়গুলো থাকে সেগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি।
1: সুন্দর, খুব ভালো লাগলো যে সমসাময়িক কিছু কিছু বিষয়বস্তু, এটা অনুগল্প তো
0: বলা যায়, আমি তো গদ্য বললাম।
1: গদ্য তো এই গল্পে বা গদ্যে আমরা স্থান পেয়েছে আর কি, খুব ভালো লাগলো। তো এরকম কি গদ্য লেখা হচ্ছে, এগুলি দিয়েও কি একটা গ্রন্থ প্রকাশ করা যায়?
0: হ্যাঁ যায়, কিন্তু আমি এগুলো দিয়ে গ্রন্থ প্রকাশ করিনি।
1: আচ্ছা, আগামী দিনে ইচ্ছে আছে?
0: আগামী দিনে এগুলো দিয়ে এখন
1: পর্যন্ত কবিতা থেকে, অমৃতাক্ষর থেকে ধরো সুন্দর কথা বাদই দিলাম, কবিতার স্ট্রাকচারটা এখন ছোটো ছোটো হয়ে আসছে। অনুকবিতা, অনুকবিতার থেকেও আরও পরমাণু কবিতা, গল্প, অনুগল্প, এটাও ছোটো। এটাও কি সময়ের দাবি নাকি কি মনে করছো এটাকে তুমি? এটা কি এখানে কি সাহিত্যের গুণগত মান কি ধরে রাখা সম্ভব হয়
0: এখন,
1: বা এগুলি লিখে আমরা কি আগামী দিনে কি বার্তা দিতে পারবো?
0: দেখুন, রবীন্দ্রনাথ কখনো সমসাময়িক কোনো কিছু বিষয় নিয়ে, তার ওনার কালজয়ী কোনো কিছু নেই। আমরা যদি রবীন্দ্রনাথের বিসর্জন নাটক দেখি বা বিভিন্ন নাটক দেখুন আর অন্যান্য নাটকগুলো দেখুন, কিছুদিন আগে আমাদের এখানে কোভিড গেল, পুরো বিশ্বব্যাপী একটা মানে বিপর্যয়ের সময় আমরা কাটিয়ে উঠলাম। তো সেই সময়ে অনেকেই অনেক রকমের লেখা লিখেছিলেন, ওই যে লকডাউন, লকডাউনের ডায়েরি, বিভিন্ন রকমের লকডাউন।

0: ধরে রাখার জন্য, কিন্তু আমরা কি ধরে রাখতে পেরেছি? পারিনি কয়েক বছর আগে।
1: এখান থেকে আমরা অনেক লেখক পেয়েছি এই লকডাউনের পিরিয়ড থেকে,
0: দুঃখের বিষয় ওনারা তো এখন আমরা ওইভাবে আর ওই ওই ফ্লোটা এখন পাচ্ছি না।
1: পাচ্ছি না।
0: তো
1: অনেকে আসে চলে যায়, এটা বোধহয় চলে যাওয়ার জন্যই আসে।
0: লিটল ম্যাগাজিনের মতো, লিটল ম্যাগাজিনের সৃষ্টি নাকি হয় মানে
1: ধ্বংসের জন্য,
0: ধ্বংসের জন্য।
1: এই কথাটা বললে আবার অনেক লেখক খুব ক্ষুব্ধ হন।
0: না, এটাই তো আসলে আমাদের কারো এটি একটি মন্তব্য। তো অনেকে যারা যারা একমত হন হন, যারা হন না তো হইতেই হতেই পারেন। প্রত্যেকে তো ব্যক্তিগত মতামত জানানোর একটা,
1: আগামী দিনে কি ইচ্ছে আছে? মানে
0: উপন্যাস
1: উপন্যাস
0: উপন্যাস
1: বেশি বেশি করে উপন্যাস লেখা।
0: হ্যাঁ,
1: উপন্যাস মানে একটা থিম, একটা কাহিনী থাকে আর কি,
0: একটা নির্দিষ্ট সমাজ ব্যবস্থা চিত্র উঠে
1: চিত্র উঠে আসে। মানে এটা পড়লে কি হয়, একটা তো মেসেজ পাওয়া যায়, মানে লেখক কি বলতে চায়, একটা ব্যাখ্যামূলক স্পষ্টভাবে পাওয়া যায়। তো আমরা চাই যে মানে আরো বেশি করে উপন্যাস লেখা হোক, মানে তোমার কলম দিয়ে।
0: সেটা তো আমারও একটি নিজের প্রতি নিজের একটা প্রত্যাশা থাকে, তারপরও সকলের সহযোগিতা এবং স্নেহ তো প্রত্যাশা করি এবং সেটা আশা করি পাব। আগামী দিনে আরও উপন্যাস আসবে, সে মানে আশাটুকু আমি নিজেও করি।
1: ঠিক, এখনো তুমি অনেকের কথা বললে, তো ঠিকই যে হুমায়ুন আহমেদের এক একটা স্লট আমাদের আমাদের যেন মানে মগজে বসে গেছে আর কি। শরৎচন্দ্রের কথা বলে তো লাভই নেই, শ্রীকান্তকে তো আমরা সবসময় দেখতে পাই চোখের সামনে,
0: সেটাই।
1: রবীন্দ্রনাথের এই সমস্ত কালজয়ী উপন্যাস বা বড় গল্প যেগুলি,
0: দেবদাস যে পড়েছে সে চোখের জল ফেলেনি এমন তো পাঠক নেই।
1: সেই তো
0: মানে উপন্যাসিক নিজেই কাঁদিয়ে দিয়েছেন লাস্ট শেষের পাতায়।
1: কালজয়ী উপন্যাস।
0: আর উপন্যাস থেকে শেখার যে বিষয় থাকে, পাঠক প্রত্যাশা যেটা থাকে, সেটা বিষয়ে হুমায়ুন আহমেদ বলেছিলেন। হুমায়ুন আহমেদের বই নিয়ে একবার একটা সমালোচনার আলোচনায় একটি বিষয় উঠে এসেছিল, কোন একজন আলোচক বা গবেষক কথা বলেছিলেন, বাংলাদেশের কোনো, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে আসছে না, উনি বলেছেন হুমায়ুন আহমেদের কোনো উপন্যাসে বা কোনো বইয়ে শেখার মতো কিছু নেই। উত্তরে হুমায়ুন আহমেদ বলেছিলেন, আমি তো পাঠ্য বই লিখছি না।
1: সেই তো,
0: যারা পাঠ্য বই লেখে তাদের তো শেখানোর জন্য লেখে, আমি তো শেখানোর জন্য লিখছি না।
1: রবীন্দ্রনাথের শেষের কবিতাতে কি শেখানোর, রবীন্দ্রনাথের শেষের কবিতা আমি যদি পড়ি বা যদি শুনি তাহলে আমি কি শিখতে পারব?
0: আমি তো উপন্যাস থেকে কিছু শিখি না, ধারণ করি।
1: এটা এটা কোনো কথা হলো যে, যাই হোক, এটা অনেকের অভিব্যক্তি হতে পারে।
0: উপন্যাস মানুষকে, আমার মানে ব্যক্তিগত মতামত, উপন্যাস মানুষকে একটি ধারণা দিতে পারে বা একটা চিত্র চোখে একটা ছবি দিতে পারে। একটা উপন্যাস একটা ছবি উপহার দিতে পারে আমাদের।
1: অবশ্যই উপন্যাস একটা মানুষকে তার জীবন সম্পর্ক আগে ব্যবহার করাতে পারে বা জীবনকে সামনে থেকে দেখাতে পারে। আমি যদি আরো স্পষ্ট করি বলি যে উপন্যাস কি বলবো, এখন আমি যদি বলি রবীন্দ্রনাথের শেষের কবিতা অমিত এবং লাবণ্যের চরিত্র কি শিখিয়েছে আমাকে, তো তুমি যদি বলো কি শিখিয়েছে, প্রেম শিখিয়েছে না স্যাক্রিফাইস শিখিয়েছে, উৎসর্গ শিখিয়েছে?
0: যেখানে প্রেম কোথায় থাকে সেখানে উৎসর্গ তো
1: উৎসর্গ তো থাকবে। তো রবীন্দ্রনাথের এই যে কালজয়ী উপন্যাস, অনেকে বলে এটা উপন্যাস না, এটা কাব্যগ্রন্থ।
0: নামটি শুনলে তো প্রথমেই বলবে কাব্যগ্রন্থ।
1: তো কি লিখে গেছেন যে এক একটা উপন্যাসে কবিতা এবং গদ্য সবকিছু মিলেমিশে একাকার? ও ব্লো জেন্টলি ওভার মাই গার্ডেন, মিস্টেরিয়াস আনক্যাপচারেবল, চুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ দক্ষিণ সাগরের সুমিরণ, যে ক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। এটা উপন্যাস, এটা উপন্যাসের লাইন চ্যাল তো কবিতা বসিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমরা উপন্যাস বলতে পারি? অনেকে বলে না এটা কাব্যগ্রন্থ। যাই হোক, তো

0: এইভাবে যে লেখা, মানে এক একটা উপন্যাস আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে।
1: উপন্যাস এমন একটা
0: উপন্যাসটা
1: জায়গা, মানে আমি দেখেছি বা আমার ধারণা উপন্যাস এমন একটা জায়গা সেখানে আপনি কবিতাও থাকতে পারে এবং আপনার বাজারের বাজার বাজেমাল খরচের যে স্লিপ, স্লিপটাও থাকতে পারে। এবং
0: অবশ্যই
1: অনেক উপন্যাসে, অনেক উপন্যাসে স্বামী তার স্ত্রীকে বাজারের যে স্লিপ, শুকনো মরিচ, লবণ, যা যা আমাদের রান্নাঘরের দ্রব্যাদি থাকে সেই লিস্ট করে দিয়েছেন লেখক। সেই লিস্টটা দিয়ে একটা বই, একটা পেজে পুরো এটা সাজিয়েছেন। এবং তখন যে আমাদের প্রত্যেবর্তী উপন্যাসটি প্রত্যেবর্তী যে একটা ধারণা, সেই ধারণাটা অন্যরকমভাবে একটা স্লিপ করে আরেকটা জায়গায় চলে যায়। আর আমরা যদি হুমায়ুন আহমেদের উপন্যাস দেখি, সদ্য লেখক তো সাইকোলজি নিয়ে খুব ঘাটাঘাটি করেন, খুবই ঘাটাঘাটি করেন বা করতেন, ওনার লেখায় তা ফুটে ওঠে। তো একটা মেয়ে সায়েন্সে বা বিজ্ঞান বিভাগে পড়ছে, তার সিলেবাসের যে বিষয়,
0: বলো,
1: সিলেবাসের বিষয়টাও পর্যন্ত ওই উপন্যাসে উঠে আসে, উপন্যাসে লিখেছেন উনি। তো আমি আমার একটা উপন্যাস লিখতে গিয়ে, একটা আমার যে গল্পের উপন্যাসের নায়িকা ছিলেন, ওনার যে রোগটা হয়েছিল, এই রোগের কি কি কারণ, এই রোগের ফলে কি কি হয়, এবং আমি যে বলবো পাঠককে, যে বলবো এই রোগটা ঠিক হবে না, সে ব্যাপারে আমার ডাক্তারের সাথে কনসাল্ট করতে হয়েছে, টোটাল কি কি লক্ষণ, কি কি ব্যাপার আছে,
0: ঠিক ঠিক
1: সে ফটটার জন্য আমি অনেকদিন সময় নিয়েছি, এটা শেষ পজিশনে গিয়ে। এই এই শুধু ডক্টরের সাথে কনসাল্ট করার জন্য 1 বছর আমার উপন্যাসটা বের হয়নি।
0: না, এটা তো করতেই হবে, কারণ
1: কারণ আমি তো ভুল তথ্য দিতে
0: ভুল
1: পারবো না।
0: তথ্য তো দেওয়া যাবে না। অবশ্যই, দেখি আরেকটা আরেকটা কিছু কবিতা না,
1: একটা কবিতা পড়ি তাহলে আসুন। তো আমাদের ছোট্ট একটি কবিতা, উত্তরাধিকার। বহু আগে বাবাকে কোনো এক সন্ধ্যায় বলেছিলাম, তোমার সকল দুঃখ একদিন মুছে দেব। ক্রমশ বড় হচ্ছি, পাশাপাশি যেন দুঃখও বড় হচ্ছে বাবার। আমার সন্তানও এখন 10, বাবার দুঃখ এখন আমি মুছতে পারিনি। বাবার দুঃখ আগের থেকে অনেক বড়। বাবার দুঃখ নিয়ে আমি কবিতা লিখি, তবুও বাবাকে বলতে পারিনি, বাবা যে দুঃখ তোমার নিজের ডেকে আনা, তা নিয়ে আফসোস করে কি লাভ।
0: বাবাদের দুঃখ বোধ বেড়েই যায়। হ্যাঁ,
1: এখানে এই দুঃখটা তো আমি,
0: বাবাদের দুঃখ কমে না, দিন দিন বাড়ে। সুন্দর কবিতা, তুমি ঠিকই বলেছো যে কবিতার চেয়ে তোমার এই উপন্যাস এবং গল্প ভালো লাগে। কবিতার মধ্যে তার স্পষ্টতা আমরা দেখি আর কি।
1: কবিদের যে ত্যাগ বা কবিদের যে মানে মেডিটেশন বা যাপন, এটা একটা সাধনার ব্যাপার। কবিতা সহজ কোনো ব্যাপার না, সাধনার ব্যাপার। যে সাধনা আমার দ্বারা হয়তো হয়নি বা কতটুকু হবে তা জানি না, কিন্তু কথা সাহিত্য বা আপনি প্রবন্ধের কথা বলুন, সেটা আপনি চেষ্টা করলে বা একটু ঘাটাঘাটি করলে, পড়াশোনা করলে, আলাপ আলোচনা করলে কোনো একটা চিত্র আপনার কাছে হয়তো ধরা দেবে। কিন্তু কবিতা মানে একবারে মানে অভিমানী প্রেমিকার মতো, যেমন পাঠক অনেক সব সব পাঠকের কাছে কিন্তু কবিতা ধরা দেয় না, আমার কাছে অনেক কবিতা ধরা দেয় না, হ্যাঁ তারপর অনেক কবির কাছেও কবিতা ধরা দেয় না। আর কবিরা তো
0: কবিতাকে যেভাবে ধরা যায় সেভাবেই,
1: হ্যাঁ, এবং কবিতা তো কবি লিখতে পারে না, কবিতা নিজেই কবিকে দিয়ে লিখিয়ে নেয়। এরকম
0: রবীন্দ্রনাথের ক্ষেত্র, রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্য গ্রন্থ যখন লেখা হয়েছিল, তখন একটা সমসাময়িক, তখনকার সময়ে যারা হাংরি স্টেজ বা ছিল বা রবীন্দ্রনাথের সমালোচক ছিল, তারা বলেছেন যে পুনশ্চ কবিতা কিছুই বোঝা যায় না, কবি কি লিখেছেন, দুর্বোধ্যতা। কিন্তু এখন পুনশ্চ আমরা যদি দেখি বা পড়ি, কত সহজ। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ মানে যতগুলি কাব্যগ্রন্থ আছে, সোনাতরী থেকে শুরু করে, নারী থেকে শুরু করে, পুনশ্চ, আমার মনে হয় যে পুনশ্চ সবচেয়ে বেস্ট।
1: তবে গীতাঞ্জলি,
0: গীতাঞ্জলি
1: না ঠাকুরের তো, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে, প্রত্যেকটা কবিতা নিয়ে ওনার আমার মানে যতটুকু ধারণা, বা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যে গবেষণামূলক গ্রন্থগুলো পাওয়া যায় সেগুলোর রবীন্দ্র গবেষক যারা আছেন হয়তো অনেকে একমত হবেন বিষয়টা নিয়ে, যে উনি প্রত্যেকটা কবিতাকে প্রত্যেকটা মানে আলাদা আলাদা সময়ে খুব দেখে আসতেন, বা আমরা যেরকম প্রিয় মানুষকে দেখে আসি বা দেখার ইচ্ছা জাগে, তো কবি রবীন্দ্রনাথ আমার মনে হয় ওনার প্রত্যেকটা সৃষ্টি কবিতাকে
0: না, ঠিক, একদম ঠিক বলেছো।
1: এবং উনি প্রত্যেকটা কবিতার মধ্যে কলম দিয়ে কেটে কেটে কেটে কেটে শব্দ পরিবর্তন বা এই শব্দটা এখানে এটা হবে, কিন্তু যেটা কেটেছেন উনি সেটাকে কেটে একটা চিত্র বানিয়ে ফেলেছেন, একটা ঘর, একটা গাছ।
0: বিষয়ভিত্তিক লিখেছেন।
1: হ্যাঁ,
0: তুমি দেখো শিশু ভোলানাথ, শিশুদের জন্য সোনাত্তরী, বর্ষা নির্ভর কবিতা, পুনশ্চ প্রেমের কবিতা, তো এইভাবে লিখেছেন। গান যেভাবে লিখেছেন, কবিতাও ঠিক এইভাবে লিখেছেন। গান, গানের ক্ষেত্রে তুমি দেখো পুজো পর্যায়, প্রকৃতি পর্যায়, প্রেম পর্যায়,
1: সব পর্যায়ে সকল পর্যায়ে বাউলাঙ্গিকের গান,
0: বাউলাঙ্গিক, তো পর্যায় ভাগ করা আছে। আমার মনে হয় যে না, সবই উদয় এক রবীন্দ্রনাথের ক্ষেত্রে। একটু আগে তুমি বলেছিলে যে সাধন, কবিতা লিখতে গেলে সাধন করতে হয়, আমরাও তো রবীন্দ্রনাথের ক্ষেত্রে এটাই দেখেছি। যে লোকটা লিখতে পারো আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তারই মাঝখানে, এটা সাধন না করলে তো পাওয়া যায় না, ধ্যান না করলে এই ধরনের কথা তো আসে না। যদিও উনি পরব্রহ্মের উপাসক ছিলেন।
1: এখন আমাদের যে 64টি কলা, মানে আর্ট ধরে যাই, আমাদের আমরা যেই যাই ফিল্ডের মানুষ, আমরা প্রত্যেকেই চাই, মানে প্রত্যেকেই বিশ্বাস করি যে আমরা যদি যারা লেখক, তারা মনে করি যে অনেকেই মনে করেন কলম দিয়ে হয়তো আমাদের যে স্রষ্টা বা যে ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরকে আমরা পেয়ে যাই। যেমন বাউল আব্দুল করিম শাহ আব্দুল, মানে বাউল আব্দুল করিম শাহ আব্দুল করিম একই কথা, মানে উনি বলেছিলেন যে সুরের মাধ্যমে ঈশ্বর সাধনা সম্ভব। ওনাকে একটা সাক্ষাৎকার এরকম বলা, জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি মনে করেন, আপনাকে আলাদা কোনো দরকার আছে, মানে পুজো পার্বণ দরকার আছে? উনি বলছেন না, যে
0: লালন তো এটাই বলে গেছে।
1: হ্যাঁ, লালন বলেছেন যার যার মনের মানুষ আছে তার ঈশ্বর সাধনার প্রয়োজন নাই।
0: ঠিক ঠিক ঠিক,
1: এই কথাগুলো তো
0: লালন তো একথা বলে গেছে।
1: সেটাই সেটাই,
0: লালন তো মানুষের মাঝে ঘুরে বেরিয়েছে, মানে খুঁজেছেন আল্লাহকে।
1: মানুষ ধরো মানুষ ভজন, শোন বলিলে শোন বলিলে পাগল মন।
0: আমার রবীন্দ্রনাথ কিন্তু লালনকে অনেক পছন্দ করতেন। আমি বলছি না যে কোনো কিছু অনুকরণ করেছেন বা বা কিছু, তা না। লালন ফকির, আব্বাস উদ্দিন, তাদেরকে অনেক পছন্দ করতেন রবীন্দ্রনাথ।
1: এবং ওনার গানেই তো অনেক, গানেই তো বাউলাঙ্গিকের গান,
0: বাউলাঙ্গিকের গান অনেক আছে। ঠিকই, তারা মনে হয় অনেক অনেক আধুনিক ছিলেন, অনেক অতি আধুনিক ছিলেন,
1: আধুনিক ছিলেন, আরো 150-200 বছর আগের আধুনিক মানুষ বলতেই পারি আমরা।
0: তারা তো বিবেকানন্দের আগে জন্মগত, তখনই তো বলে গেছে, ঠিক না? আর কিছু কি শুনতে পারবো একদম সময়ে? তো খুব ভালো লাগলো গুণীজন সান্নিধ্যে, যে গুণী ব্যক্তিত্বের সঙ্গেই কথা বলা আমাদের। আমরা আশা করব যে আগামী দিনে জয় দেবনাথের কাছ থেকে আমরা আরো বেশি বেশি করে, শুধু উপন্যাস না, গল্প কবিতাও চাই। এবং যারা লেখালেখি করার জন্য উৎসাহী বা লেখালেখি করতে চায়, আমার মনে হয় যে তুমি করেই বলি, তোমাদের মতো যারা পথপ্রদর্শক বা অগ্রণী যারা, তারা বোধহয় একটু অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। এটা বোধহয় সময়ের দাবি, না হলে যে যার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আসবে, চলে যাবে।
1: সেটি ভাবনার বিষয়। এবং
0: অবশ্যই তো আগামী দিনে মনে হয় হাল ধরতে হবে, যেহেতু গুণী মানুষের সংখ্যা দিন দিন কি বেড়ে চলেছে না কি কমতে চলেছে, এটাও একটা প্রশ্ন।
1: সেটি তো আসলে সময়ে বলবে ব্যাপারটা।
0: তবু আমরা শঙ্কিত। যাই হোক, তো আজকের এই গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে আমরা পেয়েছি গুণী ব্যক্তিত্ব উপন্যাসিক শ্রী জয় দেবনাথকে। আপনার আগামী দিনের আরো সফলতা কামনা করছি। আগামী দিন আরো সমুজ্জ্বল হোক।
1: সকলের
0: ধন্যবাদ, নমস্কার,
1: সকলের শুভকামনা প্রত্যাশা করি, সহযোগিতা প্রার্থনা করি। আকাশবাণী যারা শ্রোতা রয়েছেন আজকে, আপনাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গুণীজন সান্নিধ্য অনুষ্ঠান। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন স্টুডিওতে গুণী ব্যক্তিত্ব ঔপন্যাসিক শ্রী জয়দেবনাথ। আগামী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন জয়দেবনাথ, কবি, উপন্যাসিক, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন টুটন চক্রবর্তী।

আকাশবাণী মিলনীয়, এখন শুনুন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। আজকের অনুষ্ঠান পরিবেশনায় সুর সঙ্গীত একাডেমির যুব বন্ধুরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবার বসে পড়েছি তোমাদের সকলের প্রিয় যুব অনুষ্ঠান যুববাণীতে। অনুষ্ঠানে আজকের পরিবেশনায় সুরসঙ্গীত একাডেমির যুব বন্ধুরা। আজকের শিল্পীরা হল দেবব্রীত ঘোষ, দীপশাশীল, বিশ্বজিৎ চক্রবর্তী এবং সৃষ্টিকা সাহা। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব দেবব্রীত ঘোষের কণ্ঠে একক সঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, আশা করি এই গানটি তোমাদের ভালো লেগেছে। আর এই গানটির মধ্য দিয়ে আজকের মতো শেষ হলো যুব অনুষ্ঠান যুববাণী। নমস্কার।

এতক্ষণ শুনলেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। আজকের অনুষ্ঠান পরিবেশন হয়েছিল সুর সঙ্গীত একাডেমির যুব বন্ধুরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন সারগাম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। এতে আজ শুনবেন মাসি মাদন, শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চুরাসিয়া, রাগ মিয়াকে মাল্লার।

এতক্ষণ শুনলেন সালগম অনুষ্ঠানে উচ্চাঙ্গসঙ্গীত, এতে আজ শুনলেন বাঁশিবাদন শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চুরাসিয়া, রাগ মিয়াকি মাল্লার। শ্রোতবন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন সিনিয়র সিটিজেন্স কর্নার অনুষ্ঠানে হারানো দিনের গান। আজকের শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।